0: তেলাওয়াতকৃত সূরার রাদের ২৪ থেকে ২৬ আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলবে, তোমাদের প্রতি অনাবিল শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আর তোমাদের এ পরিণাম কতই না উত্তম। আর যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদেরই জন্য রয়েছে লানত এবং তাদেরই জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম। আল্লাহ যাকে ইচ্ছে প্রচুর রিজিক দান করেন এবং যাকে ইচ্ছে তা সংকীর্ণ করে দেন, কিন্তু তারা পার্থিব জীবন নিয়ে উল্লাস করে, অথচ পার্থিব জীবন আখেরাতের তুলনায় অতি সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য ও মুনাফা, বলছেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হালালভাবে জীবন যাপনের জন্য ব্যবসা বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ও গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এছাড়া আমাদের চার ইমামগণ, মুসলিম মনীষীগণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যেতেন, তখন বিক্রেতাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনিয়ে বলতেন, আল্লাহকে ভয় করো, মাপ ও ওজন ন্যায়ভাবে করো, কেননা মাপে কমদানকারীগণ কিয়ামতের দিন দণ্ডায়মান থাকবে এমন অবস্থায় যে ঘামে তাদের কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত। সূরা নিসার ২৯ আয়াতে এরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা তোমাদের জন্য বৈধ। সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ মাপে কমদানকারীদের জন্য যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন লোকদের মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। মানুষের জীবনধারণ এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্যের গুরুত্ব আদিকাল থেকে স্বীকৃত, তবে জীবনের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এরূপ ব্যবসা বাণিজ্য থেকে নিজেদের রক্ষা করা মুমিনের কর্তব্য। অনেক ব্যবসায়ী অধিক লাভের আশায় মালামাল বিক্রি করতে গিয়ে ওজনে কম দেয়, মিথ্যা কসম করে ক্রেতাকে ধোঁকা দেয়, ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস প্রদান করে, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশায়, নানাবিধ মরণঘাতক রাসায়নিক পদার্থ মিশিয়ে বিক্রি করে মানুষের জীবনকে বিস্ময় করে তুলছে, ফলে দিন দিন মানুষ মরণব্যাধি, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সর্বশান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অথচ ইসলামে এ ধরনের কাজ সম্পূর্ণরূপে হারাম। কোনো কাজে ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ, কোনো মুমিনের পক্ষে এ কাজ কখনো শোভনীয় নয়। যারা এ ধরনের কাজ থেকে মুক্ত থেকে ব্যবসা করবে তাদের মর্যাদা সম্পর্কে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিয়াবুল কাসবি আমালুর রুজুলে বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরুন, নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তাই সর্বোত্তম রিজিক। অন্য একটি হাদিসে বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদগণের সাথে থাকবে। অনেক ব্যবসায়ী আছে যারা অধিক মুনাফা লাভের আশায় মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্র মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মূল্যে পণ্যদ্রব্য বিক্রি করে, ক্রেতাদেরকে জিম্মি করে রাখে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ। তাদের এ কাজের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মুহতাকিরু মালউনুন, পণ্য সামগ্রী গুদামজাতকারী অভিশপ্ত। সম্মানিত শ্রোতা, ব্যবসা হালাল হওয়ার জন্য কতিপয় বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সততা, আমানতদারি ও বিশ্বস্ততা ব্যবসা হালাল হওয়ার পূর্ব শর্ত। তিরমিজির 1210 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবাআথুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করবে, সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত। অনেক কম দামিও নয়, আবার অধিক লাভের আশায় চড়া দামিও নয়, পাশাপাশি লাভও করতে হবে। লাভের সর্বনিম্ন সীমা কত হবে এ সম্পর্কে ইসলামী চিন্তাবিদগণ বলেছেন, সম্পদ ব্যবসায় বিনিয়োগ করলে কমপক্ষে এতটুকু লাভ করা যাবে যাতে ব্যবসায়ীর পরিবারের ভরণ পোষণ, ব্যবসার কর্মচারীদের বেতন ভাতা প্রদান এবং 2.5% হারে জাকাত দেওয়ার পর মূলধন অক্ষত থাকে, এরকম লাভ সে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ব্যবসায়ীদেরকে হালাল উপায়ে ব্যবসা করে দেশ ও জাতির কল্যাণ সাধনের তৌফিক দান করেন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য ও মুনাফা। বললেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সকালে পবিত্র বাইবেল পাঠ শুরু করতে যাচ্ছি। মার্ক এক অধ্যায় ৪০ পদ থেকে ৪৫ পদে লেখা আছে, পরে একজন কুষ্ঠিরোগী যিশুর কাছে এসে হাঁটু পেতে বলল, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর যিশুর খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি চাই তুমি ভালো হও। আর তখনই তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। যিশু তখনই তাকে বিদায় করলেন, কিন্তু তার আগে তাকে স্পষ্টভাবে বললেন, দেখো তুমি এই কথা কাউকে বলবে না, তুমি বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মোশি যে উৎসর্গের কথা আদেশ করেছেন তা উৎসর্গ করো, এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে যে তুমি ভালো হয়েছ। সেই লোকটি কিন্তু বাইরে গিয়ে সব জায়গায় এই খবর বলতে লাগলো, তার ফলে যিশু কোনো গ্রামে আর খোলাখুলিভাবে যেতে পারলেন না, তবুও লোকেরা সব জায়গা থেকে তার কাছে আসতে লাগলো। মহান যিশু লুক তার ৯ অধ্যায় ১০ পদ থেকে ১৭ পদে ৫,০০০ লোককে খাইয়েছিলেন। লেখা আছে, যিশু শিষ্যদের পাঠিয়েছিলেন, তারা কি করে ফিরে আসলেন এবং কি কি করেছেন সে সব কিছু যিশুকে বললেন। তখন যিশু তাদের নিয়ে গোপনে বৈশ্যদাদা বলে একটা গ্রামে গেলেন। সেই খবর জানতে পেরে অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল। তিনি সেই লোকদের গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যের কথা বললেন। এছাড়া যাদের সুস্থ হবার দরকার ছিল তাদের সুস্থ করলেন। যখন বেলা শেষ হয়ে আসলো, তখন সেই ১২ জন শিষ্য এসে যিশুকে বললেন, আমরা এখানে আছি, সেটা একটা নির্জন জায়গা, তাই এই লোকদের বিদায় দিন, যেন তারা কাছের পাড়ায় ও গ্রামগুলোতে গিয়ে খাবার ও থাকবার জায়গা খুঁজে নিতে পারে। যিশু তাদের বললেন, তোমরাই ওদের খেতে দাও। তারা বললেন, কিন্তু আমাদের কাছে কেবলমাত্র ৫টা রুটি আর ২টো মাছ ছাড়া আর কিছুই নেই। অবশ্য আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারি। সেখানে প্রায় ৫,০০০ পুরুষ লোক ছিল। যিশু তার

0: যিশুদের সেইভাবেই সব লোকদের বসিয়ে দিলেন। তখন যিশু সেই পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে আকাশের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য ঈশ্বরের ধন্যবাদ দেবার পর টুকরো টুকরো করলেন। তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিলেন। লোকেরা সবাই পেট পুরে খেল। পরে যে টুকরাগুলো পড়ে রইল সেই বারোটা টুকরিতে তুলে নেওয়া হলো। একজন ধনী ব্যক্তিত্ব যিশু শিষ্য হতে চেয়েছিলেন সে সম্পর্কে পবিত্র বাইবেলে লুক তার 18:18-30 লেখা আছে। সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারি। যিশু তাকে বললেন, আমাকে ভালো কেন বলছ? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ ভালো নেই। তুমি তো আদেশগুলো জানো, মানসিক পাপ করো না, হত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো। সেই ব্যক্তি বললেন, ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এই কথা শুনে যিশু বললেন, এখনো একটা কাজ তোমার বাকি আছে, তোমার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন পাবে, তারপর এসে আমার শিষ্য হও। একথা শুনে সেই ব্যক্তি খুব দুঃখিত হল, কারণ লোকটি খুবই ধনী ছিলেন। সেই ব্যক্তিকে দুঃখিত হতে দেখে যিশু বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন। যিশুর এই কথা যারা শুনল তারা বলল, তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে? যিশু বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব। তখনই পিতর বললেন, আমরা তো সবকিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি। যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যই বলছি, যারা ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি ঘর স্ত্রী ভাই বোন বাবা মা কিংবা ছেলে মেয়ে ছেড়ে এসেছে তারা প্রত্যেকে এই যুগেই অনেক বেশি পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে। আজকের দিনটি আপনার জন্য শুভ হোক, শান্তির হোক, এই প্রত্যাশা জানিয়ে আজকের এই সকালে পবিত্র বাইবেল পাঠ এখানেই সমাপ্ত করছি। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন দানিয়েল দীপন সরকার।
2: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগসহ রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাঙ্গামাটি, চাঁদপুর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16, সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জে, FM 90 মেগাহার্জে, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে।

যার ২৬ আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ শুনবেন সকাল ৯:০৫। বেলা ১১:৩০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা প্রচার হবে বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০:০০।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচয় দিয়ে। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার

এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে শুনে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয়ই পরের সময় আপনারাও থাকবেন আমাদের এই সঙ্গে বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই সুন্দর সকাল আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনবিক সুখ শান্তি এবং সাফল্যের বার্তা, নিরাপদ হোক আপনাদের পথ চলা। এমন সুপ্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী আলমারা বিনু, গানটির রচয়িতা এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মোহাম্মদ সাদিক আলী।

0: ভোরের গানটি শুনলেন আলমারা মিরুর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অনুপ ভট্টাচার্য।

0: অনুপ ভট্টাচার্যের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন লিলি ইসলামের কণ্ঠে। প্রথম গান, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি।

0: লীলে ইসলামের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য নিরাপদ পরিবেশ প্রয়োজন, ভালো ফল ফসল উৎপাদনের জন্যও পরিবেশ অনুকূলে থাকা চাই। কৃষি প্রধান আমাদের এই দেশ, এদেশের প্রায় সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমাদের জাতীয় অর্থনীতিতেও কৃষির রয়েছে ব্যাপক অবদান। আশার এবং আনন্দের বিষয় হল কৃষির সব ক্ষেত্রে এরই মাঝে আমাদের ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। সাফল্যের এই ধারা বজায় রাখার পাশাপাশি কৃষিজ উৎপাদন আরও বাড়াতে হবে, তার জন্য প্রয়োজন দেশের সব জায়গা আবাদের আওতায় নিয়ে আসা আর কৃষির আধুনিকায়ন। আমাদের শস্য সংরক্ষণ ও সুষ্ঠু বাজারজাতকরণের দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কৃষি সমাচারের নিয়মিত পর্ব আমার বাংলা, এই পর্বে আজ আমরা শুনব বীজের দাগরোগ ও পরিবেশ বান্ধব প্রতিকার সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। ভালো বীজে ভালো ফসল, এ কথা আমরা সবাই জানি, আর সেজন্য বীজ নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। আজ আমরা জানব বীজের দাদ রোগ ও পরিবেশ বান্ধব প্রতিকার বিষয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব বীজের দাদ রোগ কি এবং এটি কিভাবে ছড়ায়।
2: ধন্যবাদ আপনাকে। বীজের দাঁত রোগ হল একটি ছত্রাকজনিত রোগ যা মূলত আলু, লেবু বা কুমড়া জাতীয় ফসলের বীজে দেখা যায়। এ রোগটি মাটি ও বীজ বাহিত। সংক্রমিত বীজের গায়ে ধূসর বা সাদা ছত্রাকের স্তর জমে থাকে এবং বীজ অনেক সময় গন্ধযুক্ত হয়। এতে বীজের অঙ্কুরোদ্গমন কমে যায়, চারা দুর্বল হয়, অনেক ক্ষেত্রে ফলনও কমে যায়। এই রোগ মূলত রোগাক্রান্ত বীজ, স্যাঁতসেঁতে পরিবেশ ও অপর্যাপ্ত শুকনো বীজ থেকে ছড়ায়। আবার অনেক সময় পুরনো বীজ কিংবা যেসব বীজ খোলা পরিবেশে রাখা হয় সেখান থেকেও এই রোগ ছড়াতে পারে। বিশেষ করে আলুর ক্ষেত্রে গাছে আলু আসার সময় কমপক্ষে 30 দিন পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস না থাকলে এবং আলু গাছের বয়স 65-70 দিন পর জমিতে অতিরিক্ত রস থাকলেও এই রোগটি বেশি হতে দেখা যায়।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমাদের কৃষকগণ কি পরিবেশ বান্ধব উপায়ে দাদ রোগ প্রতিরোধ করতে পারবেন।
2: আমরা যদি সচেতন হই তাহলে কোনো রাসায়নিক ব্যবহার না করেও আমরা পরিবেশ বান্ধব উপায়ে দাঁত রোগ প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি, যেমন বীজগুলোকে যদি আমরা সূর্যালোক বা রোদে শুকাই তাহলে বীজ সংগ্রহের পর পরিষ্কার করে তা 2-3 দিন হালকা রোদে শুকালেই হবে, এতে ছত্রাক মারা যায় এবং বীজ সংরক্ষণ উপযোগী হয়। আবার গরম পানিতেও শোধন করা যেতে পারে। বীজ 50-52 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পরে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে পারি। ট্রাইকোডার্মা ব্যবহার করেও আমরা এর প্রতিরোধ করতে পারি। ট্রাইকোডার্মা ছত্রাক একটি উপকারী মাইক্রো অর্গানিজম যা রোগ জীবাণুকে দমন করে। 1 কেজি বীজে 5-10 গ্রাম ট্রাইকোডার্মা গুঁড়ো মিশিয়ে ছায়ায় শুকিয়ে বপন করলে ভালো ফল পাওয়া যাবে। আলুর কন্দের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। নিম পাতা গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি। বীজ সংরক্ষণের সময় প্রতি কেজি বীজে 20-25 গ্রাম শুকনো নিম পাতা গুঁড়ো মিশিয়ে রাখলে ছত্রাক জন্মাতে পারে না। এছাড়াও লবণ পানিতেও আমরা বীজটি ডুবিয়ে এর প্রতিরোধ করতে পারি। আলুর বীজ রোপণের আগে লবণ পানিতে ডুবিয়ে ভাসমান কন্দগুলো ফেলে দিতে হবে, এতে করে দুর্বল ও রোগাক্রান্ত বীজগুলো আলাদা করা যাবে। পরিচ্ছন্ন সংরক্ষণ ও বায়ু চলাচল নিশ্চিত করে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। বীজ ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল উপযোগী স্থানে রাখতে হবে, কোনোভাবেই আর্দ্রতা জমতে দেওয়া যাবে না। এছাড়াও শুকনো আদা গুঁড়ো বা ছাই ব্যবহার করে বীজের চারপাশে ছড়িয়ে রেখেও ছত্রাক দমন করা যেতে পারে।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে পরিবেশ বান্ধব এই যে প্রতিকারগুলো, এর সুবিধা কি কি?
2: এই পদ্ধতিগুলোর অনেক সুবিধাই রয়েছে, তার মধ্যে কিছু কিছু রয়েছে। এটি পরিবেশ দূষণ হয় না এবং মাটি ও পানির গুণগত মানও ঠিক রাখে। রাসায়নিক সার ব্যবহার না করার কারণে খরচও কমে যায়, ফলে কৃষক অনেকাংশে লাভবান হয়। ফসলের অঙ্কুরোদ্গমন বৃদ্ধি পায়, গাছ সুস্থ থাকে এবং ফলন বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে মাটির জীব বৈচিত্র্য বজায় থাকে। সবচেয়ে বড় কথা, এটি যেমন স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব, তেমনি কৃষকের জন্য সাশ্রয় এবং নিরাপদ পদ্ধতি।
1: আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনার কাছ থেকে বীজের দাদ রোগ কি এবং এটি কিভাবে ছড়ায় বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এখন রয়েছে একটি কৃষি বিষয়ক গান। শিল্পী শাহিদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুর করেছেন এস এম আব্দুল আহওয়ান।

0: প্রিয় বন্ধুরা গান শুনলেন, এরই সাথে শেষ হইল আমাদের আজকের অনুষ্ঠানের নির্ধারিত সময় ও আয়োজন। এবার বিদায়ের পালা। আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে ডেঙ্গু জ্বরের বিষয়ে। এডিস মশার কামড়ে এই জ্বর হয়, তাই মশা জন্মানোর জায়গা পরিষ্কার রাখতে হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে যে কৃষি উৎপাদন উৎপাদিত যে পণ্যগুলো উৎপাদন করা হয়, সেই পণ্যগুলো অনেক সময় কিন্তু দেশের বাইরেও আমরা রপ্তানি করি। এর মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে হতে পারি স্বাবলম্বী। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের দিতে হবে সর্বাধিক গুরুত্ব। কেননা আমরা যদি কৃষকের উন্নয়নে গুরুত্ব না দিই, তারা সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারবেন না। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, একুশে আষাঢ়, ১৯শে মহরম, ৫ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী ৫ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের মাইল ফলক স্পর্শ করায় যুক্তরাষ্ট্র ও সেদেশের জনগণকে তারেক রহমানের শুভেচ্ছা। তাপ প্রবাহ উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে রাজপথে কোটি মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এবং ফিফা বিশ্বকাপে কানাডা ও প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং ফ্রান্স। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন তারেক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর সরকারের দমনপীড়ন ও নানা বৈষম্যের বিরুদ্ধে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং টানা ৩৬ দিনের আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই গণ অভ্যুত্থানে নিহত হন শত শত মানুষ, আহত হন কয়েক হাজার।
3: আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি,
2: জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে শহীদ পরিবারের জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করে বলেন সব অন্যায়ের বিচার হবে কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না।
4: এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত ১৭ বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
2: অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্টের অর্জনকে কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা তার সরকারের পবিত্র দায়িত্ব।
4: ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
2: এ সময় ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
4: আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দুবছর পূর্তিতে গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরো শুনুন প্রতিবেদনে।
5: দুই বছর পেরিয়েছে কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই 2024 সালের জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের ক্ষত। সন্তান হারানো মায়ের চোখে এখনো অশ্রু, বাবার কণ্ঠে দীর্ঘশ্বাস, ভাইয়ের বুকে অপূরণীয় শূন্যতা, আর গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফেরা যোদ্ধাদের শরীরে এখনো বহন করতে হচ্ছে আন্দোলনের নির্মম স্মৃতি। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তুলে ধরেন তাদের না বলা কষ্টের কথা। ছেলের কথা বলতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি বলেন, আর কোনো বাবা মাকে যেন এমন শোক সইতে না হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
6: আজকে দুই বছর পরও আমরা কোন একটা শহীদের অগ্রগতি আমরা দেখিনি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান।
5: আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।
7: তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তো আমরা আমাদের স্বজন হারাইছি জুলাই শহীদ ফ্যামিলি, যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন।
5: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা বলেন, বড় ছেলেকে হারানোর শোকের মধ্যেই ছোট ছেলের ক্যান্সারের চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এ সময় তার পাশে দাঁড়ান বিএনপি ও আমরা বিএনপি পরিবার।
8: আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে।
5: আহত জুলাই যোদ্ধা সুজন মোল্লা, আলামিন ও মেহেদী হাসান মিরাজেরা তুলে ধরেন তাদের বাস্তবতা। তাদের ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন নিশ্চিত হবে হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এ নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতীয়মান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে, রাজনৈতিকভাবে পরাজিত ও বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার না করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যারা আন্দোলনের চেতনা বিক্রি করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে ইতিহাস তাদের বিচার করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আলুম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। এদিকে রাজধানী শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে বাংলা কিউআর কোড ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই স্থানে স্থানীয়ভাবে গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণকালে ইয়াসির খান চৌধুরী বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, নীরব ঘাতক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। তিনি গতকাল নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্থানীয় ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডায়াবেটিক রোগীদের উন্নত মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি গতকাল যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি গতকাল গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় গুরুত্ব আরোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে বাংলাদেশে মার্কিন ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চায় তার দেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্র আরও এগিয়ে যাবে। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী হিসেবে কাজ করছে এবং দেশের গণতান্ত্রিক উন্নয়নে ভূমিকা রাখছে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। দুঃসহ তাপপ্রবাহ উপেক্ষা করে লাখ লাখ ইরানি দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে শহর ও নগরে জমায়েত হয়েছে। শতাধিক দেশের প্রতিনিধিসহ 1 কোটির বেশি মানুষ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খামেনির জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে কোনো হামলা করা হবে না। সাত দিন ধরে চলা এই অন্ত্যেষ্টিক্রিয়ার পর উভয় দেশের মধ্যে আলোচনা শুরু হবে। ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানে জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে স্পিকার ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। পরে তিনি ইরান রেডিওর বাংলা বিভাগের সাথে এক সাক্ষাৎকার দেন। উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তেহরান পৌঁছান স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। কনসার্ট, আতশবাজি ও সামরিক বাহিনীর কুচকাওয়াজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে 250তম স্বাধীনতা দিবস। অবশ্য বিরূপ আবহাওয়ার কারণে কোথাও কোথাও দেশটির উৎসব আমেজে বিঘ্ন ঘটে। বজ্রঝড়ের আশঙ্কায় দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় অংশগ্রহণকারীরা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করায় বাড়ির বাইরে অনুষ্ঠান আয়োজন বিঘ্নিত হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মলে আয়োজিত প্রধান সমাবেশে কয়েক ঘণ্টার মধ্যে ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে। এখানে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষ সমবেত হবে বলে ধারণা করা হচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ফ্রান্স। ১৬ দলের দ্বিতীয় নক আউট পর্বে গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা 3-0 গোলে মরক্কোকে ও ফিলাডেলফিয়ায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আজ রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ক্রিকেট। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়

0: প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দেশটির 250তম স্বাধীনতা দিবসের মাইলফলক স্পর্শ করায় যুক্তরাষ্ট্র ও সেদেশের জনগণকে তারেক রহমানের শুভেচ্ছা। তাপ প্রবাহ উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে রাজপথে কোটি মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এবং ফিফা বিশ্বকাপে কানাডা এবং প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এ মরক্কো ও ফ্রান্স। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শুরু হয়েছে ইংরেজি নতুন আরেকটি বছর। বছরের শুরুতেই আমরা নানা রকম পরিকল্পনা করি সারাটি বছর আমরা কিভাবে কাটাব। সংসার জীবনের শুরুটাও ঠিক তেমনই হওয়া প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী সংসার গড়ে তুলতে পারলে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে সংসারের সফলতা অর্জন করা সহজ হয়। জেন্ডার সমতা বা লিঙ্গ সমতার বিষয়টি এখন আর নতুন বিষয় নয়। পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করাই হল জেন্ডার সমতার মূল লক্ষ্য। বন্ধুরা, জেন্ডার সমতা বজায় রাখতে পরিকল্পিত পরিবারের গুরুত্ব নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইফতেখার রহমান, উপপরিচালক IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মোহাম্মদ ইফতেখার রহমান, কেমন আছেন আপনি?
3: আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে জেন্ডার সমতা, তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে জেন্ডার, জেন্ডার সমতা, জেন্ডার বৈষম্য এগুলো বলতে আমরা কি বুঝি, যদি একটু বলতেন।
3: ধন্যবাদ আপনাকে। আসলে এই যে জেন্ডার, এই বিষয়টা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে আমাদের অনেক বৈষম্য নারী পুরুষের মধ্যে রয়েছে। তো প্রথমত যে আমরা যদি বলি জেন্ডার বলতে আমরা কী বুঝি, আসলে জেন্ডার এটা হচ্ছে সমাজে এক, এই যে নারী এবং পুরুষ এই দুটো মিলেই তো সমাজ। তো দেখা যায় যে আমাদের সমাজে একজন নারী যে কোনটা করতে পারবে, একজন পুরুষ কোনটা করতে পারবে, এই সম্পর্কে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে
2: যে ভাগাভাগি
3: নিজেরাই করে ফেলেছি যে এটা পুরুষ করতে পারবে আর এটা একজন নারী করতে পারবে না। তো এই যে করতে পারবে পারবে না, তো এইটা সমাজ কর্তৃক আমাদের একটা সৃষ্ট এবং এটা পরিবর্তনযোগ্য। তো এটাই হচ্ছে জেন্ডার, যে বৈষম্য যখন আমাদের জেন্ডারের মধ্যে, অর্থাৎ একজন নারীর বা একজন পুরুষের যে অধিকার আছে তাদের যে সর্বক্ষেত্রেই তার সম্মান, তার মর্যাদা, এই ক্ষেত্রে যখন যখন দেখা যায় যে একজন নারী বা একজন পুরুষ যেটা প্রাপ্য সেটা পাচ্ছে না, তো এই যে একটা বৈষম্য, এটাকেই আমরা বলছি জেন্ডার বৈষম্য।
2: অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নারী পুরুষ দুই মিলেই তো সৃষ্টি মানুষ আমরা, কিন্তু এখন নারীকে নারী এই কাজগুলি পারবে আর এই কাজগুলি নারীর দ্বারা সম্ভব না, এই ধরনের যেটা বৈষম্য আমরা তৈরি করেছি, এটা মানে কখনোই সমাজের জন্য সুফল বয়ে আনতে পারে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবেই দেখা উচিত।
3: জি জি।

0: হিসেবে দেখা হচ্ছে,
1: মূল্যায়নটা করা উচিত
0: অবশ্যই। সে সমান অধিকার বলতে আমাদের নারীর যে অধিকার, পুরুষের অধিকার আমাদের নিশ্চিত করে, দুই পক্ষেরই সমান অধিকার থাকবে,
1: সমান অধিকার।
0: কিন্তু যখন আমরা এই অধিকারের ক্ষেত্রে একজনেরটাকে কম বেশি করে দেখব, তখনই আমাদের সমাজে নানা রকমের বৈষম্যের সৃষ্টি হচ্ছে।
1: পরিবারেই দেখা যাচ্ছে যে একটা মেয়ে শিশুকে যেভাবে দেখা হচ্ছে, একটা ছেলে শিশুকে সেভাবে হচ্ছে না। ছেলে শিশুকে যে সুবিধাগুলো পাচ্ছে, মেয়ে শিশু সেটা পাচ্ছে না। তো এই যে জেন্ডার বৈষম্য যেটা পরিবার থেকেই হচ্ছে, তো এটা তো কখনোই হওয়া উচিত না। সেক্ষেত্রে পরিবার কি ধরনের ভূমিকা পালন করতে পারে যে জেন্ডার সমতাটা বজায় থাকে?
0: একটা পরিবারে ছেলে কিংবা মেয়ে থাকছে, তার কিন্তু পিতামাতাই কিন্তু তার অভিভাবক। পিতামাতাই যেখানে এই যে বৈষম্য শুরু করছেন, তো তাহলে আমাদের সমাজে যে অন্যান্য ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি? তো আমাদের এই যে বৈষম্য এটা দূর করতে হবে, এই জন্য আমাদের দরকার আসলে যে পরিকল্পিত পরিবার। যে পরিকল্পিত পরিবার যদি থাকে, তাহলে দেখা যাবে যে সেখানে মানুষের যে পরিকল্পিত পরিবার বলতে আমরা শুধুমাত্র যে সন্তান সংখ্যা সীমিত রাখাকেই বুঝি না। পরিকল্পিত পরিবার বলতে
1: একটা
0: রাইট, একটা শখ মাফিক, অর্থাৎ যে সন্তান কখন নেবে, কয়টা সন্তান নেবে, সন্তান একটা নেওয়ার পরে আরেকটা কতদিন বিরতি থাকবে, এছাড়া সেই যে সন্তানদের খাদ্য বস্ত্র, তাদের বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিষয়টি মাথায় রেখে পরিকল্পিতভাবে যখন পরিবার গঠন করা, সেটাকে আমরা বলছি পরিকল্পিত পরিবার। তো পরিকল্পিত পরিবার যদি হয়, তাহলে দেখা যায় যে সন্তানদের মধ্যে এই যে ছেলে মেয়েদের মধ্যে যে বিভেদ, সেইটা কিন্তু থাকে না, থাকে না অনেকাংশে। যেহেতু তাদের মধ্যে শিক্ষা যদি আমরা, শিক্ষা যদি তাদেরকে দিতে পারি, তাহলে ছেলেমেয়েদের মধ্যেও নিজেদের মধ্যেও সেই বৈষম্যের যে মনের তার মানসিকতা সেটা থাকে না। তো এখন যেটা বললেন আপনি, এই যে একটা ভালো কথা বলছেন যে ছেলেদের ক্ষেত্রে যেটা সুযোগ সুবিধা দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে সেটা দেওয়া হয় না। তো আমরা এরকম দেখেছি যে বিশেষ করে অশিক্ষিত যারা বা বাবা মা একটু কম শিক্ষিত, তারা মনে করে ছেলেটাকে লেখাপড়া করাতে পারলে সে ভবিষ্যতে ইনকাম করবে, বাবা মাকে সে হলো যে দেখাশোনা করবে, আর মেয়েটাকে মনে করে যে তাকে কিছু লেখাপড়া শিখে তাকে বিয়ে দিতে পারলে মনে করে যে বাবা মায়ের একটা বোঝা দূর হলো। তো এই জন্য পরিকল্পিত পরিবার যদি হয়, তাহলে পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে যারা শিক্ষিত সচেতন তারাই কিন্তু পরিকল্পিত পরিবার গঠন করেন। যখন পরিকল্পিত পরিবার গঠন হবে, তখন কিন্তু এই যে তার সন্তানদের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে যে বৈষম্য, এইটা কিন্তু তখন দেখা যাবে যে থাকবে না।
1: ছেলেকে বৈষম্যটা এটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখি। যেমন আমরা বললাম যে পরিপালনের সময় দেখা যায় যে ছেলে সন্তানটাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, মেয়েটাকে দেওয়া হচ্ছে না। তো এই সুবিধাটুকু কিন্তু অনেক ক্ষেত্রে মাই দিয়ে থাকেন। মা তো একজন নারী, কিন্তু মা দেখা যাচ্ছে ভালো মাছের মাথাটা বা ভালো তরকারিটা ছেলের পাতে দিচ্ছেন, স্বামীর পাতে দিচ্ছেন, মেয়ের পাতে কিন্তু দিচ্ছেন না। আবার জামাই যদি বাসায় আসে, তাহলে তাকে কিন্তু মাছের মুড়োটা খেতে দেওয়া হয়, বাড়িতে তো বউ থাকে, তাকে তো দেওয়া হচ্ছে না। তাহলে এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় এটা ধারাবাহিকভাবেই চলে আসছে, পরিবর্তন হচ্ছে, সমাজ হবে, আরও হবে হয়তো বা সামনে। হ্যাঁ, কিন্তু এই ধারাবাহিকতাটাকে আমাদেরকে আসলে কিন্তু দূর করতে হবে।
0: আপনি ঠিকই বলছেন যে পরিবারের যে মা তার থেকেই শুরু হচ্ছে। এখন ওই যে মা তার শাশুড়ির কাছ থেকে কিন্তু উনি ওইটা ওইরকম দেখে আসছেন, এবং সেই জন্যই আপনি যেটা বলছেন যে ধারাবাহিকভাবে আসছে, আসলে এটা ধারাবাহিকভাবে আসতে ধারাবাহিকভাবেই চলছে। তো এই বৈষম্য কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশের সমাজে রয়েছে তা কিন্তু না, সারা বিশ্বেই কিন্তু এই আমাদের জেন্ডার বৈষম্য আমরা দেখে থাকি। তবে আশার বিষয় হচ্ছে যে যখন আমাদের এই শিক্ষার আরো আমাদের ঘরে ঘরে পৌঁছবে, মানুষ উচ্চ শিক্ষিত হবে, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের এটা আমরা আশা করি যে আরো একবারে যে নির্মূল হবে বৈষম্য, তা কিন্তু কখনোই বলা যাবে না,
1: কিন্তু
0: আস্তে আস্তে অনেক কমে আসবে।
1: তো
0: এটা আমাদের একটা আশার বিষয় যে দেখেন আমাদের বর্তমানে শিক্ষা ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখেন যে মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আছে। তো এগিয়ে যে যাচ্ছে, এটা একমাত্র কারণ ওই যে বৈষম্য, যেটা এখন বৈষম্যটা কমে আসছে, এটা একটা আমাদের
1: পরিকল্পিত পরিবার সম্পর্কে সুন্দর করে বললেন। নানা ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য থাকলেও সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ধারাবাহিকভাবে এই বৈষম্য কিন্তু কমে আসছে। পরিকল্পিত পরিবার গঠন করে জেন্ডার সমতা নিশ্চিত করা গেলে তা পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে সহায়ক হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এতক্ষণ সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আমি পারভীন হাসান মিলি, সম্পাদনায় ছিলেন আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: ষড়সুর। বর্ষাকাল প্রকৃতির এক অনন্য উপহার যা আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। এই বর্ষা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, আমাদের মনকেও উদ্দীপ্ত করে। মেঘমুক্ত আকাশ যখন বৃষ্টির ছোঁয়ায় ভিজে ওঠে, তখন মনও যেন সেই ছোঁয়ায় ভিজে যায়।
1: চিকচিকে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে, তখন সৃষ্টির এক নতুন গান বেজে ওঠে চারিদিকে। বর্ষার আগমনে প্রাকৃতিক দৃশ্যপট যেন এক মনোরম চিত্রকর্ম হয়ে ওঠে, যা আমাদের মুগ্ধ করে রাখে।
0: বর্ষার মৌসুমে আকাশের রং বদলে যায়, আর সেই সাথে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ফুটে ওঠে।
1: বর্ষার ঘনঘোর মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা আমাদের মনে এক রহস্যের সঞ্চার করে।
0: বর্ষার প্রতিটি ফোঁটা যেন প্রকৃতির আঁকা একটি শিল্পকর্ম, যা হৃদয়কে প্রশান্তি দেয় এবং মনে নতুন আশা জাগায়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুরে। আমাদের এবারের পর্ব হচ্ছে বর্ষাকালকে ঘিরে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বন্ধুরা, বর্ষার প্রতিটি ফোঁটা মনে করিয়ে দেয় প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য, যা আমাদের হৃদয়কে নতুন করে ভালোবাসায় আপ্লুত করে।
0: প্রতিটি বর্ষাই আমাদের নিয়ে আসে এক অপূর্ব অনুভবের জগতে। আকাশ কাঁদে, মাটি হাসে, আর ফুল ফোটে। কদম, শাপলা, কেয়া এবং দোলন চাপা সবাই মিলে যেন বর্ষাকে করে তোলে জীবন্ত এক কবিতা। ঘরের জানালা দিয়ে বৃষ্টি ভেজা ফুলের দিকে তাকিয়ে, অথবা কারো চুলের খোঁপায় কদম দেখে মন বলে ওঠে, আঁধারে ডুবেছি সবই কেবল হৃদয়ে হৃদি অনুভবে। কবিগুরু তার বর্ষার গানে বলেছেন।

0: বর্ষার প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক অমূল্য সঞ্চয়, যা আমাদের জীবনে নতুন রং ও আনন্দ যোগ করে। বর্ষার দিনে প্রকৃতি যেন নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে, যা আমাদের হৃদয়কে নতুন স্বপ্ন দেখায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা মনে করিয়ে দেয় জীবনের চলার পথে নতুন করে শুরু করার অপরিসীম সম্ভাবনা রয়েছে।
1: বর্ষার প্রতিটি আভাস মনে করিয়ে দেয় প্রকৃতির নিস্তব্ধতা ও সৌন্দর্যের এক অনন্য অনুভূতি। বৃষ্টির সুর যেন মনকে এক নতুন মায়াবী জগতে নিয়ে যায়, যেখানে সবকিছুই স্বপ্নময় অদ্ভুত।
0: বর্ষার মিষ্টি সুরে ভিজে যায় মন, জীবন যেন এক রঙিন ক্যানভাসের ছবি হয়ে ওঠে এই সময়। কাজী নজরুল ইসলামের গানে বর্ষা নিয়ে মুগ্ধতার শেষ নেই। গবেষকরা বলেছেন, বর্ষা নিয়ে কবি নজরুলের 1300 বেশি গান রয়েছেন।
1: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত এবারের গানে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ঙ্কর রূপের প্রকাশ। চলুন শুনি।

0: বর্ষাকালে মেঘের গর্জন শুনে মনে হয় প্রকৃতি যেন এক মহাকাব্যিক গান গাইছে। সেই সুরের মধ্যে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ আছে। বর্ষার প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে যে ঘ্রাণ ছড়ায়, তা যেন স্মৃতির পাতায় অমর হয়ে থাকে। সেই ঘ্রাণের আবেদন চিরদিনের জন্য।
1: বর্ষার প্রতিটি ফোঁটা যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সবকিছু শুরু হয় নতুন করে। প্রকৃতি তার সবুজ চাদর মেলে ধরে, যেন হৃদয়ের সবকিছু ধুয়ে মুছে নতুন করে সাজানোর সময় হয়ে এসেছে।
0: সবুজ গাছপালা, বৃষ্টির জল আর মেঘের ছায়া মিলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য। প্রতিটি গাছের পাতা, প্রতিটি ফুলের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে।

0: সুপ্রিয় শ্রোতা, সময় জানিয়ে দিচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরসুর আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সরসুর প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবার কথা হবে সরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন দেশাত্মবোধক গান শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে। গানটি লিখেছেন জসিম রায়হান, সুর দিয়েছেন অজিত রায়।

দেশাত্মবোধক গান শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন ফাহিম হোসেন চৌধুরী। প্রথম গান এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে এবারের গান।

দোকানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: সবচেয়ে বাংলাদেশ জাতীয় সংসদ মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম পে ট্রিবিউট অন বিহাফ অফ বাংলাদেশ অ্যাট দ্য স্টেট ফিউনারাল অফ ইরানস লেট সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইন তেহরান। The United States is marking the 250th Independence Day with celebrations across the country featuring concerts, fireworks displays and military flypasts. However, severe weather has disrupted some of the festivities. The threat of thunderstorms has forced fairgoers to seek shelter, while temperatures exceeding 38 degrees Celsius have affected outdoor events in several areas. FIFA World Cup football and Morocco and France moved into the quarter-final last night. In the 16-team knockout phase, Morocco beat Canada by 3-0 in Texas at 11 p.m., while France defeated Paraguay by a solitary goal in Philadelphia at 3 a.m. Meanwhile, Brazil will take on Norway at New York New Jersey Stadium at 2 a.m., while Mexico will face England at Mexico City Stadium at 6 a.m. tomorrow. Dhaka Meteorological Office says under the influence of the well-marked low over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast, heavy to very heavy rainfall is likely to occur at places over Chattogram and Sylhet divisions during next 48 hours commencing from 6 p.m. Eastern. Dhaka Meteorological Office further says the low pressure area over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast intensified into a well-marked low and low lies over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mymenshing, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman vows proper recognition and rehabilitation of July martyrs and injured. Country is moving to $1 trillion economy driven by growing investments and development strategy, says Finance and Planning Minister. Culture of open-mindedness is essential for peaceful coexistence of diversity and dissent, comments Information and Broadcasting Minister. U.S. Ambassador calls for strengthening people-to-people ties with Bangladesh. Tariq Rahman extends warmest felicitations to U.S. and its people on momentous milestone of country's 250th Independence Day. Masses of Iranians defy heat wave on second day of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei's funeral. Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram pays tribute on behalf of Bangladesh. And in FIFA World Cup, Morocco and France reach quarterfinals, beating Canada and Paraguay. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar Dhaka. Priyo Shrota, ekhon shunben Hamrok Somporke Spot Drama.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
2: হ্যাঁ।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন হাম রোগ সম্পর্কে স্পট ড্রামা। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন। প্রথম শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানটির রচয়িতা রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আনিসুর রহমান তুহিন।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী অঞ্জি ভৌমিক, গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন। এবারে গিয়েছেন শরীফা আক্তার রুবি। গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। শিল্পীরা ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, অঞ্জী ভৌমিক, দিলীপ সাহা ও শরীফা আক্তার রুবি। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শ্রোতা বন্ধুরা, বিশ্ব কাঁপছে এখন বিশ্বকাপে, খেলা গড়িয়েছে শেষের ষোলোতে। আজ বাংলাদেশের সময় রাত দুটোয় নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল এবং নরওয়ে। বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচের রোমাঞ্চ সরাসরি উপভোগ করার জন্য ভক্তরা যেন মুখিয়ে আছেন। বাংলাদেশে বসে টিভিতে খেলা দেখার পাশাপাশি বিশ্বকাপের আপডেট জানার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে, আর আপনারা সেখান থেকে এর ফলাফল জেনে নিতে পারবেন।
1: এদিকে বিশ্বকাপ উন্মাদনায় নজর কেড়েছে কানাডা। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভারে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক আকর্ষণ। শহরের বিখ্যাত সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়ামের বিশাল গম্বুজকে অফিসিয়াল ম্যাচ বলের আদলে সাজিয়ে তৈরি করা হয়েছে 17-তলা ভবনের সমান উঁচু এক বিশালাকার ফুটবল, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের দৃষ্টি কেড়েছে।
0: ঠিক তাই, ভ্যাঙ্কুভারের অন্যতম পরিচিত স্থাপনা সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়ামের জিওডেসিক ডোমকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছে 2026 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নকশায়। ফলে পুরো স্থাপনাটি এখন বহুদূর থেকে বিশাল এক ফুটবলের মতো দেখাচ্ছে।
1: অন্যদিকে পুরো বাংলাদেশও যেন এক টুকরো লাতিন আমেরিকায় পরিণত হয়েছে। দলীয় পতাকার রঙে চেয়ে গেছে অলিগলি, এক কথায় পুরো বিশ্ব এখন বিশ্বকাপে কাঁপছে।

0: বন্ধুরা, বর্ষা মানে হঠাৎ করে টাপুর টপুর বৃষ্টি, আকাশ জুড়ে মেঘে মেঘে ন্যায় ছিনিয়ে দৃষ্টি। আকাশ কালো, মেঘলা আকাশ, আকাশ যেমনই হোক আকাশটাকেই দেখতে যেন লাগে ভালো।
1: সত্যি তাই, মেঘের গায়ে আকাশের রং পাল্টানো দৃশ্যটা বোধ হয় পৃথিবীর সবচেয়ে অনিন্দ্য সুন্দর দৃশ্য ভোর হয়, তাই না বন্ধুরা? আবার পাল্টে নীল হয়ে যায় আলোতে, এরকম রং নিয়ে আঁধারে রাখা লহময়, আবার দিন শেষে সোনালি রং ছড়িয়ে সৌরজগৎকে জানিয়ে যায় এই বিশ্বজগৎটা অমূল্য।
0: আকাশের এই রঙের বদলে আকাশের এই রঙের বদলে সবচেয়ে বড় ভূমিকা রাখে মেঘ। মেঘ তো সবারই খুব প্রিয়, তাই না বন্ধুরা? আর সেই মেঘ যদি হয় বর্ষাকালের নাটাই ছেঁড়া মেঘের ভেলা, তাহলে তো আর কথাই নাই। সবুজ বন বনানি দৃষ্টপটে ঘনকালো, নেই মেঘ অথবা অবিশ্রান্ত বর্ষার ছবি। এও এক নান্দনিকতা নিয়ে আমাদের মনে।

0: চলুন বন্ধুরা, গানের সুরে ভেসে এখন চলে যাই আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই অঙ্গনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি রানীবালা।
0: আমি শাকিল আহমেদ। সুপ্রভাত বন্ধুরা। আজ রবিবার, 21 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ, 19 মহরম 1448 হিজরি আর বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
0: শুভ জন্মদিন। তো বন্ধুরা, শীত বসন্তে তো বেড়াতে যাওয়া হয় অনেকেরই, তাই না? কিন্তু ভরা বর্ষার মাঝেও বেড়ানোর অন্যরকম আনন্দ আছে। কিন্তু বর্ষার নিবিড় ঘন কালো আকাশের নিচে উন্মুক্ত সমুদ্রের ধারে কিংবা সবুজ পাহাড়ের ধারে কোনো এক ছোট্ট গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ালে মনের মাঝে এক অনির্বচনীয় অনুভূতির সৃষ্টি হয়।
1: হ্যাঁ বন্ধুরা, তবে বর্ষায় বেড়াতে ভালো লাগলেও বেশি দূরত্বে বেড়াতে যাওয়াটা অনেকের কাছেই অসুবিধা হয়ে দাঁড়ায়। আমরা যারা শহরে থাকি, বেশি দূর যেতে হলে সেখানে নানান সমস্যা তৈরি হয়। এই যেমন চাকরিতে ছুটি ছাটার ব্যাপার তো থাকেই, এর সাথে যুক্ত হয় হোটেল বুকিং আর যাতায়াত সহ এমন নানান ধরনের সমস্যা, তাই না বন্ধুরা?
0: আর তবু তো মন চাইলে কিন্তু বর্ষা একদিনের ভ্রমণে বের হয় যায়, কি বলুন? কোনো এক ছুটির দিনে বর্ষার ভরা নদী দেখতে যাওয়ার একটা মহাসুখ আছে। কিন্তু পরিবারের সকলকে নিয়ে লঞ্চে সারাদিনের জন্য কোথাও বেরিয়ে আসলে দেখবেন বর্ষার ভরা নদীর সৌন্দর্য আপনার মনটাকে ভরিয়ে দিয়েছে।
1: তো বন্ধুরা, একদিন হুট করে বেরিয়ে পড়ুন এই ঘন বর্ষায়, উপভোগ করুন নির্মল আনন্দ। আর তারই ফাঁকে আমাদের এই সুন্দর দেশটাকেও চেনা হয়ে যাবে অন্য আলোয়। আর আজ সেই আনন্দের আভাসটুকু মনের মধ্যে রেখে চলুন এখন চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে আপনাদের জন্য আজ।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি।
1: হ্যাঁ বন্ধুরা, রয়েছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা, এবং সময় থাকলে বন্ধুরা শুনব গান। তো শোনা যাক এক এক করে।
0: তো বন্ধুরা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি চলুন। আর এই সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যা 7:30 পরিবেশিত হবে শত বছরের আগে উর্দু ভাষার লেখিকা রাহা তারা বেগমের লেখা প্রেম কাহিনী অবলম্বনে নির্মিত নাটক দিলনাওয়াজ। নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন সাধনা। অন্যদিকে পরাবাস্তববাদী শিল্পী জাকিয়া খান চন্দনা তৃতীয় একক প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়স ফ্রোসেজ দ্য ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়স ফ্রোসেজের লা গ্যালারি আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম রিয়েলিটি অব দ্য সাবকনশিয়াস মাইন্ড। প্রদর্শনী আগামী 8 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ধানমন্ডির 4 নম্বর সড়কের 21 বাই এ নম্বর বাড়িতে গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। এদিকে শিল্পী স্মৃতি আর ঐতিহ্যের মিশেলে উদীয়মান 4 তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে গুলশান 2-এর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের 12 নম্বর সড়কের 13 বাই 1 নম্বর বাড়ির দেশ আর্ট গ্যালারিতে চলছে প্রদর্শনী পেটালস অফ টাইমস। সবার জন্য এই প্রদর্শনী খোলা থাকবে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আগামীকাল এই প্রদর্শনীর সমাপনী দিন। আর এই মহানগরের দৈনন্দিন জীবনে আমাদের কত কিছুই তো কেনাকাটা করতে হয়, যেতে হয় ঘরের বাইরে। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা বাইরে যাবেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরে বাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12, মিরপুর 13, মিরপুর 14, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএস, ওল্ড ডিওএসএস, কাকুলি, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান 1-2, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোরান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়দাবাদ, মাতাটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ির একাংশ, শনি, রাখরা, দুনিয়া, রায়েরবাগ, সানারপাড়ের মার্কেটগুলো পূর্ণ দিবস বন্ধ থাকবে রোববার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সানন্দ সখে কাটুক আমাদের এবং আপনাদের আগামী দিনগুলো। এ প্রত্যাশায় শেষ করছি আজকের ঢাকা।
1: মহানগরীর প্রিয় শ্রোতা, শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। আসেন নানা পেশা শ্রমজীবী মানুষ, আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষগুলো।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী, কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকা শহরের একজন চা বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকা মনি।
3: শ্রোতা বন্ধুরা, শব্দ শুনেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা আছি একটি চায়ের দোকানের পাশে। খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দোকানে যিনি আসলে চা বিক্রি করছেন, মাহবুব ভাই। ঢাকার মিরপুরের একটা গলিতে আমরা তাকে পেয়েছি এবং তার কথাগুলো আপনাদেরকে জানাতে চাওয়ার একটা উদ্দেশ্য হলো, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি নিজের প্রতিবন্ধিতাকে জয় করে চা বিক্রি করছেন এবং কাজ করে নিজের সংসার চালাচ্ছেন। এই মানুষটির গল্প আজকে আমরা জানতে চেষ্টা করব জীবন ও জীবিকা পর্বে। ভাই, কি খবর, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: আপনি এখানে কতদিন ধরে চা বিক্রি করছেন?
4: 5 বছর ধরে চা বেচতেছি আমি।
3: চার পাশাপাশি এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে যদি আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য একটু বলেন।
4: এই যে চা বিক্রি করি, বিস্কিট আছে, পান আছে, রুটি আছে, কলা আছে।
3: আচ্ছা, আপনার এখানে খুব বিখ্যাত একটা চা আছে, সেটা হচ্ছে কালিজিরা এবং চাল ভাজা দিয়ে আপনি চা বানিয়ে দেন। এই চায়ের বিশেষত্ব কি এবং এটা কিভাবে বানানো শিখলেন?
4: এতে শিখছি, আমার গ্রামে ওই অঞ্চলে চলে, এই বেজে চলছি।
3: বাহ, খুবই খুবই খুবই ভালো। এই যে কালিজিরা দিয়ে চা, এই এক কাপ চা কত টাকা?
4: 5 টাকা।
3: আর লাল চা?
4: ওই যে লাল চা 5 টাকা।
3: লাল চাও 5 টাকা। বাহ, শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আসা একজন কাস্টমারের সাথে কথা বলতে চাই। ভাই, আপনার নামটা যদি বলেন।
5: নাম আকাশ।
3: আকাশ ভাই, আপনি কি করেন?
5: ইটবালুর কাজ করি।
3: ইটবালুর কাজ করেন? বাহ, এদিকেই আশেপাশেই?
5: জি, কাছেই।
3: আপনি কি প্রতিদিন এখানে চা খেতে আসেন?
5: আরে, আমরা অনেক সময় যখন সারাদিন মজা লাগে তো চালু ভাজা দিয়ে, আপনার দুনিয়া ভাগে কালিজিরা দেওয়া, পুদিনা পাতা দেওয়া, অনেক মজা লাগে তো তাই প্রতি সময় আসি।
3: বাহ, দারুন দারুন। ভাই, দিনে কত কাপ চা বিক্রি হয় বলেন তো?
4: 70 কাপ, সকালে 1 প্লাস, বিকালে 1 প্লাস।
3: আচ্ছা, সকালে বিকালে। আপনি কি সপ্তাহে 7 দিনই বসেন?
4: হ্যাঁ, সপ্তাহে 7 দিনই বসি।
3: ধরেন মাহবু ভাই, যেদিন বৃষ্টি হলো বা হচ্ছে অনেক বেশি রোদ হলো,
4: আমার তো মাঙ্গা ফুটপাতের দোকান, আমি বৃষ্টি হলে বইতে পারি না। বৃষ্টি সহায় ক্ষমা দিল, একটু স্যাক দিল, ওই বই আর।
3: আচ্ছা আচ্ছা, এই কাজে কি আপনার পরিবার আপনাকে সাহায্য করেন?
4: হ্যাঁ, অফিসে একটু করে, কাস্টমার সংখ্যা বেশি থাকে, সংখ্যাতে আমার ওয়াইফাই একটু আমার লাগে একটু হেল্প করে আর কি, একটু আগে সাগুয়া দেয়, কাস্টমার টাকা পয়সা লয়।
3: মাহবু ভাই, এই জিনিসগুলো আপনি কোত্থেকে কিনে আনেন এবং কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন?
4: আমার চালান হয়েছে মনে করেন 50,000। আমার গাড়ি ঘোরালে এমনি সময় 50,000টা চালান, মাল সমান আমার বিকাল বেকারি আলে সকালে মাল দেওয়া যায়, বিকালে টাকা লইয়া যায়। আর এই বিস্কুট টিসু যেগুলো হেরি বেকারি আলের মানে, আর মানে এমনি পান সুবাই টুবাই এগুলো মনে করেন 8-10 কিনে আনি।
3: আচ্ছা, আপনার দিনে কত টাকা আয় হয়?
4: কত দিন হারা দিন যায় 300 টাকা।
3: ভাই, আপনি তো 50,000 টাকার কথা বললেন পুঁজি নিয়ে শুরু করেছেন, এই পুরো টাকাটাই কি শুরু করার সময় আপনার হাতে ছিল?
4: না না, আমি আমার আত্মীয়-স্বজন লইছি, আর বেঁচে বেঁচে আস্তে আস্তে দিয়ে শোধ করতেছি।
3: আচ্ছা, কতটুকু দিতে পেরেছেন আর কতদিন লাগতে পারে এবং তারপরে ব্যবসাটা একেবারে নিজের করতে পারবেন?
4: অল্প কিছু টাকা দিছি, অল্প কিছু পাবো, মনে করেন আধা দশ দিছি, চল্লিশ হাজার টাকা পাবো।
3: আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে এখন জীবন কেমন যাচ্ছে মাহবুব ভাই, আপনার বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে?
4: বেশি ভালো না, হালকা মিডিয়াম। কাঁচা কাঁচা নিয়ে আমি একটু সামনের দিকে ভালো দিকে একটু আগাইতে পারছি।
3: আপনার বাচ্চারা কি স্কুলে পড়ে?
4: রোজগারান গ্রাম স্কুলে।
3: ভাই আপনি বাংলাদেশ বেতার শুনেন?
4: হুম শুনি, অবশ্যই শুনি।
3: বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠান আপনার কাছে খুব ভালো লাগে?
4: গান বাজনা আমার ভালো লাগে, আর নাটক নাটক হয় এগুলি আমার ভালো লাগে, এগুলি শুনি আমি।
3: দারুন দারুন। মাহবুব ভাই আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার স্বপ্ন কি?
4: আমি চাই যে যে ব্যবসা আছে আর একটু সামনের দিকে আগাইতে, বড় একটু বড় ব্যবসায় ধরতে চাই, এই আমার পরিকল্পনা আগাইতে।
3: অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকুন, এভাবেই হাসি খুশি থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ।
4: ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, কথা বললাম একজন হাসি খুশি চা বিক্রেতা মাহবুব ভাইয়ের সঙ্গে, যিনি জীবন যাত্রায় এগিয়ে চলেছেন হাসি মুখে। আপনিও আপনার জীবন যাত্রায় হাসি মুখে এগিয়ে যান, সেই আশাবাদ রইল। জীবন ও জীবিকার আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, নতুন কোনো মানুষের জীবন যাত্রার কথা আমরা জানব। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন।
0: শুনলাম জীবন ও জীবিকা পর্ব। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব ঢাকার সরাইখানা নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারু, তার তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। কোমল আলো ভরায় নির্মল সকালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ বেতারের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দিনের শুরুটা হোক আমাদের ইতিহাসের সাথে। বন্ধুরা, চলুন ফিরে যাই পুরনো ঢাকার সেই দিনে, যেখানে পথিকেরা থামতেন, বণিকেরা বাণিজ্যের গল্প করতেন, আর এর মধ্য দিয়ে শহরটি ধীরে ধীরে হয়ে উঠতে থাকে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে। বন্ধুশ্রোতা, ঢাকার ইতিহাস বহু স্তরীয়, তবে মুঘল আমলে শহরের বিকাশে একটি বিশেষ সময়। সপ্তদশ শতকের শুরুতে ঢাকা মুঘল শাসনের অধীনে আসে। 1608 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তখন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। বন্ধুরা, এই সময় থেকে ঢাকার গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। প্রশাসনিক কেন্দ্র হিসেবে যেমন, তেমনি বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও ঢাকা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সূক্ষ্ম মুসলিন বস্ত্রের জন্য ঢাকা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। এমন এক শহরে প্রতিদিনই আসতেন দূর দূরান্তের বণিক, কারিগর, সরকারি কর্মচারী ও ভ্রমণকারী। তাদের জন্য প্রয়োজন হয়ে ওঠে নিরাপদ আবাসনের। এই প্রয়োজন থেকেই গড়ে ওঠে সরাইখানা। শ্রোতাসঙ্গী, সরাইখানা বলতে বুঝি পথিকদের জন্য নির্মিত আবাসিক ব্যবস্থা। এগুলো সাধারণ আশ্রয়স্থল হলেও পরিকল্পিতভাবে নির্মিত হয়ে থাকে। মুঘল আমলে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ শহরগুলোয় এ ধরনের সরাইখানা নির্মাণ ছিল একটি স্বীকৃত প্রথা। ঢাকায় মুঘল আমলের সরাইখানার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি স্থাপনা হল বড় কাটরা ও ছোট কাটরা। শ্রোতাসঙ্গীরা, প্রথমে বড় কাটরার কথা বলি। বড় কাটরা নির্মাণ করা হয় 1644 থেকে 1646 খ্রিস্টাব্দের মধ্যে। এটি নির্মাণ করেন মির্জা আবুল কাসেম, যিনি মুঘল রাজপুত্র শাহ সুজার অধীনে কাজ করতেন। শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র এবং তিনি তখন বাংলার সুবেদার ছিলেন। বড় কাটরা মূলত একটি সরাইখানা হিসেবে নির্মিত হয়েছিল, তবে এটি শুধু সাধারণ পথিকদের জন্য ছিল না, এটি ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা ও ধনী বণিকদের উপযোগী একটি বিশাল ও সুরক্ষিত আবাসন। স্থাপত্যের দিক থেকে বড় কাটরা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। এর সম্মুখ ভাগে ছিল একটি বিশাল প্রবেশদ্বার যা খিলানযুক্ত। এই প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকলে দেখা যেত একটি প্রশস্ত আঙিনা। আঙিনার চারপাশে সারিবদ্ধভাবে নির্মিত ছিল কক্ষগুলো। এই কক্ষগুলোতে থাকতেন আগত অতিথিরা। এছাড়া ছিল নামাজের জন্য ব্যবস্থা, পানির সংরক্ষণ এবং পশু রাখার আলাদা স্থান। কারণ অনেক ভ্রমণকারী ঘোড়া বা অন্যান্য বাহন নিয়ে আসতেন। শ্রোতা সঙ্গীরা, বড় কাটরার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটক রাতে বন্ধ করে দেয়া হতো, ফলে ভেতরে থাকা মানুষ নিরাপদে বিশ্রাম নিতে পারতেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আসি ছোট কাটরা প্রসঙ্গে। ছোট কাটরা নির্মাণ করা হয় 1663 থেকে 1664 খ্রিস্টাব্দের মধ্যে। এটিও নির্মাণ করেন মির্জা আবুল কাশেম। তবে এটি বড় কাটরার তুলনায় আকারে ছোট। ছোট কাটরাও একই ধরনের পরিকল্পনায় নির্মিত। এখানে রয়েছে একটি খিলানযুক্ত প্রবেশদ্বার, ভেতরে একটি আঙিনা এবং চারপাশে কক্ষ। তবে এর নির্মাণ শৈলী কিছুটা সরল। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় ছোট কাটরা মূলত সাধারণ ভ্রমণকারী ও ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত হতো। অন্যদিকে বড় কাটরা ছিল অপেক্ষাকৃত উচ্চ মানের অতিথিদের জন্য। এই দুই কাটরা ঢাকার বাণিজ্যিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল, কারণ তখনকার সময়ে নদীপথ ছিল প্রধান যোগাযোগ মাধ্যম। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় এই স্থাপনাগুলোর অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত। নদীপথে আগত বণিকরা সহজেই এখানে এসে উঠতে পারতেন। তারা তাদের পণ্য সংরক্ষণ করতে পারতেন এবং স্থানীয় বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সরাইখানাগুলো ছিল এক ধরনের সামাজিক মিলন কেন্দ্র। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ একত্র হতো। এখানে ভাষা, সংস্কৃতি, অভিজ্ঞতা সবকিছুর আদান প্রদান হতো।
1: বন্ধুরা, শুনলাম নগর পাঁচালী, মহানগরের প্রিয় শ্রোতা। আমরা জানি ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। তবে ঘনবসতিপূর্ণ এই শহরের ভেতরে এবং চারপাশে এখনও বেশ কিছু সবুজ উদ্যান, জলাশয় ও পার্ক রয়েছে, যেখানে ফুটে থাকে নানান রঙের ফুল, যা নগরবাসীকে প্রকৃতির প্রাণের স্পর্শ দেয়।
0: বন্ধুরা, তারই আলোকে এবারে পর্ব নগর প্রকৃতি। আজ আমরা শুনব বর্ষার জলে শহরের মুখ ধোয়া নিয়ে প্রতিবেদন। গবেষণা গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামস উদ্দিন খালেদ।
7: ঢাকা নগরী সারা বছরই যেন একটু ক্লান্ত। তার গায়ে জমে থাকা ধুলো আর বাতাসে জমে থাকা ধোঁয়া, তার রাস্তায় জমে থাকে অবিরাম তাড়াহুড়া। মানুষ হাঁটে, গাড়ি ছুটে চলে, নির্মাণ চলে, সবকিছু মিলিয়ে শহর যেন কখনো পুরো শ্বাস নিতে পারে না। তারপর একদিন আকাশ কালো হয়ে আসে, প্রথমে হালকা বাতাস, তারপর অচেনা এক গন্ধ মাটির, ভেজা পাতার, দূরের স্মৃতির, তারপর বৃষ্টি। ঢাকার উপর বৃষ্টি নেমে আসে হঠাৎ, কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘোষণা ছাড়াই। কংক্রিটের গায়ে, টিনের ছাদে, কাচের জানালায়, বিজ্ঞাপনের বিলবোর্ডে, সবখানে একসঙ্গে পড়ে জলের বিন্দু। শহর থমকে দাঁড়ায়। বৃষ্টি ঢাকার মুখ ধুয়ে দেয়, রাস্তায় জমে থাকা ধুলো ধুয়ে যায়, গাছের পাতায় জমে থাকা কালচে স্তর সরে গিয়ে আবার সবুজের শুভ্র সতেজতা উঁকি দেয়। জানালায় কাঁচে বৃষ্টির রেখা আঁকে এক অস্থায়ী ক্যালিগ্রাফি। হাতির জেলের জলে তখন আকাশ নেমে আসে। সেতুর আলো, দূরের ভবন, সবকিছু ভিজে গিয়ে যেন নরম হয়ে পড়ে। শহরের কঠোরতা একটু আলগা হয়, বৃষ্টির ভেতরে মানুষও বদলে যায়। যে মানুষ কিছুক্ষণ আগেও রাগে, অস্থিরতায়, ক্লান্তিতে ভরা ছিল, সে হঠাৎ ছাতা ছাড়া দাঁড়িয়ে পড়ে। কেউ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করে, কেউ বা চায়ের কাপ হাতে বারান্দায়। বৃষ্টি এই নগরের গতি কমিয়ে দেয়, আর গতি কমলেই আমরা নিজেদের শুনতে পাই। বর্ষা কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি নাগরিক জীবনে ছুটে চলা অস্তিত্বের বিরাম চিহ্ন। তখনই মনে কোণে ফিরে আসে পুরনো দিনের স্মৃতি, হারিয়ে যাওয়া সুর, এমন দিনে তারে বলা যায়, অথবা একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না তার সাথে কোনো ছাতা। ঢাকা, যে শহর প্রতিদিন নিজেদেরকে কঠিন করে তোলে, বর্ষার দিনে সে নরম হয়। তার রাস্তায় জল জমে, গাড়ির চাকা ছপছপ শব্দ তোলে। নগরীকে ধুয়ে দেওয়া এই বৃষ্টির জল সাময়িক, কিছুক্ষণের মধ্যে আবার শুকিয়ে যায়। ধুলো ফেরে, কোলাহল ফেরে, আবার শুরু হয় ছুটে চলার প্রতিযোগিতা। তবু বৃষ্টির এই সাময়িক ধোয়া শহরকে মনে করিয়ে দেয়, সে কেবল কংক্রিট নয়, সে ভিজতে পারে, সে ধুয়ে মুছে আবার শুরু করতে পারে। রমনা পার্কের ভেজা ঘাসে হাঁটলে বোঝা যায় মাটির গন্ধ এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কিছু স্মৃতি এখনো টিকে আছে, টিকে আছে কিছু ছোঁয়া, কিছু স্পর্শ। বর্ষার জলে শহরের মুখ ধোয়া মানে কেবল ধুলো মুছে ফেলা নয়, এটি এক প্রকার আত্মদর্শন। জল শহরকে তার প্রতিচ্ছবি দেখায়। সে বলে, তুমি যতই কঠিন হও, তোমার ভেতরে কোমলতা বিদ্যমান। একটি শহর যদি ভিজতে না জানে, তবে সে কেবল স্থাপত্য।
0: শুনলাম নগর প্রকৃতি। মহানগরী প্রিয় বন্ধুরা, সময় এখন সঙ্গীতের। শুনব তাই একটি গান, এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে অশান্তি ছবি থেকে।

0: বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমে শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30।
1: এদিকে ঢাকা থেকে পার্বত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30।
0: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে রাজবাড়ী, উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে।
1: বাস, লঞ্চ, ট্রেন, যে পথেই আমরা চলি না কেন, প্রিয় বন্ধুরা, আমাদের একটাই প্রত্যাশা, আপনারা অবশ্যই নিরাপত্তা বহন করে আপনার গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন, নিয়মনিষ্ঠ থাকবেন পথে, যাত্রাপথে সবসময়। এই আহ্বান রেখে শেষের কথাগুলো এখন তাই বলতে চাই।
0: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা,
1: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজ আক্তার,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। সময় সাপেক্ষ হলেও যথাযথ নিয়ম মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় এ বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া 5ই আগস্ট একক কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্ন মতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনোরকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কনসার্ট, আতশবাজি ও সামরিক বাহিনীর কুচকাওয়াজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে 250তম স্বাধীনতা দিবস। তবে বিরূপ আবহাওয়ার কারণে কোথাও কোথাও দেশটির উৎসব আমেজে বিঘ্ন ঘটে। বজ্রঝড়ের আশঙ্কায় দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় অংশগ্রহণকারীরা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করায় বাড়ির বাহিরে অনুষ্ঠান আয়োজন বিঘ্নিত হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। দুঃসহ তাপপ্রবাহ উপেক্ষা করে কোটি ইরানি দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শেষ বিদায়ের দ্বিতীয় দিনে শহর ও নগরে জমায়েত হয়েছে। শতাধিক দেশের প্রতিনিধিসহ 1 কোটিরও বেশি মানুষ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনের শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এদিকে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গতরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মরক্কো 3-0 গোলে কানাডাকে এবং ফিলাডেলফিয়ায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মোকাবেলা করবে। এদিকে ক্রিকেটের খবরে, নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, বিষয় 100 দিনে বর্তমান সরকারের সাফল্য, গ্রন্থনায় শামীম আহমেদ, উপস্থাপনায় শামীম আহমেদ ও ফাতেমা আফরোজ সোহেলি।
2: ১৭ বছরের দুঃশাসন আর দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়চিত্ত নেতৃত্বের পথ ধরেই 2024 সালের জুলাইয়ে এদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শাসকের। আবারও নতুন আশায় বুক বাঁধে এদেশের মানুষ, শুরু হয় নতুন করে স্বপ্ন বুনন।
3: দীর্ঘ প্রায় 17 বছর পর 2026-এর 12ই ফেব্রুয়ারি দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে।
2: 2026-এর 17ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই একটি জনবান্ধব ও কল্যাণকামী সরকার ব্যবস্থা প্রবর্তন এবং দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিতে সবার আগে বাংলাদেশ এই নীতিতে অগ্রাধিকার ভিত্তিতে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন।
3: এই পরিকল্পনায় প্রাধান্য দেয়া হয় জনগণের ভাগ্য উন্নয়ন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধায়ন, দারিদ্র বিমোচন, কর্মসৃজন, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বাজার সম্প্রসারণ, কৃষি, শিক্ষা ও শিল্পায়নে কাঙ্ক্ষিত সফলতা অর্জন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রসার, উদ্যোক্তা সৃষ্টি, ন্যায় বিচার, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতা, পরিবেশ সুরক্ষা, মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের চেতনার বিকাশের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়গুলোকে।
2: যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব দিয়েছে সবার আগে বাংলাদেশ এই নীতিটি।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূর প্রসারী প্রাঙ্গ নেতৃত্বে সরকার পরিচালনার 100 দিনেই অর্জিত হয় ব্যাপক সাফল্য, নানা খাতে নানা সূচকে সূচিত হয় অগ্রগতির ধারা।
2: বর্তমান সরকারের 100 দিনের অর্জন সম্পর্কে মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহমুদি আমিন বলেন,
4: প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে।
3: ভোটারের আঙ্গুলে ভোটের দাগ মুছবার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করেই বাস্তবায়ন শুরু করেন বিএনপির নির্বাচনী ইস্তেহার এবং জনগণের প্রতি তাঁর প্রতিশ্রুতি।
4: দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
2: কৃষিখাতে সরকার গৃহীত পদক্ষেপগুলো এইভাবেই তুলে ধরেন ডক্টর মাহমুদি আমিন।
4: কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক, তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে এবং এই উদ্যোগ কার্যকর করা হয়েছে সরকারের প্রথম বৈঠকেই। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে আরো ডিজিটাল এবং স্বচ্ছ কাঠামোর আওতায় এনে সরাসরি কৃষি ভর্তুকি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন সেটিরই এই যে পুনরুজ্জীবন, সেটি শুধু প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য, মৎস্য, কৃষি বা প্রাণী সম্পদ সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখছে না, বরং জলাধার সৃষ্টি ও পানি প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশকেও ত্বরান্বিত করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
3: সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে ডক্টর মাহদী আমিন উল্লেখ করেন,
4: অবকাঠামো ও নগর ব্যবস্থাপনাতেও সরকারের পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও আধুনিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক মেগা সিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 250টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেট্রো রেলের নিচের অংশকে সবুজায়নের মাধ্যমে শহর কি কিভাবে আরো শীতল ও বসবাসযোগ্য করা যায় সেটি নিয়ে গবেষণা করা হয়েছে। নার্সারিতে চারা উৎপাদনের কার্যক্রম চালু রয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2: দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি এবং কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে সরকার গ্রহণ করেছে বিশেষ কার্যক্রম।
4: দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে 90.66 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে সেটি আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি গত মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা এই গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স ইতিমধ্যেই প্রায় 3.75 বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। এছাড়া দেশের প্রায় 2 লক্ষ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিবে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মা বোনদের রান্নায় কষ্ট লাগবে বিশেষ ভর্তুকি সহ LPG কার্ড চালুর যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাচ্ছে।
3: মন্ত্রী পরিষদের কার্যক্রমেও এসেছে পরিবর্তনের গতি।
4: জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে, সেখানে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
2: সংস্কার প্রশ্নেও অনড় রয়েছে বর্তমান সরকার।
4: ঐতিহ্যগতভাবে BNP সংস্কারের ধারক এবং বাহক রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে যতগুলো মৌলিক সংস্কার হয়েছে সবগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে, কিংবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। ঐতিহ্যগত সেই সংস্কারকে ধারণ করেই 2016 সালে ভিশন 2030 প্রণয়ন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 2023 সালে 31 দফা তিনি প্রণয়ন করেছিলেন চূড়ান্তভাবে, এবং সেই 31 দফাতেই কিন্তু বর্তমান সংস্কারের প্রায় সকল মৌলিক ভিত্তি রয়েছে। আজকের বাংলাদেশে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল, যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল। এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ, এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনের বীরদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাশ করা হয়েছে।
3: এ সময় রাজনৈতিক সহনশীলতা এবং সংসদ কার্যক্রমেও ইতিবাচক ধারার প্রবর্তন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
4: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই এক অভূতপূর্ব রাজনৈতিক সহনশীলতা, অনন্য মানসিকতা ও মানবিক রাজনীতির পরিচয় দিয়ে আসছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা ভোট দেননি, তারা সবাই এই বৈষম্যহীন সরকারের সমান সহায়তা ও সব ধরনের সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন। মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ এক দশক পর দেশের মানুষ একটি বহুমাত্রিক, বৈচিত্র্যময় ও সত্যিকার অর্থে কার্যকর সংসদ প্রত্যক্ষ করেছে। 25 কার্যদিবসের প্রাণবন্ত এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল অনন্য। এই সংসদে অত্যন্ত অল্প সময়ে রেকর্ড সংখ্যক 94 বিল পাশ করা হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুততার সঙ্গে গঠন করা হয়েছে। এই স্বল্প সময়ে 94 বিল পাস সময়ের বিবেচনায় এক অবিস্মরণীয় অর্জন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ শত শত প্রশ্নের উত্তর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করেছেন।
2: প্রধানমন্ত্রী হিসেবে প্রচলিত ধারা ভেঙে একেবারে সাধারণ মানুষেরই একজন হয়ে উঠেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
4: মাননীয় প্রধানমন্ত্রী জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতা নিয়ে গিয়েছেন। আজ তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে, এমনকি বাড়ির উঠানেও মানুষের ঢল নেমে আসে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কোমলমতি শিশু থেকে শুরু করে মা বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগ স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় সিক্ত। এই ভালোবাসাই আজ গণ আকাঙ্ক্ষার প্রতিফলনে রূপ নিয়েছে। আমরা আরও দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তার সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান। এটি ছিল নেতৃত্ব ও তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংযোগের অনন্য উদাহরণ, যা আমরা নির্বাচনী পথযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছুটে গিয়েছিলেন, তখন আমরা দেখেছি তরুণ তরুণী যুবক যুবতীদের সাথে উনি কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। শুধু নির্দিষ্ট কোনো জেলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানেই শিশু, কিশোর, তরুণ, প্রবীণ, মা বোন সহ সর্বস্তরের মানুষের মধ্যে তাকে ঘিরে যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, আবেগ দেখেছি আমরা, আকুলতা দেখেছি আমরা, কিভাবে তিনি প্রোটোকলের গণ্ডি ভেঙে দিয়ে পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করছেন, তাদের কথা শুনছেন এবং স্নেহভরে তাদের কাছ থেকে ভালোবাসার উপহার গ্রহণ করছেন। একইভাবে তিনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে কৃষক, শ্রমিক ও মজুরদের সঙ্গে ঠিক একজন সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছেন, একসাথে কোদাল হাতে খাল খননে নেমে পড়ছেন। তিনি নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর বা অতি সুরক্ষিত ব্যক্তি হিসেবে নয়, বরং গণমানুষের প্রতিনিধি ও সমাজের একজন সাধারণ মানুষ হিসেবেই প্রমাণ করছেন। অনেক সময় সিগন্যালে অপেক্ষা, হেঁটে অফিসে যাওয়া কিংবা অফিস শেষে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্যে

0: বদলে যাচ্ছে বাংলাদেশ।
1: এই স্বপ্ন পূরণের পথে আমাদের দৃপ্ত উচ্চারণ হোক
0: সবার আগে বাংলাদেশ।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ ও ফাতেমা আফরোজ সোহেলি। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শর্মিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন গান।

0: দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। গানটির গীতিকার শামসুর রহমান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, গিয়েছেন লীনা তাপসী খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন লীনা তাপসী খান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী মকবুল হুসাইন ফারুক। প্রথম গান জালালউদ্দিন খাঁর।

পল্লীগীতি শুনছেন মকবুল হুসাইন ফারুকের কণ্ঠে। এবারের গানে গীতিকার সুরকার অমর চন্দ্রশীল।

দুখানি পল্লীগীতি শুনেন, শিল্পী ছিলেন মকবুল হোসাইন ফারুক। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন শিল্পী হৈমন্তী রক্ষিত দাস। প্রথম গানের কথা মোহাম্মদ আলামিনের এবং সুর মকসুদ জামিল মিন্টুর।

আধুনিক গান শুনছেন হৈমন্তী রক্ষিত দাসের কণ্ঠে। এবারের গানের গীতিকার আবিদা রহমান, সুরকার আনিসুর রহমান তনু।

0: দোকানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন হৈমন্তী রক্ষিত দাস।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ, গানটির গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

মনির খান, রিজিয়া পারভিন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে খাল খনন বিষয়ক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবন মান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। সময় সাপেক্ষ হলেও যথাযথ আইন মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় এই বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া 5ই আগস্ট কোনো একক, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রচণ্ড গরমের কারণে কনসার্ট, আতশবাজি ও সামরিক বাহিনীর কুচকাওয়াজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনে বিঘ্ন ঘটছে। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় বহিরাঙ্গন অনুষ্ঠানের পরিসর সীমিত করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এক চিঠিতে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আনুষ্ঠানিকতায় শোকাহত মানুষের ঢল নেমেছে। শুক্রবার থেকে টানা 7 দিনের আনুষ্ঠানিকতার প্রথম দিনে শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং কোনো কোনো দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খামেনির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। আগামী বৃহস্পতিবার তাকে সমাহিত করা হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গতরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মরক্কো 3-0 গোলে কানাডাকে এবং ফিলাডেলফিয়ায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ক্রিকেট। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার আয়োজন যন্ত্রসঙ্গীত। যন্ত্রসঙ্গীতে আজ গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ।

0: গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায়, রবীন্দ্রসঙ্গীত রুমঝুম বিজয়ের ছেলের কণ্ঠে।

0: রুমঝুম বিজয়ের ইছিলের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বন্ধুরা, দ্বিতীয় পালার আয়োজনে থাকছি আমরা রাবিয়া সুলতানা শিউলি, ফারহানা জাহান, গুলশানারা হক এবং আমি ইয়াসমিন আক্তার বিনা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন আসিফ মোহাম্মদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, খোস্টু সিদ্দিক, মেজবা চৌধুরী, তাওহিদা আফরোজ, মোসাম্মদ নূরজাহান এবং হাফিজা আক্তার। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুরকার

আধুনিক গান শুনছেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে। এবারের গানটির গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুরকার আশরাম বাবু।

0: দুখানি আধুনিক গান শুনলেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে নজরুল সঙ্গীত ফারাবি ইসলামের কণ্ঠে।

0: ফারাবি ইসলামের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন লালন গীতি, গিয়েছেন সফি মণ্ডল।

0: শফি মণ্ডলের কণ্ঠে লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান, মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। গানের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। সময় সাপেক্ষ হলেও যথাযথ আইন মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ৫ই আগস্ট একক কোন ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইরানের রাজধানী তেহরানে চলছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান। শোকাহত লাখো মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। টানা সাত দিন ধরে চলা এ দাফন অনুষ্ঠানে নেমেছে মানুষের ঢল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিদেশি রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি প্রতিনিধিরাও অংশ নেন। আজ সাধারণ মানুষের জন্য দাফন অনুষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত এবং আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। আগামীকাল ও পরের দিন খামেনির মরদেহ ইরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে থাকবে। বুধবার মরদেহ পৌঁছবে ইরাকের নাজাফে। সেখান থেকে কারবালায় জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনার পর খামেনির নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিকে নিহত হন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গতরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মরক্কো ৩-০ গোলে কানাডাকে এবং ফিলাডেলফিয়ায় ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত ২টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল ৬টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ক্রিকেট। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পঞ্চকবির গান। প্রথমে শুনবেন কাজী নজরুল ইসলামের গান ফাতিমাতুজ জোহরার কণ্ঠে।

পঞ্চকবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান মানসী সাধুর কণ্ঠে।

এতক্ষণ পঞ্চকবির গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। গানটির কথা লিখেছেন ডক্টর নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই

0: প্রিয় শ্রোতা, স্বাস্থ্য সবার অধিকার। বর্ণ, ধর্ম, লিঙ্গ, সামাজিক বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কিন্তু বাস্তবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা থেকে বঞ্চিত হন, যা সুস্থ সম্মানজনক জীবনের পথে বড় অন্তরায়। সুস্থ সমাজ গঠনের জন্য চাই সবার জন্য সমান সুযোগ ও ন্যায় ভিত্তিক স্বাস্থ্যসেবা। যখন স্বাস্থ্যসেবা হয় সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত, তখনই নিশ্চিত হয় এক সুস্থ, সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ। আসুন আমরা সচেতন হই, একে অপরকে সহায়তা করি এবং স্বাস্থ্যসেবার সমান অধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করি, কারণ সুস্থ মানুষই সুন্দর আগামীর মূল ভিত্তি। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য সমান অধিকার, তারই আলোকে আয়োজনের শুরুতে রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা, সকলের জন্য পর্যাপ্ত ন্যায়সম্মত স্বাস্থ্যসেবা। সাক্ষাৎকার প্রদানে আছেন প্রবীর কুমার সেন, সাক্ষাৎকার গ্রহণে আছেন আফরোজা আক্তার পপি।
1: সুপ্রিয় শ্রোতা, সকলের জন্য পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, এ বিষয়ে আমাদের প্রস্তুতি ও অর্জন। আর এ বিষয়ে আজ বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন প্রবীর কুমার সেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চলুন চলে যাই তার কাছে। উন্নয়ন বলতে কি বোঝায় এ ব্যাপারে আমি একটু জানতে চাই প্রথমে শ্রোতাদের জন্য।
2: ধন্যবাদ আপনাকে। উন্নয়ন বলতে বোঝায় উন্নয়নের এমন একটি স্তর যেখানে আমরা উন্নয়নটিকে সহনীয় পর্যায়ে রাখতে পারি। বিষয়টিকে যদি আমি একটু আরো পরিষ্কার করি, তাহলে এমন হবে আমরা যে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি, সেই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি একটা শিল্প কারখানা প্রতিষ্ঠা করছি, কোথায় করছি? সেই শিল্প কারখানা প্রতিষ্ঠা করছে কি আবাদী জমিতে করছে নাকি অনাবাদি জমিতে করছে? যদি আবাদী জমিতে করি, তাহলে তার ইফেক্টটা কি হবে? সেখানে যে ফসল হতো সেই ফসলটা কিন্তু হবে না, অর্থাৎ ভবিষ্যতে আমাদের খাদ্যশস্যের ঘাটতি দেখা দিতে পারে। আর যদি আমরা অনাবাদি জমিতে সেই শিল্প কারখানাটি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই অব্যবহারযোগ্য জমিটি যেমন ব্যবহার করা যাচ্ছে, এবং একই সাথে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যে উন্নয়নটি সামনে আরো এগিয়ে যেতে পারবে, এটিই মূলত উন্নয়ন।
1: আমি আরো একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বলতে আপনি যেটা বুঝাচ্ছেন, সেই ব্যাপারটি আপনি কিভাবে বুঝাবেন?
2: পর্যাপ্ত এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বলতে কি বুঝি? আমি একজন ব্যক্তি, আমার যে স্বাস্থ্যগত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছি কিনা, এটি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা হচ্ছে আমার নিজের যে আর্থসামাজিক অবস্থা, সেই আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে আমার কাছে স্বাস্থ্যসেবাটি সহজলভ্য আছে কিনা, সেটি হচ্ছে বিষয়। এখানেই হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবার বিষয়টি
1: নিশ্চিতকরণ, যে সে পর্যাপ্ত এবং ন্যায়সঙ্গত ভাবে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে নিশ্চিতভাবে।
2: বিষয়টি এরকম, আমি একজন ব্যক্তি, ব্যক্তির স্বাস্থ্যসেবা যে সমস্যা এবং সমাধান সেটি যেন সহজলভ্য হয়, সেটি হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। আরেকটি হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, সেটি হচ্ছে আমার আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই সেবাটি নিতে আমি সমর্থ কিনা, সেটি হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা। আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটি স্বাস্থ্যসেবা আছে আমার দোরগোড়ায় আছে, কিন্তু আমার আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই স্বাস্থ্যসেবাটি আমি নিতে পারছি না। আরো যদি একটু পরিষ্কার করি, সেটিকে একটি খুব ভালো মানের বেসরকারি ক্লিনিক, আমি একজন গরিব নাগরিক, আমি গরিব নাগরিক হিসেবে সেই ভালো মানের ক্লিনিকে যাওয়ার সবসময় আমার সামর্থ্য থাকে না, তাহলে কিন্তু এই যে স্বাস্থ্যসেবাটি আমার কাছে থাকলো, এটি কিন্তু আমার কাছে সহজলভ্য নয়, আমার কাছাকাছি কিন্তু আমার জন্য সহজলভ্য নয়। এই যে স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়, এই স্বাস্থ্যসেবাটিকে আমরা কি করছি, ন্যায়সঙ্গত পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়টি নিশ্চিতকরণের জন্য কাজ করছে।
1: খুব সুন্দর। আর এই সকলের জন্য যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কাজ করে যাচ্ছে, কি কি ধরনের কাজ করে যাচ্ছে?
2: আপনি খেয়াল করবেন, সবার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দোরগোড়ায় পৌঁছে দিবেন, সে লক্ষ্যে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সেবা বিভাগ, এই যে দুটি বিভাগ আমরা কাজ করে যাচ্ছি সকল কর্মকর্তা কর্মচারী, তার প্রতিফলন আমরা দেখি কোথায়, কমিউনিটি ক্লিনিক, একেবারে আপনার ঘরের কাছে ক্লিনিক আছে, আমাদের স্বাস্থ্য আপা যাদেরকে বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, পরিবার কল্যাণ সহকারী নামে আমরা চিনি, তারা একেবারে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা সদরে সদর হসপিটাল আছে, তারপরে বিভাগীয় সদর হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, কি নাই। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবসময় কাজ করে যাচ্ছে।
1: খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আমি সবশেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোনো চ্যালেঞ্জ আছে কিনা?
2: অবশ্যই চ্যালেঞ্জ আছে, যে কোনো কাজ করতে হলে তার চ্যালেঞ্জ তো কিছু থাকেই। তবে আমরা চেষ্টা করছি খুব দ্রুত এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমরা যেটা দেখেছি, আমরা যদি কোনো স্বাস্থ্যসেবা জনগণের কাছে নিয়ে যাই, প্রাথমিকভাবে জনগণ এটাকে গ্রহণ করতে চায় না। এই জন্য আমরা কি করি, তাকে তথ্য সেবা দেই। এই তথ্য সেবার মাধ্যমে সে অবগত হয় এটি তার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী। আমি যদি বলি যে পরিবার পরিকল্পনার যে সাতটি আধুনিক পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো সম্পর্কে যখন জনগণকে বোঝাতে যাই প্রথম, তখন কিন্তু জনগণ সহজভাবে নেয় না। কিন্তু যখন দেখে যে এটি তার স্বাস্থ্য এবং পারিবারিক সামাজিক পরিস্থিতিতে আর্থসামাজিক প্রেক্ষাপটে তার জন্য উপযোগী, তখন সেটি সে গ্রহণ করে। ঠিক একইভাবে প্রতিটি স্বাস্থ্যসেবা আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একই সাথে সমাজের যে ট্যাবু আছে, সেই ট্যাবু, স্বাস্থ্যর ক্ষেত্রে যে ট্যাবু আছে সেটি ভাঙার জন্য আমরা তথ্য সেবা জনগণকে দিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছি, রেডিও, টেলিভিশন, তারপরে প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া আছে, অডিও ভিজুয়াল মিডিয়া আছে, সবগুলো আমরা ব্যবহার করে জনগণকে সচেতন করছি। একই সাথে আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এবং আরেকটি বিষয় আমরা পরিষ্কার করি, সেটি হচ্ছে পর্যাপ্ত জনবল দিয়ে এবং ঔষধ সামগ্রী দিয়ে চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে আরেকটু বলে রাখা ভালো যে আমাদের প্রত্যেকেরই সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবাটুকু জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আশা করছি আমরা যখন উন্নত দেশে পরিণত হব, তখন হয়তো আরো ভালো সেবা জনগণকে দিতে পারবো।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রবীর কুমার সেন, এত সুন্দর করে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলবার জন্য। নিশ্চয়ই শ্রোতারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনারা ঠিক সুন্দরভাবে এই সেবাগুলো গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।
0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের দেশ সম্ভাবনাময়, তবে সমস্যা ও সীমাবদ্ধতাও কম নয়। অতিরিক্ত জনসংখ্যা আমাদের জন্য সম্পদ নয়, বরং অপুষ্টি, শিক্ষার অভাব, বেকারত্ব ও স্বাস্থ্যসেবার ঘাটতির মূল কারণ। উন্নয়নের গতি ত্বরান্বিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ তাই খুবই জরুরি, কারণ এর সঙ্গে উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে সঠিক পরিকল্পনা বাস্তবায়নই পারে সমাধান আনতে। পরিবার পরিকল্পনা কর্মসূচি এ লক্ষ্যে সহায়ক ভূমিকা রাখতে পারে, যা বৈষম্য দূর করে মানবতার কল্যাণে কাজ করে। আসুন সচেতন হই, উন্নত ভবিষ্যতের জন্য সুপরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা নিশ্চিত করি।

0: জনসংগীত বিষয়ে গানটি শুনছিলেন। শিল্পী ছিলেন শম খায়রুল ইসলাম, গীতিকার এ এস এম মশিউর রহমান এবং গানটি সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। শ্রোতা বন্ধুরা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল পরিবেশিত স্বাস্থ্যই সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান। আয়োজনে এবারে শুনবেন একটি কথিকা, পুরুষের অংশগ্রহণ মাতৃস্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখে এ বিষয়ে, আর বলছেন মোস্তাকিন স্বাধীন।
1: নারী ও পুরুষ সম্মিলিত অংশগ্রহণে একটি পরিবার পরিচালিত হয়। নারীর প্রতি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কারণে পরিবারে সন্তানের দায়িত্বভার মায়ের পাশাপাশি বাবাকেও নিতে হয়। এক্ষেত্রে পুরুষদের নারীর প্রতি বাড়তি সচেতন ও দায়িত্ববান হতে কোনো শ্রেণী বা গোষ্ঠীর প্রয়োজন হয় না। প্রয়োজন একজন সচেতন পুরুষ হিসেবে পরিবারে দায়িত্বশীলতা রক্ষা করা। নারীর সন্তান ধারণের কারণে পরিবারে স্বামী বা কর্তা হিসেবে স্ত্রী বা নারীর যে স্বাভাবিক নিরাপত্তা ও শারীরিক ঝুঁকিগুলো পার করতে হয়, সেই ঝুঁকিগুলোর সার্বক্ষণিক মোকাবেলায় এবং সহমর্মিতার জায়গাগুলো যে কোনো পরিবারের ক্ষেত্রেই পালন করতে হয় এবং পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুরুষদেরই এগিয়ে আসতে হয়। দেখা যায় পরিবারের অন্যান্য চাহিদার মতোই চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় বহু পুরুষ সচেতন নয়। অবহেলা, পরিবারের সদস্যদের প্রতি অমনোযোগী হওয়া, একটি সুন্দর সুস্থ এবং দেশের উন্নয়নে কাজ করে যেতে পুরুষদের অনেকেই অমানবিক ও অসচেতন থাকেন। এই অবস্থা সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মধ্যে বেশি ঘটে থাকে। এই অবস্থার পরিবর্তন করতে সমাজে পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। গোটা সমাজ এখন তথ্য ও প্রযুক্তির কারণে বিভিন্নভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এখন কিশোরীরা তাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো ইন্টারনেটের সহায়তায় জানতে পারছে। সচেতন পুরুষ বিবাহ প্রথার এমন সামাজিক বন্ধনকেও বিভিন্নভাবেই জানতে পারছে, কিন্তু অসচেতন পুরুষদের স্ত্রীদের প্রতি বন্ধুত্ব বা মানুষ হিসেবে নারীকে পাশে রাখবার মানসিকতা তৈরি করতে পারে সমাজের সব স্তরের মানুষেরা। গোটা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নারীর স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে। এক্ষেত্রে পুরুষদের উচিত মানসিক পরিবর্তন এনে নারীর প্রতি সমতা বিধান করা। নারী তা সে যে পরিবেশেই থাকুক, প্রযুক্তি ছোঁয়া তাকে অনেকভাবেই সহায়তা করছে। সেই বদলে যাওয়া সময়ে আসুন নারীর মাতৃস্বাস্থ্য উন্নয়নে আমি, আপনি সহ সকল পুরুষ এগিয়ে আসি। নারীকে সম্মান ও মর্যাদা দিতে পরিবারে মা ও বাবাদের সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে শিষ্টাচার ও শিক্ষা দেওয়ার মানসিক চর্চা করতে হবে। শিশুর আনন্দদায়ক বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার পাশে মাকেই সবার আগে এগিয়ে আসতে হয়। তাই সেই মাকেও পরিবারে সম্মান জানানোর রেওয়াজ বাড়াতে হবে। নারীর উন্নয়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র এগিয়েছে। নারী শিক্ষিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে তার অংশগ্রহণ বাড়বে। এক্ষেত্রে রাষ্ট্রকে নারীর জন্য পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তবেই নারীর শুধু মাতৃস্বাস্থ্য উন্নয়ন নয়, সব ক্ষেত্রেই উন্নয়ন হবে।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো মন্দ মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের ডাকবাক্সে। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা অনুষ্ঠান ডাকবাক্স, প্রজাতনী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। বন্ধুরা, আমাদের ইমেলের মাধ্যমেও আপনাদের মতামত জানাতে পারেন। ইমেল ঠিকানা beta.phnc1207@gmail.com। আয়োজনের শেষ নিবেদনে রয়েছে একটি জীবনমুখী বেতার কার্টুন, চলুন শুনি।
1: আমার নাম ধরে টাকাটা কি করেন না, টের পাইলে পাখি উড়াল দিব।
2: আরে আমার কথা শুন, ফলাইবার সব পথ বন্ধ, কই দিয়া ফলাইব আলি? হ্যাঁ ভাবছ কি সোনার চান পিটলা গুগু, কই ফলাইবা তুমি, বেশি সালা কইছ।
1: আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
2: কিন্তু যদি আবার ভাগে?
1: ভাগবো। হ্যাঁ আরে ভাগবো কোন হাম দিয়া, সাইড দিয়ে এক দিয়ে ঘিরা ফেলাইছি না, বুঝছি হুজে সুপের মধ্যে দেখা যায় মাথা নিসা করে বসে রয়েছে।
2: আপনার
1: মাথা শুয়ে কইতাছে, সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে যা কনে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 KHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আজ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ PGR এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা PGR, এটি একটি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট। এর মূলত কাজ হচ্ছে, বাহিনীটির বা এই ইউনিটের মূল কাজ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানগণের এবং সরকার নির্দেশিত দেশি বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণের ক্রেডেনশিয়াল প্রদান, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এর যে দায়িত্ব রয়েছে সেটির ব্যবস্থা করা, মূলত এই কার্যক্রমের মধ্য দিয়েই এই ইউনিটটি দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ববোধের মধ্য দিয়ে এই বাহিনীর, এই ইউনিটের 51তম বর্ষপূর্তি ঘটেছে আজ। এই বাংলাদেশ ঢাকা সেনানিবাসে কিছুক্ষণের মধ্যেই এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে, তখন আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, ঢাকা সেনানিবাসে পিজিআরের 51তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি এইমাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করছে পিজিআরের একটি চৌকস দল, এবং কিছুক্ষণ আগে তিনি যখন সেনানিবাসে পৌঁছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তাঁকে অভ্যর্থনা জানান।

0: Leiter zum Ende.
1: Soll ich kurz zum Leiter?

মাননীয় প্রধানমন্ত্রী এবারে পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন। পিজিআর সদর দপ্তরে যে পরিদর্শন বইটি রয়েছে সেখানে স্বাক্ষর করছেন। আমরা দেখতে পাচ্ছি পাশে দাঁড়িয়ে আছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও আছেন। পরিদর্শন বইতে স্বাক্ষর করলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন যেসব সদস্যবৃন্দ তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস সেনা সদস্যরা যারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার বাইরেও এই বাহিনীটি একটি বিশ্বায়িত ইউনিট হিসেবে বাংলাদেশের সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান সহ অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ বাংলাদেশ সফরে আসেন তাদের নিরাপত্তা বিধান করেন।

নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। এই মূলমন্ত্রে উজ্জীবিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রত্যেকটি সদস্য। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মূল অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে, পিজের সদর দপ্তরের যেই মিলনায়তনটি রয়েছে সেখানে যাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন সেনা প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এবারে বৃক্ষরোপণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বৃক্ষরোপণ করবেন, তাকে এখানে অভ্যর্থনা জানালেন বাংলাদেশ সেনা, বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। আমরা তাদেরকে দেখতে পেলাম একটি নিম গাছের চারা রোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন পরিবেশ সুরক্ষায় এবং এই দেশকে সবুজে সবুজময় করে গড়ে তোলবার প্রত্যয়ে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল বৃক্ষরোপণের, এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, যেটি ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পেলাম এই পিজিআর এর সদর দপ্তর প্রাঙ্গণে একটি নিম গাছের চারা নিজ হাতে রোপণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি নিজেই কিন্তু রোপণ করে পানি দিচ্ছেন গাছের নিচে, গাছের নিচে তিনি পানি নিজ হাতে পানি দিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ এখানে তাঁর সঙ্গে রয়েছেন, রয়েছেন বিমান বাহিনী এবং নৌবাহিনীরও উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, এবং

0: এবং আমরা যারা এতে অংশগ্রহণ করেছি আমাদের সকলের পক্ষ থেকে এই বিপরীত সরকারের দায় হিসেবে কবুল করে নিই। এই বিপরীত যাতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় জমিতে রাখতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই বিপরীতে সকল প্রকার রোগ বালাই ও সকল আপনার আক্রমণ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের দেশ জাতি ও বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণ
1: এখানে বৃক্ষরোপণের পর মোনাজাত করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী যিনি মোনাজাত পরিচালনা করেছেন তার সঙ্গে করমর্দন করলেন। শ্রোতা বন্ধুরা, তারেক রহমান বৃক্ষরোপণ করলেন এবং তিনি আরো কিছু আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে যে সমস্ত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন আমাদের পক্ষে আমরা আছি, আমাদের পক্ষে সম্ভব হলে আমরা সেগুলি সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত দেশাত্মবোধক গান শোনা যায়।

শ্রোতা বন্ধুরা, পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এতক্ষণ একটি ডকুমেন্টারি দেখানো, এবারে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে, আমরা তা সরাসরি সম্প্রচার করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ অন্যান্য বাহিনী প্রধানগণ, সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস, উপস্থিত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, গণমাধ্যম কর্মী এবং আমার প্রাণপ্রিয় গার্ডসবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি এই রেজিমেন্টের উপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের তৌফিক দান করার জন্য। কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে গৌরবান্বিত ও সম্মানিত করেছে। আমার গার্ড সদস্যগণ যার নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকে, সেই মাননীয় প্রধানমন্ত্রীকে নিজেদের মাঝে পাওয়ায় আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক দিনটি আমাদের নিকট বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিরল এ সম্মান ও সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী। আমি 51তম প্রতিষ্ঠাবার্ষিকী এই বিশেষ দিনে বিনম্র চিত্তে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন নির্যাতিতা মা বোনদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিশেষভাবে স্মরণ করছি 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর বর্বরোচিত আক্রমণ প্রতিহত করার সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অকুতোভয় 5 জন শহীদ সহ সকল প্রয়াত সৈনিকদের, যারা কর্তব্যের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল জুলাই যোদ্ধাদের প্রতি, যারা নিজেদের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পটভূমি রচনা করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার মহান লক্ষ্য নিয়ে 1975 সালের 5ই জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পথ চলা শুরু হয়েছিল। 51 বছরের এই ঘটনাবহুল পথ চলায় আমাদের রয়েছে পেশাগত দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গ করার এক বিরল ইতিহাস, যেটি ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন। প্রতিষ্ঠা লাভ করার মাত্র 6 বছরের মাথায় 1981 সালের 30শে মে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর

গার্ড রেজিমেন্টের যাবতীয় অর্জনের পেছনে রয়েছে শহীদগণের আত্মত্যাগ এবং সকল গার্ড সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশপ্রেম। এর আরম্ভ হয়েছিল আজ থেকে ঠিক 50 বছর আগে। 1975 সালের এই দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতির দেহরক্ষী সংগঠন হিসেবে এই রেজিমেন্ট আত্মপ্রকাশ করে। একই বছর 19 সেপ্টেম্বর তৎকালীন সম্মানিত সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সর্বপ্রথম এটিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে সম্বোধন করে রেজিমেন্টের সংগঠন ও সংগঠনের আর্থিক তাৎপর্য উল্লেখপূর্বক তা সরকারের অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন। পরবর্তীতে 17 অক্টোবর 1975 তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে সেনাবাহিনীর এই বিশেষায়িত সংগঠন ও এর জনবলের অনুমোদন দেওয়া হলে পিজিআর তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। প্রতিষ্ঠা লাভের প্রায় 9 মাস পর 2 এপ্রিল 1976 সালে কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে এই রেজিমেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী, একটি সুপরিচিত সর্বজন শ্রদ্ধেয় ঐতিহাসিক সেনা পরিবারের সন্তান হওয়ায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কার্যক্রম সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কালের বিবর্তনে কেবল এই রেজিমেন্টের কলেবর বহুলাংশে বৃদ্ধি পেয়েছে মাত্র। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তার অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ ভারী ও ক্ষুদ্রাস্ত্র এবং এপিসি দ্বারা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সুসজ্জিত করেছে। আপতকালীন পরিস্থিতিতে এসএসএফ কর্তৃক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেফ হ্যাভেনে স্থানান্তর করার লক্ষ্যে এই সকল অস্ত্র সরঞ্জামাদি দক্ষতার সাথে ব্যবহার করে আমরা যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ তৈরি করতে সক্ষম। এছাড়াও ব্যক্তি নিরাপত্তার বিচিত্র ও অপ্রচলিত ঝুঁকিসমূহকে মোকাবেলার প্রস্তুতি হিসাবে রেজিমেন্টের ড্রোন প্রযুক্তি এবং উন্নত স্মার্ট কমিউনিকেশন ব্যবস্থা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখানে একটা বিষয় না বললেই নয় যে গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শত সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনী তার প্রশিক্ষণ খাত হতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের জন্য সাধ্যমতো ব্যয় করে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পিজিআরকে প্রদানকৃত এই সকল সহযোগিতার গুরুত্ব আমরা যথাযথভাবে অনুধাবন করতে পারি বলেই পেশাগত ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটি দিয়ে তা প্রমাণে সর্বদা সচেষ্ট থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ও জাতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছে তা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাকে গৌরবজনক সৌভাগ্য মনে করে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তার স্বর্ণোজ্জ্বল অতীত ও বর্তমান ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে যেন অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে পালন করতে পারে সেজন্য আমরা বিনীতভাবে আপনার প্রজ্ঞাময় দিক নির্দেশনা ও আশীর্বাদ প্রার্থনা করছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী এই বিশ্বাস হৃদয়ে লালন করে নিশ্চিত নিরাপত্তায় গার্ডসের লক্ষ্য মূলমন্ত্রে দীক্ষিত রেজিমেন্টের সকল সদস্য বর্তমানের ন্যায় ভবিষ্যতে অর্পিত দায়িত্ব পালনে ত্যাগের পবিত্র ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। দোয়া করবেন যেন আমরা সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে পারস্পরিক সৌহার্দ্য ও যথাযথ পেশাগত সম্পর্ক বজায় রেখে এবং যে কোনো ধরনের জনভোগান্তি এড়িয়ে ইস্পাত কঠিন দৃঢ়তায় অর্পিত দায়িত্ব পালন করে যেতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অবগত আছেন যে বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার দায়িত্ব পালন যে কোনো সময়ের তুলনায় অনেকাংশে জটিল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। তাই প্রস্তুতি ও প্রশিক্ষণে ভিন্ন মাত্রা যোগ করে আমরাও পরিবর্তিত ঝুঁকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। ভিআইপি গণের নিরাপত্তায় পরিবর্তিত ও কার্যকরী কৌশল অবলম্বন এবং এই রেজিমেন্টকে একটি আধুনিক যুগোপযোগী ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে প্রতিটি ক্ষেত্রে যথাযথ নির্দেশনা ও আনুকূল্য পেয়ে আসছি। এজন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে আমি গভীর কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাবাহিনী প্রধান মহোদয়কে, যিনি পিজিআরের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সকল সময় অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করেন। তার বলিষ্ঠ দিক নির্দেশনা ও সদয় পৃষ্ঠপোষকতায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আরও সুসংগঠিত, দক্ষ ও নির্ভরযোগ্য বিশেষায়িত ইউনিটে পরিণত হয়েছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের, যাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আভিযানিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিজি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের সহযোদ্ধাগণ, ডিজিএফআই, এনএসআই এর মহাপরিচালক মহোদয়গণকে, যারা সর্বসময় আমাদের পাশে থেকে সময়োচিত পরামর্শ, সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে আমাদের পেশাগত দায়িত্ব পালনকে সহজতর করে তোলেন। আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, সেনাবাহিনীর ফরমেশন সমূহ সহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে, যারা আমাদের দায়িত্ব পালনে সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন।
মিনিস্ট্রি অফ ডিফেন্সের

0: সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। উদ্ভাগত অতিথিবৃন্দ, আপনাদের সদয় উপস্থিতি আমাদের অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বহুগুণ বৃদ্ধি করেছে, অনুষ্ঠানকে দিয়েছে পরিপূর্ণতা। এজন্য উপস্থিত সকলকে আরও একবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, সম্ভবত সমগ্র বিশ্বের ইতিহাসে অন্যতম সফল দুজন রাষ্ট্রনায়ক অর্থাৎ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পথ চলার বেদনাবিধুর পরিসমাপ্তির সাক্ষী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস কিংবা 2025 সালে 30 ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতাল, দুটি স্থানেই এই রেজিমেন্টের অত্যন্ত প্রহীগণ দায়িত্বরত ছিলেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদানের সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের মধ্যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সবচেয়ে পুরান্তর সংগঠন এবং এই করুণ ইতিহাসদ্বয়ের একমাত্র জীবন্ত সাক্ষী। এই বেদনাদায়ক আবেগ আমরা প্রতিনিয়ত নিভৃতে এবং হৃদয়ের গভীরে সযত্নে লালন করে চলেছি। তাই মরহুমা বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আচার অনুষ্ঠানগুলো পালনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি যেন তা ইতিহাসের পাতায় উদাহরণ হিসেবে বিশেষ স্থান করে নেয়। জিয়া পরিবারের তৃতীয় রাষ্ট্রনায়কের নিরাপত্তা প্রদানের সুযোগ লাভ করাটা তাই আমাদের সহজাত অধিকার ও দায়িত্ব হিসেবে মনে করি, যা আমাদের জন্য পরম গৌরবের বিষয়। ইতিহাসের পাতা হতে শিক্ষা এবং নিজেদের সর্বোচ্চ পেশাগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর ব্রত নিয়ে এই নিরাপত্তার দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এটি শুধু দায়িত্ব পালনের অঙ্গীকারনামা নয়, বরং এটি আমাদের অন্তরের গভীরে লালন করা সুপ্ত আকাঙ্ক্ষা, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার সদয় উপস্থিতি গার্ডসদেরকে বজ্র শপথে বলিয়ান করবে। গার্ডস পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও জানাচ্ছি সশস্ত্র কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আপনি সহ আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও চিরকল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নিরাপদ পথ চলা নিশ্চিত করতে পিজিআর সবসময় আপনার পাশেই আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন, আমিন। আল্লাহ হাফেজ।
1: অনুষ্ঠানের এই পর্যায়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ করছি।
2: শ্রোতা বন্ধুরা, এবারে মাননীয় প্রধানমন্ত্রী কেক কাটবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

এখন আমি কমান্ডার পিজিআর কে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করার জন্য অনুরোধ করছি। এখন কমান্ডার পিজিআর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে শুভেচ্ছা উপহার গ্রহণ করবেন।

0: উপস্থিত সুধি, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধি মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী,
1: বিসমিল্লাহির রহমানির রহিম, প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, বিমানবাহিনী প্রধানগণ এবং সহকারী নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, পিজিআর এর গার্ড রেজিমেন্টের কমান্ডার এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি পিজিআর এর সকল সাবেক এবং বর্তমান কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। নিশ্চিত্র নিরাপত্তা গার্ডসের লক্ষ্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা সর্বদা আন্তরিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের শপথে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করে চলেছেন এবং করছেন। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমার জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনা আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআর এর কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআর এর সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্য পরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআর এর সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত গার্ডস অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় 1975 সালের এই দিনে প্রথমে রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সালের 19 সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। উপস্থিত সুধীবৃন্দ, আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআর এর কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। পিজিআর এর কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতার বৈশিষ্ট্য আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিত করেছে। সম্মানিত সকল সুধীবৃন্দ, আমি যতটুকু জানি সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একটি বাহিনী হিসাবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আবারও আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। আমি জানি বাংলাদেশ সেনাবাহিনী হতে বিশেষভাবে নির্বাচিত এবং প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টের দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীর অধীনে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের উপরে অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন, এটি বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমে পিজিআর এর দক্ষতা এবং একনিষ্ঠতারা ফুটে উঠবে, এটি আমরা সকলে প্রত্যাশা করি। পিজিআর সদস্যগণ, আপনারা যেহেতু সবাই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য, ফলে আপনারাও সবাই বিশেষভাবে প্রশিক্ষিত, যা আপনাদের এই রেজিমেন্টকে আরো দক্ষ, আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ফেলেছে। উপস্থিত গার্ড সদস্যবৃন্দ, যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সার্বধানী প্রযুক্তিতে পিজিআর এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই। আমি এর আগে কিছুদিন আগে SSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমার একটি উপলব্ধির কথা শেয়ার করেছিলাম। যেহেতু আপনারাও রাষ্ট্র এবং সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত, সেহেতু আপনাদের জন্য কথাটি প্রযোজ্য বলে আমি মনে করি এবং আজকেও আমি একই কথাটি আপনাদের সাথেও শেয়ার করতে চাইছি। সেটি হলো, এটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়, ফলে সেই সকল অনুষ্ঠানে আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হয়। তবে এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। উপস্থিত সুধীবৃন্দ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা SSF এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে যথানিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। প্রিয় গার্জ সদস্যবৃন্দ, আমি আশা করব পিজিআরের মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। পরিশেষে পিজিআর এর গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট কর্তৃক আয়োজিত বড়খানা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, ঢাকা সেনানিবাসে এতক্ষণ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আমরা আজকের এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ মেজবা চৌধুরী, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম, সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, সার্বিক নির্দেশনায় এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি স্টুডিও উপস্থাপিকার কাছে।
3: এতক্ষণ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হলো। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোনিন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবি গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধু, আগামীকাল 6 জুলাই সোমবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোনিন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌসুমি ফল কিভাবে খাবেন, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক, হরমোন ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 ও 02-44-81-2379। আমি ফোন নম্বরগুলো আবারও বলছি, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 ও 02-44-81-3279 নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয়, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি বা দালাল কর্তৃক প্রতারিত, নির্যাতিত কিংবা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার লাভের উপায়। সঞ্চালনায় রহমান রাশেদ।

আজ 5ই জুলাই 2026 রবিবার বেলা 2:20 আপনারা শুনছেন প্রবাসী এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আপনাদের সবার পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন, সঞ্চালনায় রয়েছে আমি রহমান রাশেদ। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি যখন রিক্রুটিং এজেন্সি বা দালাল কর্তৃক প্রতারিত হন বা নির্যাতিত হন কিংবা ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষেত্রে প্রতিকারের লাভের উপায় কি বা কি কি বিষয়ে আপনারা অনুসরণ করলে প্রতিকার পাবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথিকে, তিনি জনাব এ জেড এম নুরুল হক, যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব এ জেড এম নুরুল হক, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। এবং শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আপনারা বাংলাদেশ বেতারে আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই আয়োজনের আলাপ শুনতে পাবেন এবং একই সাথে ফেসবুকে বাংলাদেশ বেতারের অফিসিয়াল পেজে গেলে আপনারা এই মুহূর্তে লাইভ দেখতেও পাচ্ছেন, একই সাথে ইউটিউবে গেলে বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। আমরা আলোচনায় চলে যাব। জনাব এ জেড এম নুরুল হক, আপনার কাছে যাব, আরও একবার স্বাগত জানাচ্ছি। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি নিয়ে আমরা বেশ কয়েকটা পর্ব করেছি ইতিমধ্যে। আমরা লক্ষ্য করেছি যে যারা শ্রোতা বন্ধু তারা নানা প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার বা প্রবাসী কল্যাণের যে ওয়েবসাইট আছে সেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকাও আমরা লক্ষ্য করি, তারপরও তারা দালাল দ্বারা প্রতারিত হয় বলে এমনটি অভিযোগ রয়েছে। সাধারণত কি কি অভিযোগ আপনারা পেয়ে থাকেন? তবে একটু শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি যে টেলিফোনেও তারা যোগাযোগ করতে পারবেন, সেটা বলে রাখছি, তারপরে আপনার কাছ থেকে উত্তর নিব। শ্রোতা বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা এই পুরো আয়োজনে নিশ্চয়ই আমাদের সাথে

0: 08 3841 500. আমি আরো একবার বলি, 01553841500 এই নম্বরে আলোচনায় চলে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা টেলিফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন এবং জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যারা বেজেরাম নুরুল হক যে প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নটা, আপনার সাধারণত রিক্রুটিং এজেন্সি বা দালাল কর্তৃক প্রতারিত হওয়ার কিরূপ অভিযোগ পান?
1: আপনাকে অনেক ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার প্রিয় দর্শক শ্রোতাদের। আজকে আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের অভিবাসন ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য হল নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত এবং ন্যায়সঙ্গত অভিবাসন নিশ্চিত করা, এবং এর মাধ্যমে আমরা অভিবাসী কর্মীদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করে থাকি। আমরা এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনার সুশাসন প্রতিষ্ঠা করে থাকি। আমি বলছিলাম আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা, আমরা এ লক্ষ্যে কাজ করছি। একই সাথে আমাদের বিভিন্ন সংস্থা আছেন, যেমন বিএমইটি, আমাদের বোয়েসল, আমাদের ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ড, আমরা কাজ করে থাকি। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, আমরা সবাই মিলে কাজ করে থাকি। আমাদের প্রায় 3000 রিক্রুটিং এজেন্সি আছেন, বৈধ এবং তালিকাভুক্ত। তারা সহ আমরা সবাই মিলে কর্মীদের অধিকার নিশ্চিত করে থাকি, তাদের কল্যাণ নিশ্চিত করে থাকি। তো আপনি যে প্রশ্ন করছিলেন আমাকে, আমরা কি ধরনের অভিযোগ পেয়ে থাকি, আমাদের সকল কাজ সত্ত্বেও আমরা কিছু কিছু অভিযোগ পাই কর্মীদের কাছ থেকে। তাদের মূল অভিযোগগুলো থাকে এরকম যে আমরা মাইগ্রেশন কস্ট, অভিবাসন ব্যয় পরিশোধ করেছি, তারপরও আমি বিদেশে যাইতে পারি নাই। কর্মীরা না, রিক্রুটিং এজেন্টগুলো আমাদের প্রতারণা করেছে। এক দেশে নেওয়ার কথা বলে অন্য দেশে নিয়েছে।
0: আচ্ছা,
1: এক কাজ দেওয়ার কথা বলে অন্য কাজ দিয়েছে। বেতন যত দেওয়ার কথা ছিল অত দেয় নাই, কম দিয়েছে। আমাদের আবাসনের সুবিধা দেওয়ার কথা ছিল, আহারের সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই। এই প্রতারণার অভিযোগগুলো আমরা পেয়ে থাকি।
0: এই যে প্রতারণার অভিযোগগুলো আসে, এটা সাধারণত এটা জানার সুযোগ আছে কি যে আপনাদের কাছে নিশ্চিত তথ্য থাকে যে যারা, আমরা সবসময় পর্বেও বলেছি এর আগেও, বা আমন্ত্রিত অতিথিরা সবসময় বলে থাকেন যে তারা বৈধ পথে গিয়েছেন, কেউ কেউ অনেকে আছেন তারপরও অবৈধ পথে যান, সেটা বাংলাদেশ সরকারও নিশ্চয়ই জানে এবং তাদের ব্যাপারেও নিশ্চয়ই আপনারা যত্নবান। সে ব্যাপারে আপনারা সাধারণত কি পরামর্শ বা কি বার্তা দেন তাদের প্রতি?
1: আমাদের পরামর্শ থাকবে যে তারা যেন অবশ্যই আমাদের যারা তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত রিক্রুট এজেন্ট, আমি আগেই বলেছি 3000 মতো আছে, কম বেশি 3000, এই তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন্য কারো মাধ্যমে যেন কোনো দালাল বা মধ্যবর্তী কারো মাধ্যমে যেন বিদেশে যাওয়ার চেষ্টা না করেন, বিদেশে না যান। আর বিদেশে যাওয়ার আগে আমরা আমাদের বিএমইটি, আমাদের জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো, এটাকে সংক্ষেপে বিএমইটি বলি, বিএমইটি থেকে আমরা একটা ক্লিয়ারেন্স দিয়ে থাকি, অভিবাসন ছাড়পত্র, বহির্গমন ছাড়পত্র, এই ছাড়পত্র ছাড়া যেন কেউ বিদেশে না যান। তো বিদেশে অনেকেই যান, অন্যভাবে যান, অবৈধ পথে যান, স্থল পথে কিংবা সাগর পথে যান, এটা কোনোভাবেই যাওয়া যাবে না, এটা খুবই ঝুঁকিপূর্ণ, গেলে বিপদের সম্ভাবনা খুবই বেশি।
0: নিশ্চয়ই, আমাদের এক শ্রোতা বন্ধুরা ফোন করা শুরু করেছেন, আমি একটা ফোন নিতে চাই আজকে, প্রথম ফোনটা নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সংযোগটা কিছুটা ত্রুটিপূর্ণ ছিল। শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং প্রশ্নগুলোর উত্তর নেবেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে রিক্রুটিং এজেন্সির যারা অবৈধ তাদেরকে কিভাবে তারা ধরতে পারবেন। আচ্ছা, আরেকটা আমরা প্রশ্ন নিয়ে নিই, আমরা তারপরে উত্তরে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আপনার নাম? জি, প্রশ্নটি করুন। আমি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। শ্রোতা বন্ধু যারা অপেক্ষা করছেন, আমরা আশা করি যে আপনারা ধৈর্য ধরে উত্তরগুলো শুনবেন। আপনি শুরুতে যে উত্তরটা

0: দিয়েছেন সেই প্রশ্নই আসছে, যে দালালরা তাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে আগে, কিন্তু পরবর্তীতে যে প্রতিশ্রুত যে কথাগুলো সেগুলো তারা শেষ করছেন না, এই ক্ষেত্রে করণীয় কি?
1: আচ্ছা, আমি আবার একটু বলি ক্লিয়ারলি, যে আমাদের যারা বৈধ এজেন্সি আমাদের কাছে তালিকাভুক্ত, আমাদের মিনিস্ট্রিতে তালিকাভুক্ত, তাদের একটা সুনির্দিষ্ট অফিস আছে ঢাকায়, একটা ঠিকানা আছে, ওই ঠিকানা একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে তাদের একটা আরএল নাম্বার আছে, রিক্রুটিং লাইসেন্স নম্বর, এই নম্বরটাকে নিশ্চিত হওয়া লাগবে। তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাও নিশ্চিত হওয়া লাগবে। তারপর আর যে কথা বলছিলাম, যে তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি যত টাকাই দিই তার অ্যাকাউন্টে টাকাটা পরিশোধ করলে এটা,
0: এবং সেটা এজেন্সির নামে,
1: এজেন্সির নামে না, ব্যক্তির নামে, এজেন্সির নামে অ্যাকাউন্টে একদম ব্যাংকিং চ্যানেলে টাকা পরিশোধ করতে হবে। তারপরে তার আরএল নাম্বার কত এটা নিশ্চিত হতে হবে, আরএল নাম্বার দেখে তার ওয়েবসাইটে গিয়ে ওখানে তার কার্যক্রম সবকিছু দেখা যাবে, নিশ্চিত হওয়া যাবে। তারপরে কথা হলো, যখন আমি ক্লিয়ারেন্স নেই, আমার বহির্গমন ছাড়পত্র বিএমইটি থেকে, এটা যেন অবশ্যই ওই এজেন্সির নামে হয়, ওই ছাড়পত্রের মধ্যে ওই এজেন্সির নম্বরটা লেখা থাকে, আরএল নম্বর এত, যার এগেনস্টে ছাড়পত্রটা হলো, তবেই কেবল আমি, যদি ভবিষ্যতে তিনি আমার সাথে কোনো রকম প্রতারণা করে থাকেন, কোনো অনিয়ম করে থাকেন, আমি তাকে ধরতে পারবো।
0: আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি বৈধ পথে বিদেশ যেতে চান, তিনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? শুধুমাত্র রিক্রুটিং লাইসেন্সের যে নম্বরটা, সেটা দিয়ে তিনি যাচাই করতে পারবেন?
1: তিনি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে তালিকা আছে, রিক্রুটিং এজেন্সির তালিকা, এই তালিকা থেকে কোনো একটা এজেন্সিকে পিক করতে পারেন।
0: জি, ওই তালিকাভুক্ত হতে হবে, যেটা কিনা প্রবাসী কল্যাণের ওয়েবসাইটে আছে।
1: তারপর তার নম্বরটা নিশ্চিত হওয়া লাগবে, তার ওয়েবসাইট আছে ওটা নিশ্চিত হওয়া লাগবে,
0: তার আলাদা একটা ওয়েবসাইট থাকবে, সেটা রিক্রুটিং
1: এজেন্সির একটা নিজস্ব ওয়েবসাইট আছে, এবং টাকাটা পরিশোধ করার সময় ওই এজেন্সির নামে ব্যাংক অ্যাকাউন্ট কিনা, তাহলেই কেবল এটা যথাস্থানে আমি টাকাটা পরিশোধ করলাম এবং যথা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে গেলাম।
0: শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন, রিক্রুটিং এজেন্সির নামে সেটা রিক্রুটিং লাইসেন্সের নম্বর থাকবে, এবং সেই নামে আপনারা টাকা পরিশোধ করবেন, কোনো ব্যক্তিগত কারো ব্যাংক অ্যাকাউন্টে নয়, সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। সাধারণত কোন কোন দেশে অভিবাসনের ক্ষেত্রে আপনারা এরকম অভিযোগ পেয়ে থাকেন?
1: আমরা
0: অভিযোগ আসে কোন দেশে?
1: আমাদের, আপনি জেনে থাকবেন যে আমাদের বেশি কর্মীরা কাজ করে থাকেন, এক নম্বরে আছে আমাদের কিংডম অফ সৌদি আরবিয়া, সৌদি আরব, তারপরে আছে মালয়েশিয়া, তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত, তারপরে কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, এই গালফ দেশগুলো, তারপরে ইউরোপের কিছু কিছু দেশ এখন যাচ্ছে, এইগুলোই।
0: চমৎকার, আমি একটা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, তার আগে নাম পরিচয় দিবেন।
2: আসসালামু আলাইকুম, আমি আশরাফুল বলছি। আমার প্রশ্ন এটা যে, মানে কত বছর মানে বয়স অনুযায়ী যাওয়া দরকার, যে এত প্লাস হলে যাইলে একটা সুবিধা আছে, বা এর নিচে যাইলে সুবিধা না, এরকম গুছানো গুছানো নিজে একটা গুছাইতে পারেন, এরকম প্রশ্নটা।
0: আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, আমি একজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন যে এটার কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা রয়েছে কিনা, যে কত বয়স হলে একজন অভিবাসন প্রার্থী তিনি যেতে পারবেন সঠিক পথে বা বৈধ পথে?
1: হ্যাঁ, এটা বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে, 40-45 এই বয়স পর্যন্ত অনেক দেশে অ্যালাউ করে থাকে,
0: 40-45 পর্যন্ত
1: না, সর্বোচ্চ
0: ন্যূনতম 18, ন্যূনতম 18 হতে হবে। আমাদের জন্য আরেকজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, আসসালাম।
1: এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে।
0: ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ভালো আছি আমরা, আপনি ভালো আছেন আশা করছি?
3: হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ লুৎফর জাদ্দার, বড়খোলা পাংশার আসবেন।
0: জি, প্রশ্নটি করবেন।
3: আমরা মোহাম্মদ হাজী মোহাম্মদ মিন্টু ভাই, আমি শুনতেছি, আমি জানতে চাচ্ছি যে স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই এলাকায় বলতে পাংশার থানায় যে দালাল আছে, দালালের টাকা 2 লাখ টাকা নিয়ে সে নাম্বারই বন্ধ করে উঠা হয় আছে, বুঝছেন? আবার দালাল ওই লোকে বিদেশ যে কামে পাঠায় সে কাম দেয় না, মানে ওই লোকে ঘুরিয়ে ঘুরি করে কাজ পায় না, চলিয়া খেলা গেছে। এদের জন্য সরকার
0: আপনারা পেয়ে থাকেন প্রার্থীর কাছ থেকে, তখন আপনারা সেটা কিভাবে প্রক্রিয়া ফলো করেন বা অনুসরণ করেন?
1: আচ্ছা, আমি আগে যে কথাটা বলেছি যে বিদেশ যাওয়ার জন্য আইনগত ভাবে অধিকার প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত বিদেশে নেওয়ার জন্য হলো আমাদের রিক্রুটিং এজেন্ট। এর বাইরে যারা দালাল বলি বা মধ্যবর্তী বলি, যাই বলি, তার কোনোভাবেই কাউকে বিদেশ নেওয়ার জন্য চুক্তি করার কোনো অধিকার নাই, ক্ষমতা নাই। যদি করে থাকেন তাহলে এটা অবৈধ এবং এটা বেআইনি। তো আমি বলবো যে দালাল শ্রেণীর কাউকেই কোনোভাবে কারোর সাথে চুক্তি করা যাবে না। যদি কেউ এরকম অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন বা টাকা নিয়ে থাকেন কর্মীর কাছ থেকে, কর্মী পরিবারের কাছ থেকে, তাহলে এটা আমরা অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি। তো আমি আমার কর্মী ভাই যিনি মারতে গিয়ে ফোন করেছেন তাকে প্রথমেই বলবো যে এরকমভাবে টাকা কারোর সাথে লেনদেন না করার জন্য, আর যদি ভুল করে কেউ করেই থাকেন তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে প্রথমেই তিনি উপজেলা পর্যায়ে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন তিনি, আমাদের উপজেলা অভিবাসন কমিটির তিনি হলেন সভাপতি, আবার উপজেলায় আমাদের ভিজিলেন্স টাস্ক ফোর্স আছে, তারা উপজেলা নির্বাহী অফিসার এইগুলো কমিটিগুলোর মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং মোবাইল কোর্ট করে অন দ্য স্পট সরজমিন তাকে তাৎক্ষণিক শাস্তি দিতে পারেন। আপনারা জেনে থাকবেন যে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে 2 বছরের কারাদণ্ড দিতে পারে, অর্থদণ্ড দিতে পারে। তারপরে উপজেলা পর্যায়ে আমরা ইয়োনো সাহেবকে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি। একইভাবে জেলা পর্যায়েও জেলা প্রশাসক যিনি আছেন, জেলা প্রশাসক মহোদয়েরও একই ক্ষমতা রয়েছে, জেলা প্রশাসকও মোবাইল কোর্ট করে তাকে তাৎক্ষণিক শাস্তি দিতে পারেন। আর তারপরেও যদি কেউ ঢাকা শহরে আসেন বা যোগাযোগ করেন তাহলে আমাদের যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন। একই সাথে আমাদের মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা তাৎক্ষণিক এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি এবং কঠোর শাস্তির আওতায় এনে থাকি।
0: তবে ঢাকার বাইরে যারা এরকম যদি প্রতারিত হয়ে থাকেন তবে তাদের জন্য সুখবর হচ্ছে যে ঢাকায় আসতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ সেখানে ইউএন এর কাছে গিয়ে তারা এই নালিশ দাখিল করতে পারবেন। নিশ্চয়ই একজন শ্রোতা বন্ধু যেমন প্রশ্ন করছিলেন যে তিনি বা তার আত্মীয় দালালকে ইতিমধ্যে 2 লক্ষ টাকার চেক দিয়ে দিয়েছে বা টাকা হস্তান্তর করেছে, এরপরে ফোন বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে তার পদক্ষেপ কি হওয়া উচিত?
1: দালালকে টাকা দেওয়া এটা তো ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা দেওয়া ঠিক হয় নাই, মোটেই ঠিক হয় নাই। এখন তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসের কাছে নালিশ করলে তিনি হয়তো খুঁজে বের করে তাকে যদি তার নাম পরিচয় জানা থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে থানায়, স্থানীয় ভাবে থানায় মামলা দায়ের করা যেতে পারে, একইভাবে কোর্টেও জেলা পর্যায়ে এসে কোর্টেও অভিযোগ দায়ের করা যেতে পারে।
0: নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের কাছে গেলে এই সমাধানের প্রথম ধাপ এবং তার পরবর্তীতে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আইনত ব্যবস্থা নেবেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এটা ছাড়া শুরুতে উত্তরে একটা কথা বলছিলেন যে প্রতারণার তো আসলে কয়েক ধাপে তারা প্রতারণার শিকার হন, যেমন কেউ একজন প্রতিশ্রুত যে কাজ সেই কাজ হয়তো তিনি পাননি, অথবা এমনও যেটা বলছিলেন যে এক দেশের কথা বলে
1: অন্য দেশে নিয়ে গেছে।
0: এই ব্যাপারে একটু জানতে চাই যে এরকম উদাহরণও তৈরি হয় বলে আমার জানা ছিল,
1: হ্যাঁ
0: একটু বলবেন।
1: হ্যাঁ, ইতালিতে নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়াতে নিয়ে যায়,
0: আচ্ছা
1: থাইল্যান্ডে নেওয়ার কথা বলে কম্বোডিয়া নিয়ে যায়, এরকম হতে পারে আর কি।
0: সেই ক্ষেত্রে কি হয় তখন তাদের, যখন তারা জানতে পারেন যে থাইল্যান্ডে যাওয়ার কথা গিয়েছে কম্বোডিয়ায়, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি হবে? একেবারে দেশও তো বদলে গেছে, সেই ক্ষেত্রে তো তিনি তো,
1: যদি যদি কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ হয়
0: হ্যাঁ
1: তাহলে কিন্তু আমাদের পক্ষে ব্যবস্থা গ্রহণটা অনেক সহজ হয়। তারা তাৎক্ষণিকভাবে কনসার্ন যিনি যে দূতাবাস আছে ওই দেশে অথবা পার্শ্ববর্তী দেশে দূতাবাসে অভিযোগ দায়ের করবেন, বাংলাদেশি দূতাবাস সাপোজ ব্যাংককে অথবা যে দেশই হোক ওখানে অভিযোগ দায়ের করবেন। তারপরে পাশাপাশি তারা আমাদের মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করতে পারেন বা আমাদের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ দায়ের করতে পারেন।
0: নিশ্চয়ই।
1: একই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা সম্প্রতি আমাদের মাননীয় মন্ত্রী একটা minister.expat@gmail.com একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে একেবারে একটা সেল খুলেছেন, এটা আমরা একদম তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।
0: আচ্ছা, এটা আরেকবার একটু শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আরো একবার একটু,
1: এটা হলো minister.expat@gmail.com।
0: আচ্ছা,
1: এখানে
0: minister.expat
1: ওই মেইলে যদি কোনো একটা সুনির্দিষ্ট তথ্য সহ অভিযোগ দেওয়া হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।
0: আচ্ছা, নিশ্চয়ই, চমৎকার। এটা ছাড়া আপনি বলছিলেন যে প্রথম ধাপটা হচ্ছে যে কেউ যদি বাংলাদেশেই প্রতারিত হন, এটা যদি তিনি বোধ করেন বা টাকা দিয়েছেন কোনো সমাধান পাচ্ছেন না, সুরাহা পাচ্ছেন না, আপনি বলছেন যে স্থানীয় প্রশাসনের কাছে যোগাযোগ করতে, পরবর্তী ধাপটা কি হয়?
1: না, এখানে দুইটা বিষয়, একটা হলো তিনি রিক্রুটিং এজেন্ট কিনা, বৈধ এজেন্ট হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা একরকম আমরা নিয়ে থাকি, আর যদি তিনি কোনো এজেন্ট না কোনো একজন ব্যক্তি হন তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযোগ আমরা নিয়ে থাকি এবং নিষ্পত্তি করে থাকি। আর যদি বৈধ রিক্রুটিং এজেন্ট হন তাহলে আমরা তাকে অনেক রকমের কঠোর শাস্তি দিয়ে থাকি, তার লাইসেন্স স্থগিত করে দিতে পারি, তার লাইসেন্স বাতিল করতে পারি, তার লাইসেন্স প্রত্যাহার করতে পারি, তারা একটা জামানত দিয়ে থাকেন আমাদের কাছে, এটা হলো অনেক বড় অঙ্কের টাকা, 35 লাখ টাকা। আমরা তার শাস্তির গুরুত্ব বুঝে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে ওই কর্মীকে ক্ষতিপূরণ দিতে পারি, সেই ব্যবস্থাও রয়েছে আমাদের কাছে।
0: তবে এরকম একজন বৈধ রিক্রুটিং এজেন্সির কি আসলে প্রতারণা করার কথা? এরকম তো প্রত্যাশা আসলে করা যায়
1: না, এটা অনেক কম।
0: সেই ক্ষেত্রে কি রকম পরিস্থিতির শিকার হন তারা, বা হয়তো সেটা অপ্রত্যাশিতভাবে কোনো পরিস্থিতি আসলো, আপনারা তখন কিভাবে এটা?
1: আমরা তাকে আমরা বলে দিই যে আপনি তার সাথে মীমাংসা করেন। আমাদের সরি, এখানে আমাদের একটা এডিআর, একটা মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এটা হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। এটার মাধ্যমে দুই পক্ষকে বসিয়ে আমরা একটা আমাদের মিটমাট করে দিই, সালিশের মাধ্যমে বিষয়টা মিটমাট হয়ে যায়। হাজার হাজার অভিযোগ এরকম নিষ্পত্তি হচ্ছে, এটা আমাদের জন্য একটা সহজ এবং ভালো পদ্ধতি, কর্মী তাৎক্ষণিক তার ওই ক্ষতিপূরণটা পেয়ে যান। যদি ওইভাবে না হয় তাহলে আমরা তার দোষ নিরূপণ করে তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তের মাধ্যমে, তখন তাকে আমরা ওই যে ব্যবস্থাগুলো বললাম, লাইসেন্স স্থগিত, লাইসেন্স বাতিল, লাইসেন্স প্রত্যাহার, জামানত বাজেয়াপ্ত, ওই দিকে আমরা যাই,
0: সেগুলো হয়ে থাকে। আচ্ছা, চমৎকার। একটা প্রশ্ন আপনার কাছে, এই যে পুরো প্রক্রিয়াটা নিয়ে যখন আমরা কয়েক পর্বে কথা বলছি বা আপনার প্রশ্নে উত্তরে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভূমিকাগুলো, সেখানে যেমন বিএমইটির নাম আসে, বোয়েসেলের কথা আপনি বলছিলেন, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের কথাও আমরা জানতে পেরেছি, আলাদা আলাদা করে বললে কার ভূমিকা কি হয় একটু সংক্ষেপে যদি আমাদের শ্রোতা বন্ধুদের বুঝিয়ে বলেন।
1: এখানে আমাদের মূল ভূমিকা পালন করে থাকেন আমাদের বিএমইটি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। ওখান থেকে আমাদের যে আমাদের এজেন্সিগুলো, রিক্রুটিং এজেন্টরা যে ডিমান্ড নিয়ে আসেন, ডিমান্ডগুলো যাচাই বাছাই করে আলটিমেটলি কর্মীদেরকে বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়, যেটা যে ছাড়পত্র ছাড়া কোনোভাবেই কর্মী হিসাবে বিদেশ যাওয়া সম্ভব না। আর বোয়েসল যে কাজগুলো করে থাকে, বোয়েসল হলো একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, এটা একটা কোম্পানি, তারা নিজেরা কিছু ডিমান্ড নিয়ে আসেন এবং পার্টিকুলার কিছু দেশে, যেমন জর্ডান, যেমন ব্রুনাই, যেমন রাশিয়া ইত্যাদি, মালয়েশিয়াও আছে এখানে, তো ওই সব দেশে খুব সীমিত পরিমাণে ডিমান্ড নিয়ে আসেন এবং কর্মীদেরকে খুবই কম মূল্যে কিংবা বিনামূল্যে পাঠানো হয়ে থাকে এখান থেকে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এই শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আমাদের আয়োজনের সাথে আছেন, এই পর্যায়ে আমি নম্বরটা আরও একবার বলে দিই, যেহেতু আজকে আমাদের টেলিফোন নম্বরটা একটু পরিবর্তন আছে, তারপর একটু জানিয়ে রাখি যে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুকে ইউটিউবে দেখছেন এবং শুনছেন আমাদের কথা বাংলাদেশ বেতারে, তাদের জন্য জানিয়ে রাখি 01553841500 এই নম্বরে আপনারা চাইলে আমাদেরকে টেলিফোনে সংযুক্ত হতে পারবেন এবং মূল্যবান মতামত বা প্রশ্ন করতে পারবেন। বলতে বলতে আর একটা ফোন এসেছে, আমি ফোনটা রিসিভ করতে চাই। জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমাদেরকে নাম পরিচয় দিন। জি ওয়ালাইকুম আসসালাম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
4: ভাইয়া আমি আবার মোহাম্মদ লুৎফুজ্জামান বড়খলা পাংশাদাম।
0: জি প্রশ্নটি করবেন।
4: আমি সারাটা জানতে চাই, বুঝছেন?
0: জি,
4: এই যে আপনার হলো যে দালাল যে টাকা পয়সা না নিয়ে
0: সেই উত্তর আমাদের সম্মানিত অতিথি ইতিমধ্যে দিয়েছেন, তারপরও আপনারা আমাদের সাথে নিশ্চয়ই আছেন, শুনবেন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। একটা প্রশ্ন আমার করা হয়নি, যখন বলছেন যে বাংলাদেশে থাকলে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে এটা হচ্ছে অভিযোগের প্রথম ধাপ, বিদেশে থাকলে আমরা জানছি যে বাংলাদেশের দূতাবাসে হচ্ছে অভিযোগটা দাখিল করতে হবে, এই দাখিল করতে কি কি কাগজপত্র জরুরি? আমি এই প্রশ্নটা উত্তর আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ওয়ালাইকুম আসসালাম।
5: আমি গত এক মাস আগে সিঙ্গাপুরে একটা ভিসা কালেকশন করছি, এসকে ট্রাভেলস এর মিডিয়া হচ্ছে এসকে ট্রাভেলস, কিন্তু গত 12 তারিখ আমার ফ্লাইট হওয়ার কথা ছিল।
0: আচ্ছা, আরেকবার একটু বলবেন, আপনার বিএমইটি এর ক্লিয়ারেন্সও আছে, তারপর
5: একটু
0: একটু জানাবেন যে আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজটা করছেন সেটা কি আপনি নিশ্চিত যে সেটা বৈধ নাকি এটা কি সরকারের এনলিস্টেড? আচ্ছা, তো আপনাকে এখন শেষ প্রশ্নটা একটু করে নিই যে আপনার যে ফ্লাইট আছে সেখানে আপনি কি রকম সমস্যা সম্মুখীন হচ্ছেন?
1: টিকিট কাটা হয়েছে কিনা?
0: আপনার কি টিকিট কাটা হয়েছে? সিঙ্গাপুরের জন্য উনি টাকা দিয়েছেন, বাকি সব ঠিক আছে, কিন্তু বলছেন যে উনি বারবার প্রতিশ্রুতি পেলেও সময়টা বা ডেটটা পাচ্ছেন না, বলছেন যে কোয়ারেন্টিনের জন্য বা অন্য কোনো কারণ দেখাচ্ছে।
1: ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, উনি প্রথমে যেটা বলেছিলেন এটা হলো যে উনি একটা ট্রাভেল এজেন্টকে টাকা দিয়েছেন বা তার সাথে চুক্তি করেছেন, যদি হয়ে থাকে তাহলে এটা ভুল কাজ ছিল, ভুল পদক্ষেপ ছিল। উনি যদি কোনো রিক্রুটিং এজেন্টকে টাকা দিয়ে থাকেন, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের সকল এজেন্ট কিন্তু সিঙ্গাপুরের লোক পাঠাতে পারে না। সিঙ্গাপুর পাঠানোর জন্য আবার একটা ছোট তালিকা আছে, ছয় জন বা এরকম একটা খুব ছোট সংখ্যক লোক এজেন্সি সিঙ্গাপুরের লোক পাঠিয়ে থাকে সাধারণত। তো এটা যদি সত্যি রিক্রুটিং এজেন্ট হয়ে থাকে এবং সিঙ্গাপুরে পাঠানোর জন্য কর্মী পাঠানোর জন্য অথরাইজড হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। উনি এখন ঢাকা শহরে নাই, আমি যদি শুনলাম উনি গাজীপুরে আছেন, গাজীপুর খুব একটা দূরে না। উনি যদি একবার কষ্ট করে আমাদের মিনিস্ট্রিতে আসতে পারেন, অথবা একটা ইমেইল, আমি যে একটা মেইল অ্যাড্রেস বললাম minister.expat@gmail.com, ওখানে যদি একটা মেইল পাঠাতে পারেন ওই এজেন্সির নাম এবং আরএল নম্বর সহ, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো।
0: নিশ্চয়ই, আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়েছেন শ্রোতা বন্ধু। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই।
1: জি, এর আগে আপনি আরেকটা প্রশ্ন করেছেন আরেকজন শ্রোতা পাংশা থেকে, এটা
0: হ্যাঁ হ্যাঁ ওটা ওটা রেখেছি, আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি জি, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
6: ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাশেদ ভাই।
0: জি,
6: শুনলাম বলছিলাম পাংশা থেকে, তো একটা বিষয়ে একটু কথা বলি যে আপনারা প্রতিদিনই যদি এরকম মানে প্রোগ্রাম করতে এসে টেলিফোন নাম্বারগুলো চেঞ্জ করেন তাহলে আমার গ্রামে যারা একেবারে জনসাধারণ, যারা আসাম জনসাধারণ লেখাপড়াও তেমন একটা জানে না, ওনারা বিদেশ যেতে আগ্রহী বা যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে যাদের নামে রেকর্ডিং এজেন্সি তারা তাদেরকে তাদের ব্যবসা গুলো বড় করার জন্য তারা আবার কিছু লোক নিয়োগ করে ঢাকা শহরে, তাদের চারটা পাঁচটা সাব অফিস হয়, সাব এজেন্সি অফিস থাকে। এখন কোথায় আরএল নাম্বার, কোথায় রেকর্ডিং এজেন্সি, আমাদের গ্রামের মানুষ কিন্তু এত খোঁজ রাখে না। ওই সাব অফিসের মাধ্যমে যা পড়ে যে তারা বিদেশ যেতে আগ্রহী হয়ে পড়ে বা টাকা পয়সা লেনদেন হয়, এক্ষেত্রে যারা সাব অফিসের ইয়ে পড়ে তাদের ক্ষেত্রে আপনারা কি করে থাকেন যদি একটু বলেন?
0: আচ্ছা, অনেক যৌক্তিক একটা প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সাব অফিস কি রাখেন রিক্রুটিং এজেন্সি?
1: সম্মানিত শ্রোতা, আপনি জেনে থাকবেন যে আমাদের আসলে এজেন্টের সংখ্যা আমি বলেছিলাম 3000 কম বেশি। এখনো পর্যন্ত আমার জানা মতে আমাদের তাদের কারোর কোনো অফিসিয়ালি রিকগনাইজড কোনো সাব এজেন্ট নাই।
0: সাব এজেন্ট নাই,
1: যদিও আইনে বিধিতে আছে সাব এজেন্ট নিয়োগের বিষয়টা, কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়োগ হয় নাই। অতএব আমরা সাব এজেন্ট হিসেবে কাউকেই এখনো পর্যন্ত আমরা স্বীকৃতি দিব না। তো যারা বিদেশে যেতে চান বা বিদেশে পরিবারের সদস্যদের বিদেশে পাঠাতে চান, তাদের অবশ্যই প্রথমে যিনি যার সাথে যোগাযোগ করবেন তার আরএল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট দেখেই নিশ্চিত হয়ে তারপর তার সাথে লেনদেন করবেন অথবা চুক্তি করবেন। আর যার কোনো ট্রাভেল এজেন্ট অথবা কথিত সাব এজেন্ট অথবা কোনো একটা কোম্পানি অথবা দালাল কারোর সাথেই লেনদেন করা বা বিদেশ যাওয়ার চুক্তি করা মোটেই সঙ্গত হবে না এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ হবে।
0: নিশ্চয়ই শ্রোতা বন্ধু, নিশ্চয়ই শুনেছেন যে এখন পর্যন্ত বৈধ এনলিস্টেড বা তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির সাব অফিস এখন পর্যন্ত সরকারি মতে বা জানা মতে নাই, সেই ক্ষেত্রে প্রতারণার সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়ে নেবেন এই ব্যাপারে। তবে শ্রোতা বন্ধু একটা প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছেন যে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে থাকেন গ্রামে গঞ্জে, তারা আসলে রিক্রুটিং লাইসেন্সের যে নম্বর সেটা কিভাবে যাচাই করবেন, পড়তেও পারেন না হয়তো, একেবারে সরল মানুষ তাদের জন্য।
1: আচ্ছা, আমি এই ক্ষেত্রে সমাধান দিতে পারি। আমাদের উপজেলা লেভেলে কোনো অফিস নাই, এটা সত্য।
0: আচ্ছা,
1: আর জেলা লেভেলে প্রত্যেক জেলাতে আমাদের অফিসার আছেন,
0: প্রত্যেক জেলাতে।
1: হ্যাঁ, জেলা কর্মসংস্থান অফিস আছে, ওই অফিসে গেলে ওই অফিসার আপনাকে সাহায্য করতে পারবেন।
0: আচ্ছা,
1: যে কোনো এজেন্ট রিক্রুটার রিক্রুটিং এজেন্ট তিনি তালিকাভুক্ত কিনা, লাইসেন্স প্রাপ্ত কিনা, তিনি বৈধ কিনা ইত্যাদি বিষয়ে তিনি তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারবেন।
0: জেলা পর্যায়ে তিনি কার দ্বারস্থ হবেন বা কোন অফিসের দ্বারস্থ?
1: জেলা কর্মসংস্থান অফিস,
0: জেলা কর্মসংস্থান অফিস প্রত্যেকটি জেলায় যদি আপনি একেবারে নিরুপায় হয়ে থাকেন। আচ্ছা, এছাড়া যারা ভুক্তভোগী রয়েছেন তারা যখন অভিযোগ দাখিল করেন সেখান থেকে তারা কি রূপ আশ্রয় পান বা ব্যবস্থা পান, সেক্ষেত্রে কি ক্ষতিপূরণও তারা পেতে পারেন, মানে আইন কি বলে?
1: আইনে আছে, প্রথমত আমরা যে কথা বললাম যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা বিএমএটিতে অথবা আমাদের জেলা পর্যায়ের অফিসে দুই পক্ষকে বা মুখোমুখি বসিয়ে বিষয়টা নিষ্পত্তি করে দেওয়া হয়। এটা আসলে এক ধরনের সালিশ, এটা অনেক অনেক ভালো, অনেক অনেক কার্যকর একটা বিষয়। এরপরে যদি সালিশের মাধ্যমে নিষ্পত্তি না হয় তখন আমরা আমাদের অফিসে বিএমএটিতে অথবা আমাদের মন্ত্রণালয়ে আমরা বিষয়গুলো দোষী নির্দোষ এটা করে নিরূপণ করে আমরা কোনো এজেন্সি যদি দোষী হয় তাহলে তাকে আমরা লাইসেন্স স্থগিত করে দিতে পারি, লাইসেন্স বাতিল করতে পারি, লাইসেন্স প্রত্যাহার করতে পারি, এমনকি জামানত বাজেয়াপ্ত করে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিতে পারি আমাদের ক্ষতিগ্রস্ত কর্মীকে।
0: জি, আচ্ছা, বুঝতে পারছি। এবার আসি অন্য প্রসঙ্গে, যেমন কোন কর্মী বিদেশে কাজ করছেন ইতিমধ্যে, তিনি বৈধ পথেই গেছেন বা যে কর্মসংস্থানের জন্য তাকে ওয়াদা করা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা করা হয়েছে, কিন্তু তিনি কর্মক্ষেত্রে গিয়ে কোনো কারণে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই ক্ষেত্রে কি করণীয় হবে বা কিভাবে প্রতিকার পাবেন তিনি?
1: তিনি নির্যাতনের শিকার হয়েছেন নিশ্চয়ই তার এমপ্লয়ারের কাছ থেকে, নিয়োগকর্তার কাছ থেকে, কোম্পানির কাছ থেকে। তিনি সেই ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকটা প্রায় অনেকগুলো দেশে আমাদের এম্বাসি আছে, এম্বাসিতে শ্রমকল্যাণ উইং আছে, ওই শ্রমকল্যাণ উইংয়ে আমাদের মিনিস্ট্রি একজন প্রতিনিধি, একজন কর্মকর্তা আছেন, তার কাছে অভিযোগ দায়ের করতে হবে লিখিতভাবে, কোম্পানির নাম সহ, তার পাসপোর্ট, তার সবকিছু কাগজপত্র সহ। তখন তিনি বিষয়টা তদন্ত করে দেখবেন এবং যা করার যা করণীয় তা করবেন।
0: আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কি তিনি আগে যোগাযোগ করবেন না একেবারে লিখিতভাবে নিয়ে আসলে?
1: লিখিতভাবে
0: তাকে বরাবর তখন লিখতে হয় বা ওটা সে বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর আশ্রয় কেন্দ্র বা সেফ হাউস নিয়ে আমরা শুনে থাকি, সেটা নিয়ে হয়তো অনেকের মনে দ্বিধা থাকতে পারে যে সেটা কিভাবে কাজ করে, বা অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক আকাঙ্ক্ষার জায়গা থাকে যে এইগুলো কি আসলেই কার্যকর কিনা, কি বলবেন?
1: না, এটা যে আপনি সেফ হাউস যেটা বললেন এটা অবশ্য খুব কম দেশেই আছে, দরকার পড়ে না। সৌদি আরব যেখানে আমাদের লাখ লাখ অভিবাসী কর্মী আছেন ওইখানে কিছু আছে, বা এখানে আমাদের যারা কেউ যদি প্রতারিত হন বা ক্ষতিগ্রস্ত হন তাহলে তাদেরকে রাখতে হওয়ার প্রয়োজন তৈরি হলে রাখা হয় তাদেরকে সাময়িকভাবে।
0: বুঝতে পারছি। নারী কর্মী যারা রয়েছেন তারা অনেক সময় সুরক্ষার ব্যাপারে একটু বাড়তি দুশ্চিন্তা করেন বা পরিবারের সদস্যরা করেন, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে বা কি ভাবনা
1: সরকার? নারী কর্মীদের ব্যাপারে আমরা খুবই সচেতন আছি, তাদের অধিকারের বিষয়ে আমরা খুবই, এটা বিষয়টা যেহেতু সেন্সিটিভ, স্পর্শকাতর। নারী কর্মী গিয়ে থাকেন সাধারণত সৌদি আরব, এক নম্বর গন্তব্য তাদের। হংকংয়ে কিছু নারী কর্মী গিয়ে থাকেন, আর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশে কয়েকজন কিছু সংখ্যক নারী কর্মী গিয়ে থাকেন। তো তাদের বিষয়ে যেসব এজেন্সি পাঠিয়ে থাকেন তাদেরকে আমরা অনেক কড়াকড়ির মধ্যে রাখি, তাদের কাছ থেকে আমরা বাড়তি জামানত নিয়ে থাকি। তারপর তাদেরকে একটা বিষয় আমাদের দর্শক শ্রোতারা হয় জানেন কিনা আমি জানি না, নারীকর্মী যারা গৃহকর্মী হিসেবে যান, গৃহকর্মী তাদের বিদেশে যাওয়ার জন্য কোন রকমের অভিবাসন কস্ট ব্যয় নাই, তারা বিনামূল্যে গিয়ে থাকেন। আমাদের আমার মনে হয় কেন জানি আমাদের মানে যারা এটার সুবিধাভোগী হওয়ার কথা তারা অনেকেই জানেন না বিষয়টা, এবং অনেকে কথিত দালাল বা মধ্যস্বত্বভোগী যারাই আছেন তারা তাদের কাছে কিছু টাকা নিয়ে থাকেন, এরকম অভিযোগ আমরা পেয়ে থাকি। তা আমি আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে গৃহকর্মী হিসেবে যারা বিদেশে যান তারা যেন কোনোভাবেই কোনো কাউকে কোনো টাকা না দেন, বিনামূল্যে যেহেতু সরকার ব্যবস্থা রেখেছে এবং তারা বিনামূল্যেই বিদেশে যাবেন এবং কোম্পানি সম্পর্কে বা এজেন্সি সম্পর্কে ভালোভাবে যাচাই করে যেন তারা জানেন।
0: একটা নির্দিষ্ট অভিযোগের কথা আমরা এর আগে পেয়েছি বা প্রায় শুনে থাকি বা পেপার পত্রিকায় আসে যে বিদেশি রিক্রুটিং যে এজেন্সি বা কোম্পানির কাছে যেখানে তিনি জয়েন করলেন বা কাজে যুক্ত হলেন সেখানে অনেক সময় তার কাছে পাসপোর্ট জব্দ করা হয় বা পাসপোর্ট জমা রাখা হয়, সেটা কি দেওয়া উচিত কিনা? আর যদি হয়েও থাকে, তিনি যদি মনে করেন যে পাসপোর্টটা জব্দ করা হয়েছে, সেই ক্ষেত্রে পাসপোর্ট ফেরত পাওয়ার ব্যাপারে আপনাদের কাছে এসে সহায়তা চাইতে পারেন কিনা?
1: হ্যাঁ, অবশ্যই চাইতে পারেন। আমাদের যে আগে যেটা বললাম যে আমাদের শ্রমকল্যাণ উইং ওই দেশের দূতাবাসে তারা তাদের অভিযোগটা লিখিতভাবে জানাতে পারেন। সুরক্ষার জন্য বা সংরক্ষণের জন্য কেউ যদি নিয়ে থাকেন সেটা ভিন্ন কথা, বাট আমার মনে হয় এটা যাই হোক, আমার যদি মনে হয় বিষয়টা সন্দেহজনক বা বিষয়টা আপত্তিকর তাহলে অবশ্যই আমি আমার দূতাবাসের আমাদের শ্রমকল্যাণ উইং আমরা অভিযোগটা দায়ের করতে পারি।
0: আচ্ছা, যারা কর্মীরা বিদেশে কাজ করছেন আমাদের প্রবাসী ভাই বোনরা, অনেক সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আমরা লক্ষ্য করেছি যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে বাজার সংকুচিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে বা অনেকের হয়তো কাজ হারা হয়েছেন, তারা সেই ক্ষেত্রে কিভাবে দেশে ফিরতে পারেন বা এরকম কোনো রকম যদি কোনো রকম বিপদে পড়েন বা কোনো পরিস্থিতির শিকার হন সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিভাবে সুরক্ষা দেয় তাদের?
1: আমি আগে বলেছি যে আমাদের 27টা দেশে আমাদের 30টা শ্রমকল্যাণ উইং রয়েছে। এই শ্রমকল্যাণ উইংগুলো এখানে আমাদের এক বা একাধিক অফিসার রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা রাত দিন কাজ করছেন আমাদের অভিবাসী কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য। যে কোনো সমস্যায় হোক তারা ওখানে আমাদের দূতাবাসগুলোতে আমাদের শ্রমকল্যাণ উইংয়ে যোগাযোগ করবেন।
0: আচ্ছা,
1: এবং তাদের সাথে আমাদেরও সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমরা তাদেরকে তারা যেটা সমস্যা নিজেরা সমাধান করতে না পারেন শ্রমকল্যাণ উইং থেকে এটা আমরা এখান থেকে তাদেরকে ওই রকম সাপোর্ট দিয়ে থাকি।
0: আমরা বর্তমান সরকারকে দেখেছি যে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে যে প্রবাসীদের অগ্রাধিকার দেয়া, আসছে দিনে প্রবাসীদের জন্য কার্ড
1: আলাদা করে কার্যক্রম চলছে, আমরা শিগগিরই এই ব্যবস্থা চালু করতে পারবো আশা করি।
0: আচ্ছা, আর সেই ক্ষেত্রে আবার এমনও আছে যে যারা অলরেডি দেশে ফিরেছেন ইতিমধ্যে তাদেরকে পুনর্বাসন নিয়েও তো আপনাদের ভাবনা আছে?
1: হ্যাঁ, আমাদের আমাদের ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ড এটা নিয়ে কাজ করছেন এবং আমাদের একটা প্রকল্প আছে যারা ফিরে আসছেন তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে একত্রীকরণ করা যায়, তাদের তারা যেন আবার সমাজে সমাজে মিশে গিয়ে তারা এই সমাজের অংশ হতে পারেন আমরা আমরা কাজ করছি এটা নিয়ে।
0: চমৎকার। এরপরও দালালদের একটা দূরত্ব থেকেই যায়, সেই ক্ষেত্রে আপনারা যে দালাল চক্র ভাঙতে যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে কাজ করছে সেখানে সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জগুলো কি দেখছেন?
1: আমরা বাধা তেমন কিছু নাই, আমরা কাজ করছি, আশা করি সামনের দিনেগুলোতে আমরা দালালদের দৌরাত্ম্য রোধ করতে পারব। আমি আগেই বলেছি যে উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা অভিবাসন কমিটি আছে, ভিজিলেন্স টাস্ক ফোর্স আছে, জেলা পর্যায়ে একইভাবে জেলা অভিবাসন কমিটি আছে, জেলা টাস্ক ফোর্স আছে। সম্প্রতি আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি সকল জেলা প্রশাসককে একটা চিঠি দিয়েছেন,
0: আচ্ছা,
1: তারা যেন তাদের সর্বোচ্চ তৎপরতা প্রদর্শন করেন যাতে করে আমরা দালালদের রুখতে পারি, মোবাইল কোর্ট যেন কার্যকর হয়, যেন ভিজিলেন্স টাস্ক ফোর্স সক্রিয় থাকে, আমরা আমাদের কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য, কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য, কর্মীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা যা যা করণীয় সবই করব।
0: এবং যারা রিক্রুটিং এজেন্সি বৈধভাবে কাজ করছে তাদের উপরেও তো নিশ্চয়ই আপনারা তদারকি করেন?
1: হ্যাঁ, আমাদের আগেই বলেছি আমরা কমবেশি 3,000 রিক্রুটিং এজেন্সি আছে বৈধ এবং লাইসেন্স প্রাপ্ত, তাদেরকে আমরা এক সার্বক্ষণিক মনিটর করে থাকি এবং তাদের অফিস পরিদর্শন করি, তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি এবং তারা সঠিকভাবে কাজকর্ম করে যাচ্ছেন। একটু ব্যর্থ হলেই আমরা আগেই বলেছি তাদেরকে কি কি পানিশমেন্টের আওতায় আনা হয়, তারা আমার মনে হয় আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো অবস্থায় আছেন।
0: নিশ্চয়ই আসছে দিনে কোনো পরিকল্পনার কথা আমাদের জানাবেন বা আমাদের শ্রোতা বন্ধুদের আশ্বস্ত করবেন যেহেতু আমরা আয়োজনের শেষ দিকে।
1: আচ্ছা, আমি শ্রোতা বন্ধুদের প্রথমে বলতে চাই যারা বিদেশে যাচ্ছেন বা যেতে আগ্রহী বা সামনের দিনে যাবেন তাদেরকে আমি প্রথমে আমি স্যালুট জানাবো। তারা পরিবারকে রেখে, দেশকে রেখে, গ্রামকে রেখে তারা যাচ্ছেন, এটা অনেক বড় একটা ত্যাগ স্বীকার। তো তারা যাচ্ছেন যেহেতু তারা যাওয়াটা যেন নিরাপদ হয়, সুশৃঙ্খল হয়, নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে তারা প্রথমে যে কাজটা করবেন তারা যেন কেবলমাত্র আমাদের বৈধ রিক্রুট এজেন্টের সাথে যোগাযোগ করেন। এজেন্ট নয় এমন কারোর সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এবং এটা করলে তারা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। তো এজেন্সি সঠিক এজেন্সি চেনার উপায় হলো যে তার আরএল নম্বর থাকবে, রিক্রুটিং লাইসেন্স নম্বর থাকবে, তার ওয়েবসাইট থেকে এটা নিশ্চিত করা লাগবে এবং আমাদের ওয়েবসাইট থেকে এটা নিশ্চিত করতে হবে তালিকাভুক্ত আছে কি না। এবং টাকা যখন দিবেন তখন যেন অবশ্যই অবশ্যই তাদের বৈধ ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় এবং এজেন্সির নামে অ্যাকাউন্টটা হওয়া লাগবে। তারপর যখন তারা আমাদের বহির্গমন ছাড়পত্র দেবেন, এটা যেন অবশ্যই ওই ছাড়পত্রের মধ্যে যেন ওই এজেন্সির আরএল নম্বরটা থাকে, এটা নিশ্চিত হলেই আমার মনে হয় ঝুঁকি কম থাকবে এবং ভবিষ্যতে কোনো সমস্যা হলেও এটার তাৎক্ষণিক সমাধান পাওয়া সম্ভব হবে।
0: নিশ্চয়ই যারা প্রতারণার শিকার হয়েছে তাদের ব্যাপারে বলছিলেন, কোনো হটলাইন নাম্বার আছে? আমি শুধু এই একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই।
1: তো একটা হটলাইন অবশ্যই আছে, আমি প্রবাসী, আমি প্রবাসী, এই এইখানে একটা নাম্বার 16135।
0: আচ্ছা, আমি প্রবাসী 16135 এই হটলাইন নম্বরে,
1: এটা কল সেন্টার, আমি প্রবাসী কল সেন্টার 16135।
0: অনেক ধন্যবাদ জনাব এজেডএম নুরুল হক, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।
1: আপনাকে ধন্যবাদ, একই সাথে আমার শ্রোতা বন্ধুদের আন্তরিক ধন্যবাদ।
0: দর্শক আপনারা শ্রোতা বন্ধু যারা প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইনের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আমরা আসছে পর্বে আবার নতুন কোন বিষয় নিয়ে হাজির হব। আজকের মতো এখানে আয়োজন শেষ করছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

0: এতক্ষণ শুনলেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ক্যারিয়ার লাইন। সঞ্চালনায় ছিলেন রহমান রাশিদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আরিফ বিল্লা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রীতিলতা গুপ্তা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআরএ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রযুক্তি নির্ভর সক্ষমতা অর্জনের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর আধুনিকীকরণে কাজ করছে সরকার। তিনি বলেন, একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। তারেক রহমান বলেন, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে নিয়ে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আর্থ, সামাজিক ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীর সতর্ক ও প্রস্তুতি থাকা জরুরি। সরকার কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে একথা বলেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। তেহরানে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হয় খামেনি ও তার পরিবারের নিহত অপর চারজনের জানাজা। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই লাখ লাখ ইরানি গ্র্যান্ড মুসল্লায় জড়ো হন। আয়াতুল্লাহ আলী খামেনিকে আগামী বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করার কথা রয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত দুইটায় ব্রাজিল নরওয়ে এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল ছয়টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ঢাকায় আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দুপুর একটা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to world music.

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আহমেদ মায়া আখতারী।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় রয়েছে আধুনিক গান, শিল্পী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অভি মোস্তাফিজ। গানে কথা লিখেছেন সেলিম মাহমুদ এবং প্রথম গানটি সুর করেছেন অশোক কুমার সরকার।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ভি মোস্তাফিজের কণ্ঠে। এবারের গানটির সুরকার ফয়সাল আহমেদ।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ওভি মুস্তাফিজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের তৃতীয় পালায়। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু, উম্মে হাবিবা হিমি এবং আমি রিজওয়ানুল কবির সুমন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন আসিফ মোহাম্মদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ খসরু সিদ্দিকী, মেজবাহ চৌধুরী, লুথুনার মেরি ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানে কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হবে। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারিক রহমান ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর আধুনিকীকরণে কাজ করছে সরকার। তিনি বলেন, একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। তারিক রহমান বলেন, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে নিয়ে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আর্থসামাজিক ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনী সতর্ক ও প্রস্তুতি থাকা জরুরি। প্রধানমন্ত্রী তারিক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময় উপযোগী করা হবে। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময় উপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়ন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। তেহরানে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয় খামেনি ও তার পরিবারের নিহত অপর চারজনের জানাজা। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই লাখ লাখ ইরানি গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত দুইটায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল ছয়টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দুপুর একটা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 40 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন।
2: আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনাদের জন্য থাকছে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। আশা করছি পুরো আয়োজন জুড়ে থাকবেন আমাদের সাথে।
1: দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে। আসুন, সরকারের পাশাপাশি আমরাও কাজের মাধ্যমে এই অগ্রগতির পথে সামিল হই।
2: আয়োজনের শুরুতেই রয়েছে জনসংখ্যা বিষয়ক গান শুনব যুগলে। কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও নিশিকা ওসার, কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার ও সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ইপটিজিং বলতে মূলত নারীদের উত্ত্যক্ত করাকেই বোঝায়। নারীদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করাকে বোঝায়। প্রতিনিয়ত নারী কোনো না কোনোভাবে ইপটিজিং এর শিকার হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার পর কিশোরীরা অনুভব করেন তাদের মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হতে হবে।
1: আমাদের ক্রমাগত উন্নতির পেছনে নারীর অবদান অনস্বীকার্য, কিন্তু ইপটিজিং এর কারণে তাদের অবদান হুমকির মুখে। কর্মক্ষেত্র থেকে শুরু করে সব স্থানেই নারী ইপটিজিং এর শিকার হচ্ছেন। ইপটিজিং তাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। নারীর চাকরি, সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ সব স্থানে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বিচরণ করতে পারে এমন পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য প্রয়োজন নিরাপত্তার সাথে নারীর বিচরণ করতে পারার নিশ্চয়তা।
0: ইপটিজিং প্রতিরোধমূলক গান শুনবে এবারে। যুগল কণ্ঠ দিয়েছেন এম আর হাসান সেলিম ও প্রত্যয়া কামাল ইমা। গানের কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাব।

0: বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম 21 বছর এবং মেয়েদের বয়স 18 হওয়া বাধ্যতামূলক। অশিক্ষা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ হয়ে আসছে।
1: বাল্যবিবাহের প্রধান কুফল, নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন মা মারা যাচ্ছেন, অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক।
0: নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়। অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে, এছাড়া এতে গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়।
1: বাল্যবিবাহ প্রতিরোধের উপায়, বাল্যবিবাহ নিরোধ আইনটি বাস্তবায়ন ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা প্রয়োজন। আমরা যদি সবাই সচেতন হই তাহলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা পাবে, দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এখন থেকেই। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক গান, শিল্পী হালিমা পারভীন। গানের কথা লিখেছেন কাজী রোজী।

0: পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীগণ প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে দম্পতি পরিদর্শন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসব সংক্রান্ত সকল সেবা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় পরামর্শ সহ নিরাপদ মাতৃত্ব, কিশোর কিশোরীর স্বাস্থ্য, নারী শিক্ষা ও নারী কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে আসছে।
1: এসব উদ্যোগের ফলে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা পরিধি এবং মান আরো অনেক বেশি বাড়াতে হবে।
0: আবারও জনসংখ্যা নিয়ে সচেতনতার গান শুনব। শিল্পী কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন ও আঞ্জুমান আরা শিমুল। গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার সলক। বাংলা।

0: সরকার ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে উপযুক্ত সেবা পাওয়ার অধিকার রয়েছে। গর্ভবতী যে কোনো সময় যে কোনো জটিলতায় আক্রান্ত হতে পারেন, আর সেটি তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
1: এজন্য তার প্রতি একটু আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। স্বামী সহ পরিবারের সবার সাবধানতা ও আন্তরিক সহযোগিতায় এ ধরনের ঝুঁকি থেকে একজন মা রক্ষা পেতে পারেন। গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি ও দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, কারণ গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে, যা গবেষণায় প্রমাণিত।
0: শ্রোতা বন্ধুরা, এবারে গর্ভবতী মায়ের স্বাস্থ্য বিষয়ক গান শুনব শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম।

আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনারা শুনছেন আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। সচেতনতার সুর নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের, আবারও শুনব সচেতনতার সুর। শুনব শিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে গান, গানের কথা লিখেছে মোহাম্মদ এনামুল ইসলাম।

0: পরিবার পরিকল্পনা মানে শুধু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা তা কিন্তু নয়। পর্যাপ্ত ব্যবধানে সন্তান নেওয়া, বাল্যবিবাহকে নিরুৎসাহিত করা, কিশোর কিশোরীদের নিয়ে বৈঠক, নববিবাহিতদের নিয়ে ভবিষ্যৎ জীবন ও সন্তান ধারণ ইত্যাদি নিয়ে সচেতনতা তৈরি করার কাজও এর ভিতরে অন্তর্ভুক্ত। আজকের বাংলাদেশের জনসংখ্যা ইস্যুতে যা কিছু অর্জন তার মূলে রয়েছে এই পরিবার পরিকল্পনা কার্যক্রম। পরিবার পরিকল্পনা জীবন রক্ষা করে এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। পরিবার পরিকল্পনায় বিনিয়োগে কম সন্তান নেওয়া অনেক নারীকে দারিদ্র থেকে মুক্তি দেয়।
1: বাংলাদেশে সম্পাদন করা গবেষণায় দেখা গেছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা দারিদ্র কমাতে ভূমিকা রেখেছে। কম সন্তান নেয়া ও সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হার কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে উচ্চ আয়, উচ্চ শিক্ষা অর্জনও সম্ভব হয়েছে।
0: কম সন্তান বিশিষ্ট পরিবারে উচ্চ আয়ের সঙ্গে অধিকতর সঞ্চয় সম্ভব হয়েছে, যা জীবনের গুণগত মানকে বৃদ্ধি করেছে। তাই আমাদের মনে রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। পরিবার পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে আমাদের ব্যক্তি ও দেশের কল্যাণে, বজায়ক্ষম উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে। শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতামূলক গান শুনবো আবারও। মোহাম্মদ আহাদ ভাবলির সাজানো কথায় শিল্পী আবু।

0: সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ যুবকদের মাদকে আসক্তি। বর্তমানে এই সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে বিশ্বব্যাপী, বাংলাদেশেও রয়েছে এর ব্যাপক বিস্তার। তরুণরা মাদকে আকৃষ্ট হয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, বিনষ্ট হচ্ছে অসংখ্য পরিবারের স্বপ্ন এবং সামাজিক শৃঙ্খলা।
1: মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এর অন্যতম কারণ। পাশাপাশি পরিবারের নজরদারি ও সুশিক্ষার অভাবে সন্তানরা জড়িয়ে পড়ছে নানা ধরনের এসব ভয়ঙ্কর মরণ ব্যথিতে। সন্তানদের মাঝে ভিন্ন আচরণ দেখা দিলে সে বিষয়ে পরামর্শ করতে হবে। সন্তান যেন মানসিক বিষণ্ণতা এবং একাকিত্বে না ভোগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ। শ্রোতা বন্ধুরা, এবারে মাদক বিরোধী গান শুনবো আমরা। যুগলে কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির ও রকি দাস। গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, সময় পেলে ব্যায়াম করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে হবে, আর এই বর্ষা মৌসুমে অবশ্যই শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে।
1: দেশে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এডিস মশা বাসাবাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলকে সচেতন হতে হবে, আর মনে রাখতে হবে সচেতনতা দেবে আমাদের সুরক্ষা।
0: এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনব। শিল্পী রোকসানা আক্তার লিজা, গানের কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলি।
2: তোমরা

0: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ফেসবুক আইডি হল www.facebook.com/phnc1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। লিখবেন আশা করি।
1: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। সোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।
2: আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন তানিয়া পারভিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সাইফুল ইসলাম সাই,
0: আমি তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জু।
4: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সৈয়দ শামসুল হুদা, সুরকার গোলাম মুস্তফা।

0: শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানে কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has urged the President Guard Regiment, PGR, to ensure that security arrangements do not create a barrier between the head of the government and the public. He made the call while addressing the 51st founding anniversary program of the President Guard Regiment at Dhaka Cantonment today. The Prime Minister reiterated that the trust and love of the people remains his greatest source of strength. Regarding modernizing the security forces, Tariq Rahman said the government has undertaken plans to further modernize specialized forces, including the PGR and the SSF, alongside the armed forces. He said if the armed forces are motivated by patriotism, follow strict discipline and maintain professionalism, then the country's sovereignty will never be threatened again. Earlier this morning, President Mohammad Shahabuddin attended a program marking the founding anniversary of the President Guard Regiment, PGR, at Dhaka Cantonment. Addressing the event, the President said, "The government is committed to transforming the armed forces into a modern, technology-driven, four-dimensional force to effectively address evolving global security challenges." He said the government, Bangladesh's first policy, has been adopted to strengthen defense planning preparedness, deterrence capability, and the country's overall national security strategy. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to formulate a comprehensive action plan to reduce carbon emissions and enhance Bangladesh's carbon credit potential, aiming to position the country to benefit from the growing global carbon market. The directive came at the meeting on the climate change held at the Prime Minister's office in the Cabinet Division at the Secretariat today. During the meeting, the Prime Minister underscored the importance of expanding the use of renewable energy, promoting environmentally friendly technologies in the industrial sector, improving energy efficiency, conserving forests, and undertaking large-scale tree plantation programs to increase carbon absorption. Information and Broadcasting Minister Zahiruddin Shopun has said the existing laws, rules and policies under his ministry's jurisdiction will be updated to keep pace with the new realities created by the rapid advancement of technology and the expansion of the digital ecosystem. He made the remarks while chairing a meeting on updating existing laws and formulating new legislation at the ministry's conference room at the Secretariat today. The Information Broadcasting Minister said initiatives would be taken to enact new laws where necessary. The first funeral prayer for Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei was held today. The funeral prayer for Khamenei and four others who were killed took place at the Imam Khomeini Grand Musalla in Tehran. Earlier this morning, millions of Iranians gathered at the Grand Musalla to pay their respects to Khamenei. Ayatollah Ali Khamenei was killed 4 months ago in joint U.S.-Israeli strikes. Rescuers in Venezuela have pulled a 43-year-old man alive from the rubble of a collapsed building 8 days after two devastating earthquakes struck. Hundreds of rescue workers at the scene embraced one another in celebration following the dramatic rescue. According to an official government statement, the death toll from the earthquakes has now reached nearly 3,000. World Cup football, and Brazil will take on Norway in New Jersey, USA at 2 a.m. tonight, Bangladesh time. Besides, England will face Mexico and Mexico City tomorrow at 6 a.m. Bangladesh time. Cricket and hosts England will take on Australia in the final of the ICC Women's T20 World Cup today. The title deciding match will be held at Lord's at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says under the influence of monsoon depression over the Northwest Bay and adjoining North Odisha West Bengal coast, heavy to very heavy rainfall is likely to occur at places over Rajshahi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions during the next 72 hours, commencing from 1 p.m. today. Dhaka Meteorological Office further says the well-marked low over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast intensified into a monsoon depression and now lies over the same area. It was centered at 12 noon today, about 510 kilometers west-southwest of Chattogram Port, 520 kilometers west of Cox Bazar Port, 285 kilometers west-southwest of Mongla Port, and 340 kilometers west-southwest of Pyra Port. It is likely to move in a west-northwestwards and cross North Odisha coast during next 24 hours. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maximum sustained wind speed within 44 kilometers of depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusty or squally. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to take shelter immediately and remain in shelter till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Bogura, Pabna, Dhaka, Tangail, Moymonsingh, Faridpur, Madhepur, Joshua, Kushtia, Khulna, Burshal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shambat Purchi, Sirajub Munira. চারমাস বন্ধ থাকার পর আজ ঢাকা সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বিমান যোগাযোগ আবার চালু হলো। পুনরায় চালু হওয়া প্রথম ফ্লাইট BG-200 দুপুর 12:04 ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য সচিব মোহাম্মদ আতাউর রহমান খান। এজন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টিম লিডারদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর উপর জোর দেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বালানি মজুদ সক্ষমতা বাড়াতে আরও 5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে 90 দিনের মজুদ সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও 4,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 3,90,000 মেট্রিক টন ডিজেল এবং 90,000 মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর PTI লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে 7,672,66,00,000 টাকা। সদ্য বিদায়ী 2025-26 অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানো ও নামানোয় 7% প্রবৃদ্ধি হয়েছে। 2024-25 অর্থবছরের তুলনায় কন্টেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে 35,31,000। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বিদায়ী অর্থবছরে বন্দর দিয়ে 13,80,00,000 টন পণ্য পরিবহন হয়েছে, যা 2024-25 অর্থবছরের তুলনায় 5.52% বেশি। বিদায়ী অর্থবছরে 4,336টি জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো হয়েছে, যা 2024-25 অর্থবছরের তুলনায় 6.35% বেশি। কন্টেইনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে। 2025-26 অর্থবছরে 6,629 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দরটি। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল 5,366 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 389টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 171টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত ছিল 59টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,787 পয়েন্টে। ডিএসইতে আজ 1530 কোটি 7 লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1439 কোটি 54 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আহমেদ বিন পারভেজ।

0: রাউন্ড অফ 32 পেরিয়ে রাউন্ড অফ 16 এ ঢুকে পড়েছে ফিফা বিশ্বকাপ 2026, এবং এই রাউন্ড অফ 16 থেকে প্রথম দুটো ম্যাচে দুটো দল এলিমিনেটেড হয়ে গেছে, নকআউট ফেজ চলছে, তার মানে এখন প্রত্যেকটা ম্যাচই প্রায় ফাইনালের মতো। কি হয়ে গেছে গতকাল, কি হবে আজ রাতে, সবকিছু নিয়ে আলোচনা হবে বাংলাদেশ বেতারের দৈনিক বিশেষ আয়োজন বিশ্বকাপ দামামাতে। আজকের এই আয়োজনে আপনাদের সঙ্গে সম্পৃক্ত আছি আমি আহমেদ বিন পারভেজ, এবং আমার সঙ্গে দুজন বিশেষ অতিথিকে পেয়েছি, তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমার ডান দিকে রয়েছেন মামুন বাবু, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে।
1: ধন্যবাদ।
0: এবং সেই সাথে রয়েছেন নুরুল আমিন জনি, এবং তিনি ফুটবল ভক্ত এবং সেই সাথে স্থানীয় ফুটবলার, আমরা এর আগেও বেশ কিছু এপিসোডে আপনাকে পেয়েছিলাম, আপনাকেও ধন্যবাদ। খুবই ক্রিটিক্যাল একটা ফেজ দিয়ে যাচ্ছে এবারে বিশ্বকাপটা, এবং আমরা বুঝতেই পারছি যে বড় বড় দলগুলো তাদের বড় তারকাদের পারফরমেন্স দিয়েই কিন্তু মোটামুটি টেনে টেনে সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আমরা রাউন্ড অফ 16 এর যখন ফিক্সচার্স গুলো এক হয়েছিল তখন কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু হাই প্রোফাইল ম্যাচ আছে, যেমন স্পেন এবং পর্তুগাল, খুব কঠিন একটা সমীকরণ রাউন্ড অফ 16 এ চলে এসেছে, ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা গতকালের দুটো রাউন্ড অফ 16 ম্যাচ নিয়ে কথা বলবো, এবং তারপর আমরা আজকে রাতে ব্রাজিল নরওয়ে ম্যাচ এবং সেই সাথে ইংল্যান্ড মেক্সিকো সেগুলো নিয়ে আলোচনা করব। তবে দর্শক আপনাদের জানিয়ে দিতে পারি, দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলেও, এবং সেই সাথে অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা FM 90 MHz, বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 KHz, FM 104 MHz, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে তো আমাদের দেখতেই পাচ্ছেন। ফোন কল করার সুযোগ রয়েছে, ফোন করে আপনাদের প্রশ্নগুলো করুন, ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 0155384500। আরো একবার জানিয়ে দিই 0155384500। বলতে বলতে আমাদের কলারও কল দিয়ে ফেলেছেন, আমরা প্রথম কলটা নিয়েই তারপরে প্রশ্নে চলে যাই। আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
2: ভাই ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি মোহাম্মদ লুৎফা সরদার, বড়খলা পাংশা রাজবন।
0: জি আপনার প্রশ্নটা করবেন প্লিজ। জি আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই আর্জেন্টিনার ভক্তরা তারা কিন্তু ফোন দেওয়া শুরু করেছেন এবং জিজ্ঞাসা করছেন আর্জেন্টিনা কতদূর যাবে। আপনার জন্য জানিয়ে দিতে পারি আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ তারা মিশরের সঙ্গে খেলবে রাউন্ড অফ 16, এবং মোহাম্মদ সালাহ এবং লিওনেল মেসি একে অপরের মুখোমুখি হবেন। ফাইনালে যাওয়াটা তো অনেক দূরের পথ, আমরা আগে রাউন্ড অফ 16 পেরিয়ে 32 কোয়ার্টার ফাইনাল সেমি তারপরে যাব ওদিকে। আমরা প্রথম ম্যাচটা নিয়ে কথা বলতে পারি যেখানে মরক্কো তারা মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের, এবং সেই জায়গাটায় ইনফ্যাক্ট মরক্কোর ম্যাচটা ছিল, আমি বলছি মরক্কো ভার্সেস ক্যানাডা, হোস্ট ক্যানাডা তারা খেলেছিল, এবং সেই ম্যাচটার স্কোরলাইন দেখে মামুন ভাই মনে হতে পারে যে খুব সহজে বোধহয় জিতেছে 3-0, বাট ব্যাপারটা তো এত সহজ
1: ব্যাপারটা অ্যাকচুয়ালি তাই, মানে ওরা ফার্স্ট হাফ খুবই ভালো খেলেছে কিন্তু ক্যানাডা, মানে মনে হচ্ছিল যে এই ম্যাচ ওদের কাছেই চলে গেছে, কিন্তু সেকেন্ড হাফে দেখা গেছে যে ওরা যখন একটা গোল দেয় মরক্কো তখন তারা তারা তাদের এই টেম্পোটা ধরে রাখতে পারেনি, তখন তারা ক্রেজি হয়ে গেছে যে গোল করতে যাব সবাই, তো আসলে গোল করা নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল, কিন্তু ওইটা আর ওদের প্লেয়ারও কিছু বেশ ইনজোর ছিল, হ্যাঁ উনি খেলতেই পারেনি, এটা একটা ল্যাকিং বলতে পারেন, কিন্তু তারা যে খারাপ খেলেছে তা না, আর মরক্কো তো এমনি ফেভারিট টিম, তো তারা যখন গোল পেয়ে গেলে তাদের একটা আলাদা, মানে আসলে গোলটা অনেক বড় জিনিস, আমি যেহেতু প্লেয়ার ছিলাম আপনি দেখবেন যে গোল পেয়ে গেলে কিন্তু মানে জড়তাটা খুলে যায়, যে জিনিসটা মরক্কোর হয়েছে কিন্তু অপোনেন্টের ক্যানাডার সেটা হয়নি, তো আমি চাই যে হ্যাঁ ঠিক আছে মরক্কো ডেফিনেটলি ভালো খেলুক সামনে, যেহেতু আলটিমেটলি আপনি যেটা আপনার সাথে আলাপ হয়েছিল আগে যে কোয়ার্টার ফাইনালের আগে কিন্তু বোঝা যাচ্ছে না যে কে চ্যাম্পিয়ন হবে বা কে, কারণ সবাই মানে শিয়ানে শিয়ানে লড়াই হবে তখন পড়বেই খেলা, তো আমাদের আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিছুটা অপেক্ষা করতেই হবে।
0: এই মুহূর্তে মরক্কোর যে ফর্ম, আমরা তাদের মূল যে স্ট্রাইকার সাইবারি তার পারফরমেন্স দেখছিলাম, জনি ভাই আপনার কাছে আসি সেই প্রসঙ্গে, তিনি কিন্তু ম্যাচের একদম শুরুর দিকেই ইনজুর্ড হয়ে চলে যান, তখন কিন্তু একটা শঙ্কা দাঁড়িয়ে যায় যে তাদের মূল স্ট্রাইকার যিনি তিনটা গোল দিয়েছেন সর্বোচ্চ সংখ্যক গোল, তিনি না থাকলে আসলে গোল কোথা থেকে আসবে। তারপরে ওনাহি কিন্তু দুটো গোল দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে বক্সের বাইরে থেকেই শট নিয়ে গোলগুলো কিন্তু চলে আসছে। সো মরক্কোরও যে ভিন্ন ভিন্ন অপশনস আছে সেটা আসলে তাদেরকে কতটুকু সাহায্য করবে সামনের দিকে?
3: মরক্কোর মেইন স্ট্রেংথ হচ্ছে তাদের টিম গেম, তারা কখনোই কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনি দেখতে পারবেন না, তারা যখনই খেলতেছে অ্যাজ এ হোল টিম ডিফেন্ড করতেছে হোল টিম নিয়ে। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সেম পারফরমেন্সে সেম ফাইনাল গেছে, এবং এইবারও যদি আপনি দেখে নেন তারা কিন্তু কাউন্টার অ্যাটাক বেস খেলতেছে, সো কোনো স্টার বেস প্লেয়ার অথবা কোনো প্লেয়ারকে ঘিরে কিন্তু তারা খেলতেছে না। সো একটা প্লেয়ার ইঞ্জিল অবশ্যই তাদের ইফেক্ট পড়বে, বাট তারা ওইটার বিকল্প কীভাবে গেম বের করতে এইটা এতে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট আপনি যদি বলেন উল্লেখযোগ্য পারফরমেন্স, এরপরও হাকিমি একটু ভালো করেছে, লাস্ট প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছে।
1: না আমি সাইফুলের সাথে একটু অ্যাড করি, অ্যাকচুয়ালি যেহেতু মানে ফুটবল এগারো জনের খেলা কিন্তু ম্যাচ বের করে একজন, যেটা যদি আপনি হাকিমিকে দেখেন ও রিভলভিং চেয়ার যেরকম ঘুরে ঠিক ওই পজিশনে কিন্তু খেলে, ও কিন্তু একখানি স্টিক মানে আমি খালি রাইট লেফট মানে রাইট মিডফিল্ড বা লেফট মিডফিল্ড ওখানে থাকে না, যার কারণে কি হয় ও যে এই যখন বলটা ধরে দেখবেন যে আপনি মুভ করছে সব, এই মুভিং জিনিসটা মরক্কোর খুব ভালো। সাথে আর একটা ওই যে আঠারো বছরের
0: বোয়াদি,
1: সেও কিন্তু কনফিডেন্স, আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আপনি যদি মিডফিল্ডে বল না ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে কাউন্টার অ্যাটাক হবেই, যেটা মরক্কোর অ্যাডভান্টেজ, হাকিমিও পারে বোয়াদিও পারে, এই দুজনের জন্য কিন্তু মানে অন্য প্ল্যানগুলো যে থাকে সেটা খুব কার্যকর ভূমিকা চলে যায়।
3: মরক্কোর কাউন্টার অ্যাটাক যদি বলেন এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট কাউন্টার অ্যাটাক যদি হিসাব করেন, ওরাই ওদের ম্যাক্সিমাম 80% এটা কিন্তু কাউন্টার অ্যাটাক, গোল আসতেছে কাউন্টার অ্যাটাক। কালকে কিন্তু দেখেন হাফ টাইম কানাডা মোটামুটি ডমিনেট করছে,
0: ঠিকই
3: একটা গোল দিল, গোল দেওয়ার পরেও কিন্তু মরক্কো সেম কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক। স্কোর যদি আপনি বাদ দেন কানাডা বেটার টিম ছিল, যদি স্কোর শুধু বাদ দেন, বাট ডিফেন্সিভ মরক্কো এখনো অনেক স্ট্রং।
0: তার মানে বোঝাই যাচ্ছে যে মরক্কোর পথটা আসলে এখানেই শেষ না, তারা হয়তো সামনে আরো বড় বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার চেষ্টা করবে। আরো একটা কল এসেছে, কলটা রিসিভ করে নি। আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো দর্শক, আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, আবার একটু চেষ্টা করবেন প্লিজ। আর যারা যারা আমাদেরকে ফেসবুকে লিখতে চান, বাংলাদেশ বেতার এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে আমরা লাইভ রয়েছি, সেখানে আপনারা কমেন্ট করুন, আমরা সেখান থেকেও আপনাদের প্রশ্নগুলো আমাদের আলোচকদের সঙ্গে নিয়ে আলোচনা করব। ফোনটা আবারও ধরছি। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা সবাই ভালো আছেন?
0: জি আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন এবং আপনার প্রশ্নটা করবেন প্লিজ।
2: আমরা সবাই একসাথে শুনছি লুৎফর চন্দ্র, সুখন চন্দ্র, আব্দুর রহমান, ধরুন ব্যান সবাই একসাথে শুনছি, ভালো লাগছে, তাহলে ভাই সাথে আছে।
0: জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ দর্শকরা আসলে রাত জেগে খেলা যে দেখছেন সবাই একসঙ্গে মিলে, এটা একটা উৎসবের মতো ব্যাপার, আসলে চার বছর পর পরই আসে সেই উৎসবটা। আমরা প্রথম ম্যাচটা নিয়ে কথা বললাম যেখানে মরক্কো চলে গিয়েছিল ম্যাচটা জিতে, তবে দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স, এই ম্যাচের জয়ী দলটাই মরক্কোর সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলার কথা। সো ফ্রান্সকে তো ওভারওয়েলমিং ফেভারিট অনেকে বলছেন এবারের বিশ্বকাপেই, তাদের প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটা আসলে কি দেখলেন, কোন ধরনের চ্যালেঞ্জ তাদের ফেস করতে হয়েছে?
1: প্যারাগুয়ের সাথে আমি অ্যাকচুয়ালি তার আগের ম্যাচটাকে একটু টানতেই হয়, যে পারফরমেন্স তারা মানে এমবাপ্পে বলেন বা
0: ডেম্বেলে
1: বলেন ওই জিনিসটা ছিল না, ওই মানে যে একটা ফ্লিক থাকে না যে আমি আজ খেলতেই হবে, আর যেহেতু আহামরি টিম ছিল না কিন্তু কিন্তু দেখা গেল যে হ্যাঁ হইতে পারে যে তারা অনেক রাফ ট্যাকেল করছে, তো রাফ ট্যাকেল কিন্তু একটা সময় করবেই, আপনি বড় টিম সবাই জানে চ্যাম্পিয়ন ফাইটে সবচেয়ে বেস্ট লাইনে আছে, তো যেহেতু তার তাদের এই লাইন আপ থাকার পরেও দেখা গেল যে আমার কাছে কালকে খেলাটা ফ্রান্সের ভালো লাগেনি। হ্যাঁ গোল পেয়েছে, কিন্তু আমি তাদেরকে বলবো যে অপোনেন্ট টিম কিন্তু তারা যেই স্ট্র্যাটেজিতে খেলেছে যে আমরা লো ব্লক করে খেলবো ওটাতে তারা সাকসেস হয়েছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টিমেরই ব্লক সিস্টেমে খেলছে, ওটার সাথে তারা চ্যানেল মেনটেন করছে, চ্যানেল পাসে মেনটেন করছে, কিন্তু কালকে দেখা গেছে যে যখন ওটা ব্লক হয়েছে তারা এরিয়াল পাস দিয়ে কিন্তু খেলা বের করে নিয়ে গেছে। হ্যাঁ পেনাল্টিতে পেনাল্টিটা খুব সুন্দর মেরেছে এমবাপ্পে, কিন্তু কালকে আমার কাছে খুব এফেক্টিভ খেলা মনে হয়নি, এফেক্টিভ কোনো পাস বা ওই রকম কোনো কিছু কালকে আমি দেখিনি।
0: তো আপনার কি কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে যে প্যারাগুয়ে আসলে তারা প্রচুর রাফ খেলেছে, রেফারিও বেশ লিনিয়েন্ট ছিলেন, তিনি কিন্তু খুব একটা ইয়েলো কার্ডও দেখাননি, খেলাটাকে ফ্লো করতে
3: দিয়েছেন।
0: তো ওই জায়গাতে ফ্রান্সকেও কিন্তু আসলে একটা পর্যায়ে ফিজিক্যাল খেলতে হয়েছে এটাকে কাউন্টার দেওয়ার জন্য। তো এই বিষয়টা কি কিভাবে দেখছে যে ফ্রান্সেরও বিভিন্ন উপায় তারা আসলে বের করছে ম্যাচ বের করতে?
3: ওইটা এমবাপ্পে মনে হয় খেলার পরে ইন্টারভিউতে বলেছে যে কেউ যদি আমার সাথে ওইভাবে খেলতে চায় আমরাও ওইভাবেও খেলতে পারি আর কি। সো দিন শেষ হচ্ছে জয়টাই মেইন। সো ফ্রান্স আজকে জিতছে দেখেই ফ্রান্স নিয়ে এটা কথা হচ্ছে। সো ফ্রান্স যদি ফিজিক্যাল অবশ্যই ফ্রান্সের ওই ক্যাপাবিলিটি আছে, বাট আপনি যদি বলেন ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম সোফার স্টিল ফ্রান্স বেস্ট টিম, তাদের উইং মিডফিল্ড ডিফেন্স আর স্ট্রাইকার এমবাপ্পে ইনফর্ম এত ভালো যে আপনার ব্রাজিলিয়ান যে রোনালদো সেও বলছে আমি আমার প্রাইম সেলফ দেখতেছি
0: দেখছি।
3: সো এটাও আপনি বুঝতে ফ্রান্স ভালো, বাট উই যে ক্যাপাবিলিটি এখনো আছে।
0: গতবারের ফাইনালিস্ট, তার আগেরবারের চ্যাম্পিয়ন, ডেফিনেটলি তাদের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। এই প্রসঙ্গেই আর একটু যাই, যেহেতু গোল্ডেন বুটের রেসটা অনেক জমছে এবং আমরা কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে ভেবেছি যে হ্যাঁ বড় বড় তারকারা তারাই হয়তো টপে থাকবেন, তবে সব বড় তারকারাই যে আছেন টপে এবং আবারও ঘুরে ফিরে গতবারের যে দুজন একজন অপরের সঙ্গে ফাইট করছিলেন লিওনেল মেসি এবং এমবাপ্পে, তারাই কিন্তু আবারও সাতটা সাতটা গোল দিয়ে টপে আছেন। তো এই যে দিন শেষে বড় প্লেয়ারদের উপরে ডিপেন্ডেন্সিটা এই দলগুলোর, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং গোল্ডেন বুটটা আসলে কে জিততে পারে যদি চিন্তা করে দেখি এমবাপ্পে এবং মেসির মধ্যে?
1: আমি যদি অন্যভাবে দেখি তাহলে আমি মানে আমি বলবো যে আমাদের নাম্বার 9 বা নাম্বার 10 এর ক্রাইসিস আছে ওয়ার্ল্ড কাপে। এই এই জেনারেশন মানে যখন আপনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপের পর কাউকে হ্যাঁ আপনি বলতে পারেন যে এমবাপ্পের সামনে চারটা ওয়ার্ল্ড কাপ খেলবে,
0: কিন্তু
1: হ্যাঁ হ্যালান্ড আছে। তো সেম জিনিস 18-তে কিন্তু বলেছিল রোনালদো আর মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু স্টিল দে আর মানে স্টার টু স্টার। তো আমার কাছে মনে হচ্ছে যে খেলাটা কিরকম হচ্ছে, খেলাটা এথলেট সাইডে চলে গেছে। আপনি যদি উইনিং প্লেয়ার না থাকে যে টিমে নাই সে কিন্তু ভুক্তভোগী হচ্ছে, কারণ আপনি কাউকে এখন ফিজিক্যালি ফিটনেস থেকে মানে 100-এ 100-ই আছে, আপনি 190-120 মিনিটস খেলছে, কোনো কাউকে কিন্তু দমের কোনো ঘাটতি দেখছি না, কিন্তু ঘাটতি একমাত্র দেখা যাচ্ছে যে গোল করার সময়। তো আলটিমেটলি এই জায়গাটাতে আমার মনে হয় যে ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ওই আমি বললে হয়তো আমাকে পাবলিকও বকবে যে বাংলাদেশের মতোই হয়েছে যে ওই জায়গাটাতে গ্যাপ আছে।
0: রাইট, একটা গ্যাপ আমরা দেখতেই পাচ্ছি ওয়ার্ল্ড ফুটবলে অফ নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ। এমবাপ্পে সেই জায়গায় তাকে অনেক ফ্লেক্সিবলি খেলতে হচ্ছে, লিওনেল মেসি তো নিজে আসলে ফরওয়ার্ডও নন, তিনি অন্য এক পজিশন থেকেই বারবার গোল করে যাচ্ছেন।

0: বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, খুব জলদি থাকবেন বিশ্বকাপ দাম আমার সঙ্গে।
1: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
2: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
1: তাই নাকি?
2: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
1: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
2: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
1: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
2: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
1: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
2: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
0: ফিরে এলাম বিশ্বকাপ দামামার আজকের আয়োজন নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদিন পারভেজ, আমার সঙ্গে দুজন আলোচক রয়েছেন, রয়েছেন মামুন বাবু, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং সেই সাথে নুরুল আমিন জনি, ফুটবল ভক্ত এবং স্থানীয় ফুটবলার। আলোচনা চলছিল গোল্ডেন বুটের রেসটা নিয়ে, এবং সেই প্রসঙ্গেই আসলে যারা যারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে কমেন্ট করেছেন তাদের একটু স্মরণ করতে চাই। আব্দুল ওয়াহাব প্রধান, তিনি কমেন্ট করেছেন, আজিমুল ইসলাম কমেন্ট করেছেন, আছেন ইসমাইল হোসেন এবং শান্ত ইসলাম। শান্ত ইসলাম ইন্টারেস্টিং একটা কথা বলছেন, তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন তার প্রেডিকশন, ব্রাজিল হারবে। তো আজকে রাতে কিন্তু ব্রাজিলের খেলা, এবং সেই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই ব্রাজিল ভক্ত কিংবা যারা অন্য অন্য দলের ভক্ত, যারা চাইছেন খুব করে যেন ব্রাজিল না উঠতে পারে, তাদের নিয়ে একটা ডেফিনেটলি তর্ক বিতর্ক চলছে। আমি মামুন ভাইয়ের কাছে সেই প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয়ই খুব আগে থেকে ব্রাজিল দলটাকে ফলো করেন, তাদের ওভারঅল যাত্রাটা এত বছর হয়ে গেছে, 2002 এর পরে তারা আসলে ট্রফিটা জিততে পারছে না সামহাও। এবার কোচ অ্যান্টেলোটির আন্ডারে ব্রাজিলের মানে আস্তে আস্তে তাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা আপনি কিভাবে দেখছেন?
3: আমি ওইটাতেই যেতাম অ্যাকচুয়ালি, আমিও ব্রাজিলের একজন সাপোর্টার। তো যে জিনিসটা ফার্স্ট ম্যাচে দেখা গেছে যে মনেই হলো না যে ব্রাজিল আদৌ যাবে কি না, তো দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি, দেখেন পুরান চাল ভাতে ভরে একটা কথা আছে, যে জিনিসটা আপনি ব্রাজিলের জাপানের সাথে খেলাটা যদি দেখেন, ওরা সবচেয়ে বড় ব্যারিয়ার কিন্তু একটা মানে অনেক বড় অবস্ট্রাকল ছিল যে এখান থেকে বেরোতে পারবে কি না। কারণ ধরেন নেইমার একমাত্র কি বলে স্টার প্লেয়ার ছিল, ও বসা, তো তখন কি কি হয় যে আপনি ম্যাচ উইনিং কিভাবে করবে? আসলে ওনাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখন ওনাদের কোচ
0: কার্লো আনচেলোতি।
3: আনচেলোতি যেহেতু কোচ, আনচেলোতি উনি হচ্ছে গিয়ে একটা মানে আসলে কখন দরকার, যখন আপনার টিম রেজাল্ট পায় না তখনই তো এই স্ট্র্যাটেজি তার কাছ থেকে আসে, যেটা জাপানের সাথে আমরা দেখেছি। তো আমার মনে হয় না যে যত সহজে মানুষ আমরা বলছে যে হেরে যাবে, আসলে ওইখানে হারার কি এত সোজা না, হারাটা আসবেই। আমারও কেন জানি মনে হয় আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমি চাই যে যাক। কেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাক, তখন তারপর যে আসবে সেমিফাইনালে ওটা তো যে কেউ মানে তখন বোঝা যাবে যে আসলে কে ভালো কে খারাপ।
4: কারণ
3: এবার হ্যাঁ, এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি বলতে পারছেন না, আপনি গতকালকের ম্যাচ দেখেন ফ্রান্সের, মনে হচ্ছে কি চ্যাম্পিয়নের মতো খেলছে, অনেক কষ্ট করে, আর কয়েক মিনিট গেলে
0: হ্যাঁ কেপ ভার্দের সঙ্গে 3-2 গোলে জিতেছে, অনেক কষ্ট করতে হয়েছে।
3: তো এই জিনিসগুলো থাকাতে আসলে এখানে একটা জিনিস কাজ করে যে ম্যাচ টেম্পারমেন্টও কাজ করে, যেটা দেখা যায় যে বড় ম্যাচগুলো কিন্তু বেরিয়ে যায়। আর আপনি যদি দেখেন জাপান কিন্তু যখন গোল খেয়েছিল তারপর আর তারা উঠেনি, কিন্তু ফিরে যেতে পারেনি, যেটা মানে কালকের ম্যাচ দেখেন, মানে কালকে হ্যাঁ না ব্রাজিলের ম্যাচটাই দেখেন যে গোল খাওয়ার পরে তারা কিন্তু ফিরে আসবে আবার কেউ ভাবেইনি। তো আমি বলবো যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মানে আপনি যেই টিম এবার মানে আপনি তো বলতে পারেন না যে এখনই চ্যাম্পিয়ন হয়ে যাবে,
0: সেখান থেকে আসলে অনেক সমীকরণ মেলার বিষয় রয়েছে।
3: এক্স্যাক্টলি, আমি অতটুকুই।
0: ব্রাজিল ভার্সেস নরওয়ে, নরওয়ে প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন হতে পারে?
4: নরওয়ে প্রথমে তো সবাই ভাবে ভাবে নাই, বাট নরওয়ে কিন্তু ইনফর্মড, আপনি যদি ভেবে দেখেন তাদের টিম অত বড় বড় স্টার নেই, বাট একটা কিন্তু সুপার স্টার প্লেয়ার আছে হালান্ড, এবং হালান্ড গোল করবে, আর মিডফিল্ডার আছে ওডেগার্ড, ওডেগার্ড হালান্ডের কিন্তু কম্বিনেশন খুব ভালো, এবার কিন্তু তিনটা অ্যাসিস্ট আছে ওডেগার্ড, হালান্ডের অলরেডি পাঁচটা গোল, এবং এইটা হচ্ছে মেইন থ্রেট। ওইখানে নুসা আর একটা প্লেয়ার যাকে চিনতাম, বাট ওয়ার্ল্ড কাপে হি ইজ প্লেয়িং রিয়েলি ওয়েল, রিয়েলি ওয়েল। এখানে বার্গম্যান একটা আছে, বোর্নমাথের প্লেয়ার,
0: হ্যাঁ স্যান্ডার, দুজন বার্গ আছেন, প্যাট্রিক বার্গ এবং স্যান্ডার বার্গ দুজনই মিডফিল্ডে খেলছেন,
4: দে আর প্লেয়িং অলসো ভেরি, সো অনেক এমনি রাউন্ড অফ সিক্সটিন

0: স্ট্রং প্রতিপক্ষ, বাট ম্যাচ অনেক কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য যদি মিডফিল্ড ডমিনেট না করতে পারে। হালান্ড এমন স্ট্রাইকার, অত বেশি সুযোগ, একটা হাফ চান্সও ক্রিয়েট করে ফেলবে, ফুল চান্সও লাগবে না। ওইখানে ব্রাজিলে কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি আছে, আপনি যদি দেখেন ব্রাজিলের কয়েকটা চান্স পাইলে হাফ চান্স ক্রিয়েট, হাফ চান্সকে ফুল চান্স করার, মানে হাফ চান্স থেকে গোল করার চান্সেস কিন্তু হালান্ডের মতো নাই, ওই লেভেল স্ট্রাইকার নেই। আর আপনি ওয়ার্ল্ড কাপে দেখেন কেইন, এমবাপে, তারপরে হালান্ড, এরা কিন্তু মানে নিজে থেকে একটা গেম বাই করতে পারে, ওই প্লেয়ারটা আমার মনে হয় ব্রাজিলে ঘাটতেছে ওই জায়গাটা শুধু, বাট এছাড়া বাকি সব জায়গায় ব্রাজিল আগে।
1: তো দেখা যাক যে বিগ ম্যাচ, বিগ টেম্পারমেন্ট, বিগ টিম, তারা আসলে কতটুকু পারফর্ম করতে পারে। যারা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের পেজে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের কমেন্টস পড়ে আসতে চাই। ইয়াসিনুল্লাহ শিশির তিনি জানিয়েছেন খুব সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নাজমুল হুদা মিন্টু তিনিও বলছেন যে জমে উঠেছে 2026 ফুটবল বিশ্বকাপ। ইয়েস, জমে উঠেছে ডেফিনেটলি। আফরোজা সরকার সীমা আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন নাসির উদ্দিন শরীফ, এবং প্রশ্ন করেছেন ব্রাজিল প্রথম কোন সালে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, সেই প্রশ্নের জবাব আমরা দেব। মোহাম্মদ মেহেদি হাসান তিনি কমেন্ট করেছেন, এবং ইয়াসিনুল্লাহ শিশির তিনিও আরও একবার কমেন্ট করেছেন। সুতরাং আপনারা কমেন্ট করতে থাকুন, আপনার প্রশ্নগুলো আমরা নেব, একটা ফোন কলও নেব যদি চলে আসে, একটা এসেছিল কেটে গিয়েছে, অনেক ফোন আসছে। আগেই জানিয়ে রাখছি যে আমরা দুঃখিত, অনেক ফোন কল হয়তো ধরতে পারছি না, কারণ আমরা আলোচনাতেও থাকতে চাই এবং সেই প্রসঙ্গটা ধরে ব্রাজিল নিয়েই আসলে আলোচনাটা আমাদের এগিয়ে নিতে হবে। আমরা একটু আরেকটা ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
1: জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ আমি মোহাম্মদ মুক্তাজার বড়খলা পাংখাড়ি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: জি
2: আমি একজন আর্জেন্টিনার ভক্ত, বুঝছেন ভাইয়া?
1: জি
2: সাপোর্টার এবং বরফ করবে আর্জেন্টিনা দেখি।
1: জি
2: আমরা সবাই শুনতেছি হাজি মোহাম্মদ মিন্টু এলাকে বিধানমন্ত্রী কখন সরকার, আমরা আমি জানতে চাচ্ছি ভাইয়া যে আপনার হলে যে আর্জেন্টিনা আর ব্রাজিল কি মুখোমুখি হবে কিনা এইটাই তো আমি জানতে চাচ্ছি। আর মরক্কো, তো মানে আর্জেন্টিনা মরক্কো কি এদেরকে ফাইনালে যাবে কিনা এটা নিয়ে একটু আলোচনা করবি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের যে জবাব সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা হচ্ছে সেমিফাইনালে গিয়ে মুখোমুখি হতে পারে যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের রাউন্ড অফ 16 এবং পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো জিততে পারে। সো আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এবারের বিশ্বকাপে, সেমিফাইনালে গিয়ে তারা দেখা করতে পারে। এবং মরক্কোর যদি পাথওয়েটা বলি, তারা ইতিমধ্যেই কানাডাকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে, এবং সেই সাথে ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচে ফ্রান্স উঠে গেছে। কোয়ার্টার ফাইনালে তারা কিন্তু ওই মুখোমুখি হচ্ছে মরক্কো। সো মরক্কো ভার্সেস ফ্রান্স, খুব কঠিন একটা সমীকরণ মরক্কোর সামনে অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালে। আমরা ব্রাজিলের প্রসঙ্গতে আসি, ব্রাজিল নিয়ে প্রশ্ন হচ্ছে অনেক, তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অনেকে তো ভুলেও গেছেন প্রথম কবে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো আপনার কি আসলে দেখার সুযোগ হয়েছে যেই সময়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় শেষবার? 2002 তো দেখেছেনই ফরচোর, তার আগে,
0: তার আগে আমি 94 সালেও দেখেছি, আমি 94 সালে খেলাও দেখেছি।
1: দারুণ ব্যাপার, ব্রাজিলকে খুব কষ্ট করে ইতালির সঙ্গে ফাইনালে আমার মনে আছে, একদম পেনাল্টিতে গিয়ে রোবার্টো ব্যাজিওর সেই মিস, তারপর তাফারেল এবং রাইদুঙ্গাদের একটা উদযাপন, দারুণ একটা মুহূর্ত ছিল। তবে এই যে ব্রাজিল দলটা, জনি ভাই কিন্তু বলছিলেন যে তাদের ফরওয়ার্ড লাইনে হয়তো অতটা ধারালো ফিনিশারের অভাব আছে, ভিনিসিয়াস জুনিয়র কি অনেকাংশে সেটা পূরণ করে দিচ্ছেন এই দলে?
0: ফার্স্ট ম্যাচগুলো যদি আপনি দেখেন, ভিনিকে যেভাবে খেলাচ্ছে, আসলে কি হয় ওকে, ও খেলবে না, ওকে খেলাতে হবে। তো যেখানে জনি ভাই বলেছিল যে আপনার মিডফিল্ডের একটা ল্যাকিংস আছে, মিডফিল্ড যদি অ্যাকচুয়ালি ভিনিকে যদি খেলাতে পারে তাহলে দেখা যাবে যে ম্যাচ উইনিংটা ফ্রি খেলতে পারবে, যেটা ভিনির লাস্ট ম্যাচে দেখা গেছে যে ভিনি আসলে ভিনির অ্যাজ ইউজুয়াল ম্যাচ যেটা অ্যাজুজুয়াল খেলাটা খেলতে পারছে না। তো অ্যাজুজুয়াল খেলাটা খেলতে হলে কিন্তু মিডফিল্ডকে খেলাতে হবে, যেটা ধরুন যেহেতু ও কি হয় ও উইং দিয়ে বেরিয়ে যায়, দিয়ে কাট করে রাইট ডান পায়ে মারে, আর যেটা মারে ওটা 100% দেখা যায় অ্যাকুরেসি হয়, গোল হয়ে যাচ্ছে। তো মেইন ডিপেন্ড করছে ওখানে, এখন যেহেতু কোচ আঞ্চলিত তো আছেন, উনি এখন কিভাবে স্ট্র্যাটেজিটা ফিট মানে করে সেট করে ওটা একটা দেখার বিষয়।
1: তো লেটস সি, একটা খবর আমরা যেটা পেয়েছি, নরওয়ের যিনি রাইট ব্যাক পজিশনে খেলতেন রায়ারসন, প্রথম দুটো ম্যাচ খেলেছিলেন, তিনি তৃতীয় ম্যাচ খেলতে পারেননি ইঞ্জুরির কারণে, এবং এই ম্যাচেও তিনি কিন্তু ইঞ্জুরিতেই আছেন। সুতরাং সেই জায়গাটাতে একটা টেনশন ডেফিনেটলি কাজ করছে, এবং এই পজিশনটা দিয়েই কিন্তু ভিনিসিয়াসের ঢোকার কথা, তো ওইটা একটা টেনশনের জায়গা হতে পারে নরওয়ের জন্য। তাদেরকে ডিফেন্সিভলি অনেক বেশি সলিড টাইট থাকতে হবে এই ম্যাচটা যদি তারা আসলেই কোনোভাবে কম্পিটিটিভ করতে চায়। ইংল্যান্ড মেক্সিকো প্রসঙ্গেও আসবো, এবং সেটাও একটা ইন্টারেস্টিং ম্যাচ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজতেকা স্টেডিয়াম, যেখানে মেক্সিকো তাদের শেষ 89 ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ হেরেছে, তাদের হোম গ্রাউন্ড, তাদের হোম স্টেডিয়াম, সেখানে প্রায় 80-90 হাজার দর্শক মাঠে থাকতে পারে, এবং খোলা ছাদ এবং প্রচন্ড গরম, তো সবকিছু মিলিয়ে আসলে ইংল্যান্ডের জন্য একটা কঠিন অবস্থা তৈরি হয়। আমরা রয়েছি আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবে লাইভ, তবে শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি, তবে আমাদেরকে আপনারা রেগুলারলি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন আহমেদ বিন পারভেজ, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন্নাহার মেরি, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী মহিউজ্জামান চৌধুরী, গীতিকার সৈয়দ জামান, সুরকার হাবিবুল আলম খান।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি শিল্পী জাহানারা মফিজ। বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
4: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, 3D বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী জাহানারা মুফিজের কণ্ঠে। প্রথম গানের কথা ও সুর করেছেন কানাই লাল শীল।

0: আপনারা পল্লীগীতি শুনছেন শিল্পী
1: জাহানারা মফিজের কণ্ঠে। এবারের গানের কথাগুলো সাজিয়েছেন এস এম ওয়াহিদুজ্জামান, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: পরপর দুখানি পল্লিগতি শুনলেন শিল্পী ছিলেন জাহানারা মুফিজ। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধানের থেকে বিচ্ছিন্ন বোধ না করায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার কাছে জনগণের প্রবেশাধিকার বজায় রাখার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। তিনি আজ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বাংলাদেশ সচিবালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। উল্লেখ্য, আগামীকাল দেশজুড়ে পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। সরকারি যে কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি সম্পূর্ণরূপে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সমুপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংশ্লিষ্টদের এ বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ দেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত দুটে ব্রাজিল নরওয়ে এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল ৬টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিকে ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আজকে একটু একটা বাড়তি কণ্ঠ পাইতেছি আমি।
1: বহুকাল
0: তার আমি দেখি না,
1: ওই আগে তো আইতো।
0: মিনা, তারে একটু সুস্বাগতম জানাও, সময়ের মধ্যে আসছে।
2: তুমি বলছো না আকাশের চাঁদ, তার মানে কি আকাশের চাঁদ উঠা পূর্ব দিক ধরে পশ্চিম দিকে যায়, ঘুরতে থাকে ঘুরতে থাকে। আমাকে বুবু মাঝে মাঝে পূর্ব দিকে যায় ঘুরতে ঘুরতে ঘুরতে আবার পশ্চিম দিকে বাংলাদেশ।
3: শোনো, ঘুরতে ঘুরতে করলেও কিন্তু আমি কাম করি, দেশের অনেক কাম করি
2: ভাই, কৃষক মানুষ। ওই একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেল নাকি ধান বান্ধে।
3: ঠিকই করেছো,
2: কৃষক যেখানে যায় সেইখানে
3: আলোচনা করি, শিখাই শিখি।
0: যাই হোক, তুমি আসছো,
3: খুশি হয়েছি,
0: আমরা খুশি হয়েছি। এবার একটু যাওয়ার সময় একটু আওয়াজ দিয়ে যায়, আওয়াজ দিয়ে যায় যে আমি আবার যাইতেছি দেশ ও জাতির সেবায়। আমরা সেভাবে একটু প্রস্তুতি নেব, তুমি যখন আবার আইবা
2: ঘুমাতের
0: জন্য ডিব্বা ভৈরা এই যে মনে করো জিনিসপত্র
3: ফলমূল সব নিয়ে আনো, আবার দোয়া তো করবা না?
1: অবশ্যই খাওয়ার দোয়া করব না।
2: বাবুল ভাইয়ের কথা মনে শুনে আমার কেমন যেন মনে হয়েছিল যে পারুল বউ ছয় মাসের জন্য আর ঘুমাইতে যাবে। ওই কে যেন ছয় মাস ঘুমাইতো, কে ছয় মাস জায়গা থাকতো প্রাগৈতিহাসিক।
3: আমি কিন্তু ঘুমাইয়ে থাকি না ভাই।
2: হ্যাঁ, কাজে থাকো,
0: ঘুমাই থাকুক আর যেখানে যাবো আমাদের জন্য নিয়ে আসবে ডিব্বা বই। তুমি যেভাবে সুখীতে আছো, এটা বলতে পারবো টের পাই নাই।
2: হ্যাঁ,
0: দেখছো তো ডিজাইন
1: খাওয়ার মধ্যে একটু ভাতটাই খায়, আর এই যে এত শাক সবজি
3: ভিটামিন খায় না, এগুলো কিছুই খায় না।
1: আমি তো দেখছি লাউ তো ঝুলতাছে,
2: চুলাই
1: দেয় না।
2: তুমি কি কইতেছো আমারে যে ওই যে আমি যখন খেতে কৃষি কাজ করি, ওই খেতে সবজি মবজি কাঁচা মাছা যা পাবো খেতে বসে খেয়ে ফেলাম।
1: তুমি তো আর গরু ছাগল না, তুমি তো মানুষ, তুমি রাইন্দে খাইবা।
0: আরে রাখো,
2: রাইন্দে তো খাই,
3: দশজনকে দিয়ে তুমি
0: রাইন্দে। কিছু কিছু সবজি আছে কাঁচা খাওয়া যায়,
2: ভালো কথা তো শুনেছো। কি সবজি কাঁচা খাওয়া যায় খেতে?
0: আচ্ছা ঠিক আছে, সেটাও কমু,
3: শশা খেতে পারো।
0: পারো, তোমার একটা কথা বলি, তুমি তো মাঝে মাঝে উডালপঙ্কি হয়ে যাও, তো এখন মনে করো তুমি এরপরে যখন কোথাও যাইবা, যেখানে যাইবা, তুমি তো কাজে যাও, আমরা জানি, একটা জিনিস শিখাই দিয়ে আসবা।
3: কি
0: সেটা? হচ্ছে উত্তম কৃষি চর্চা, জিপিও অনুসারে লাউ চাষ।
3: আচ্ছা আচ্ছা,
1: জিপিও
3: আমারও জানান লাগবো। আমি তো ওখানে লাউ চাষ করি, কিন্তু এই পদ্ধতির তো করি না, এমনি লাগাই এমনি লাগাই
0: এমনি লাগাও এখন এমনি যেগুলো লাগাও সেগুলো লাগে বা, কিন্তু উত্তম কৃষি চর্চা হিসাবে
3: আরো বেশি হবে।
0: হ্যাঁ, এটা অনুসরণ করে তুমি লাউ চাষ করে আরো বেশি লাভবান হবে।
1: কি পদ্ধতি?
2: কি জানো, বলতে জিপিএ পদ্ধতি না?
0: হ্যাঁ, জিপিএ পদ্ধতি।
3: ও, ভালো কথা কইছো, এটা ভালো করে আমার বুঝাই দাও।
2: ও, জিপি অনুসরণ,
0: ঠিক আছে। এটা একটু
1: জিপি পদ্ধতির কথা কইলা,
0: এটা তোমরা একটু ভালো করে শিখে নাও,
3: আচ্ছা
0: জেনে নাও, তাহলে জেনে নেওয়ার পরে তোমরা এই বিষয়ে কাজ করতে পারবে।
3: হ্যাঁ,
0: ঠিক আছে, চলো শুনে নেই।
1: আচ্ছা, ঠিক আছে।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসর থেকে। উত্তম কৃষি চর্চা, নিরাপদ রপ্তানি এবং আমাদের খাদ্য যেন নিরাপদে আমরা পেয়ে থাকি বা ভক্ষণ করতে পারি, সে কারণে এই চর্চা বা এই পদ্ধতিটাকে প্রচারিত করা হচ্ছে এবং কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে জ্ঞাত করা হচ্ছে। আজকে আমরা জানব উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ কিভাবে করা যাবে সে বিষয় নিয়ে। আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আলভেলি আফিফা মীর, সিনিয়র সহকারী পরিচালক উদ্যান, উদ্যান উন্নয়ন বিভাগ, বিএডিসি, কৃষি ভবন, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ আপনাকে।
4: আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই যে বলছিলাম উত্তম কৃষি চর্চা বা গ্যাপ, এটা আসলে কি?
5: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্যান জাতীয় ফসল, বিশেষ করে সবজি ও ফল চাষে খামার পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন ও সংগ্রহোত্তর প্রক্রিয়ার যেসব চর্চা বাস্তবায়ন জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেগুলিকেই উত্তম কৃষি চর্চা হিসেবে বর্ণনা করা হয়। বাংলাদেশে বিষয়টি নতুন হলেও বিশ্ব ব্যাপী উন্নত দেশগুলো অনেক আগে থেকে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে সবজি ও ফলমূল উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।
4: আপনি বলছিলেন আমাদের দেশে এটা নতুন একটা পদ্ধতি, এখন যদি একটু জানতে চাই, এই যে লাউ চাষের কথা আমরা বলছি আজকে, একজন কৃষক কিভাবে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ করবে, এটা একটু বলবেন।
5: এই উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের জন্য উত্তম কৃষি চর্চা মানদণ্ডের 5টি মডিউল বাধ্যতামূলকভাবে ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। এর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করে 10টি সবজি এবং 5টি ফলের উত্তম কৃষি চর্চার প্রোটোকল নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে বেগুন, লাউ, করল্লা, চিচিঙ্গা, বাঁধাকপি, বরবটি, পটল, পেঁপে, আলু এবং কচুরলতি। লাউ চাষে কৃষক অবশ্যই এই গ্যাপ প্রোটোকল ভালোভাবে পড়বেন এবং নির্দেশনা অনুসরণ করে লাউ উৎপাদন করবেন।
4: আপনি বলছিলেন প্রোটোকলের কথা, গ্যাপ প্রোটোকলের কথা। আমরা এবার একটু এই বিষয়টাই জানতে চাইব যে গ্যাপ প্রোটোকল অনুযায়ী যদি লাউ চাষ করতে হয় তাহলে একজন কৃষকের অবশ্য করণীয় বিষয়গুলো কি কি?
5: একটি চাষ পদ্ধতি আসলে অনেক বিস্তারিত বিষয়, বলা সময় সাপেক্ষ। সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও অবশ্য করণীয় কাজগুলি আমি বলছি। বেলে দোআঁশ মাটির ভালো জমি নির্বাচন এবং জমির মাটি ও সেচের পানি পরীক্ষা করে ওই মাটির উপযোগিতা নির্ধারণ করতে হবে। লাউ চাষের জন্য জমির লেআউট বা নকশা নির্ধারণ করতে হবে। বেডে মাদা তৈরি করে লাউ চারা রোপণ করতে হবে এবং সেচের জন্য অবশ্যই নালা থাকবে। উচ্চ ফলনশীল ভালো জাত নির্বাচন করতে হবে, যেমন বাড়ি লাউ চার বা ডায়না, ময়না ইত্যাদি। সঠিক জাতের ভালো বীজ ক্রয়ের জন্য নিবন্ধিত বীজ ডিলারের নিকট থেকে বীজ ক্রয় করতে হবে। বীজবাহিত রোগ এবং ছোট চারায় ছত্রাকের আক্রমণ রোধ করতে প্রোভেক্স দ্বারা বীজ শোধন এবং ব্যাভিস্টিন স্প্রে করে বীজতলার মাটি শোধন করতে হবে। এছাড়া বীজতলা প্রস্তুতের সময় ট্রাইকোডার্মা সার ব্যবহার করলে সেটা জৈব মাটি শোধকের কাজ করে। চারা ছোট অবস্থায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ভালো। বীজতলা এবং মূল জমি নাইলন নেট দিয়ে ঘিরে দেওয়া উচিত, এতে পোকা ও রোগের সংক্রমণ কম হবে। মূল জমিতে পলিথিন মালচ ব্যবহার করা ভালো, এতে জমিতে আর্দ্রতা ও তাপমাত্রা ঠিক থাকে, আগাছা জন্মায় না, ফলে শ্রমিক খরচ কম লাগে। মূল জমিতে অবশ্যই একটি সাইনবোর্ড লাগাতে হবে যেখানে লাউয়ের জাত, চারা রোপণের তারিখ, জমির পরিমাণ, কৃষকের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য লেখা থাকবে। এবং গাছ একটু বড় হলে গাছের গোড়ার দিকের শোষক শাখাগুলো কেটে দিতে হবে এবং বাউনি ও মাচা দিতে হবে। মাটি ও পানি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক জমির সার ও সেচ ব্যবস্থাপনা করতে হবে। জমিতে সার, সেচ, বালাইনাশক প্রয়োগ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ও দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করতে হবে। ফসল সংগ্রহের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাজার চাহিদা অনুযায়ী আকার ও পুষ্টতা বিবেচনা করে গাছ থেকে বোটা সহ লাউ সংগ্রহ করতে হবে। সংগ্রহের পর মাটির সংস্পর্শে রাখা যাবে না, ক্রেটস, বাঁশের ঝুড়ি বা কার্টুন ব্যবহার করা উচিত। লাউ চাষে করণীয় সকল কাজ কোন কোন তারিখে এবং কোন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করা হয়েছে তার বিস্তারিত তথ্য একটি খাতায় লিখে রাখতে হবে, যেমন জাতের নাম, বীজ বপনের তারিখ, জমিতে চারা রোপণের তারিখ, সার, কীটনাশক ও সেচ প্রদানের তারিখ, প্রয়োগকৃত বালাইনাশকের নাম, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা, প্রয়োগকারীর নাম, ফসল সংগ্রহের তারিখ ইত্যাদি তথ্য অবশ্যই একটি খাতায় লিখে রাখতে হবে এবং খাতাটি সংরক্ষণ করতে হবে। বীজ, সার, কীটনাশক, বালাইনাশক ক্রয়ের সকল রসিদ এবং কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শপত্র সমূহ সংগ্রহ করে রাখতে হবে।
4: এবার একটু জানতে চাই গ্যাপ প্রোটোকল অনুসরণ করে লাউ উৎপাদনে সার ও বালাই ব্যবস্থাপনায় কি কি বিষয় বা কোন বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো একটু বলবেন।
5: ফসলকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখার জন্য যৌক্তিকভাবে পরিমিত মাত্রার সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করতে হবে। সেচের পানি অবশ্যই বিশুদ্ধ ও নিরাপদ হতে হবে। প্রয়োজন অনুযায়ী নালাতে সেচ দিতে হবে। রোগাক্রান্ত গাছের পাতা ও ফল অপসারণ করতে হবে। বেশি আক্রান্ত হলে সম্পূর্ণ গাছ তুলে জমি থেকে দূরবর্তী স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। ক্ষতিকর পোকা মাকড় যেমন মাছি পোকা দমনে সেক্স ফেরোমেন ফাঁদ এবং জ্যাসিড, সাদা মাছি ও অ্যাফিড দমনে হলুদ আঠালো ফাঁদের ব্যবহার উত্তম। জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বেশি করতে হবে। প্রয়োজনে রাসায়নিক সার, ছত্রাকনাশক ও বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সেটা অবশ্যই কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শ অনুযায়ী পরিমিতভাবে প্রয়োগ করতে হবে।
4: আপনি বলছিলেন জৈব বালাইনাশকের কথা, একটু জানতে চাইবো এই যে জৈব বালাইনাশকের কথা বলছেন, এই ক্ষেত্রে অর্থাৎ এই যে গ্যাপ প্রোটোকলের ক্ষেত্রে কি কি জৈব বালাইনাশক ব্যবহার করা যাবে?
5: বাংলাদেশে যেসব ধরনের জৈব বালাইনাশক এখন পাওয়া যাচ্ছে, যেমন লাউয়ের ক্ষতিকারক পোকা পামকিন বিটল দমনে জৈব কীটনাশক বায়োম্যাক্স এম অথবা বায়োনিম প্লাস এক মিলি পার লিটার হারে ব্যবহার করা যাবে। আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন সেভিন ব্যবহার করা যেতে পারে। লাল মাকড় দমনে জৈব বালানি নাশক ফিজিটিমাইট ইকোম্যাক এক মিলি পার লিটার হারে ব্যবহার করতে হবে। আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন ভার্মিটেক এক মিলি ব্যবহার করা যেতে পারে পার লিটার। জেসিড সাদা মাছি ও অ্যাফিড দমনে জৈব বালাই নাশক বায়োক্লিন 5%, জৈব কীটনাশক ফাইটোক্লিন, বায়োম্যাক্স এম, সাকসেস ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। যে কোনো বালাই নাশক উপযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে।
4: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
5: ধন্যবাদ।
0: তো তোমরা শুনলা তো?
1: হ্যাঁ শুনলাম,
3: অনেক কিছু শিখলাম।
1: খালি ওই যে আমরা যেমন আগে জানো তেনো ভাবে বীজ বুনা দিতাম আর গাছ হইতো লাউ ধরত।
3: আমি এতো করছি তাতেই খুশি, কিন্তু এটা করলে তো আরো ভালো ফল পাবো।
1: এই যে কৃষি বিজ্ঞানীরা যে আমার জন্য এত পরিশ্রম করে নতুন নতুন জাত বানাইতেছে, আবার নতুন নতুন এই ইসের মাধ্যমে কি বলে এটা মানে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে যে নতুন নতুন পদ্ধতি তৈরি করতেছে চাষাবাদের, এগুলাও কিন্তু আমাকে মানতে হইব।
0: ভাবে করলে একদিকে জায়গার অপচয় হয়, আবার দেখা যাবে যেখানে একটা বীজ দেওয়া দরকার সেখানে দুইটা বীজ পড়ে
1: যায়, যার ফলে কি
3: পরিশ্রমটাই বৃথা যায়,
0: দুইটা নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে জিএপি অনুসরণ করে যদি লাউ চাষ করে আমরা যেমন লাভবান হব, তেমনি আমাদের এই লাউ অনেকে খেয়ে উপকৃত। ঠিক আছে, তাহলে পারবো, তুমি কিন্তু মাথা রেখো
3: এখন থেকে আমি এরকম করেই আবাদ
0: করবো, এবং যাওয়ার সময় যখন যাইবা যখন তাদেরকে শিখেবা তখন মনে করো শিখাতে শিখাতে তুমি ক্লান্ত হয়ে গেলা, তখন রূপালী রিকোয়েস্ট করবে যে একটা গান পাঠিয়ে দাও, একটা গান পাঠাই দিবে। তো কি গান পাঠাইবে এখন চলো আমরা একটা কৃষি
1: বিষয়ে গান শুনি। আচ্ছা।

0: গান শুনলাই, কিন্তু গানের মধ্যে কিন্তু অনেকগুলা
1: অনেক কিছু কইছে,
0: হ্যাঁ
2: শিক্ষণীয় জিনিস থাকে বইলেই তো আমরা গান শুনি।
0: প্রয়োজনীয় কথা ছিল যেটা শুরু শুরু তোমাদের মনে গেছে।
1: হ্যাঁ বাবুল ভাই, ফার্স্ট ক্লাস একখান গান শুনেছো, সেটা হলো শিল্পীর কণ্ঠ চমৎকার, যে গান লিখছে সেও চমৎকার লিখছে, আমাদের কৃষকের সমস্ত কথা কইতেছে, এভাবে মাইনে চললে অবমাননার থাকবো না, আর যে সুর করছে আরো চমৎকার করছে, শিল্পী গীতিকার সুরকার সবাইকে তুমি একটা স্পেশাল ধন্যবাদ দিয়ে দিও।
0: গানটাকে বলি, তারপর ধন্যবাদটা তুমি দাও।
2: গানটা
0: গাইছে বশিরুজ্জামান সাব্বির, গানটা লিখছে মোহাম্মদ আয়েত আলী,
1: হ্যাঁ
0: সুর করছে এস এম আব্দুল আওয়াত, ধন্যবাদটা তুমি দাও।
1: ভাই গীতিকার সুরকার শিল্পী তিনজনকে ধন্যবাদ দিয়ে দিলাম চমৎকার ধন্য গাওয়ার জন্য।
0: ধন্যবাদ পাইলা, ধন্যবাদ দিলে। এবার আমার একটা প্রশ্ন উত্তর দাও,
1: বলো
0: তুমি তো কি বলে, তোমার তো দাওয়াত কেউ দেয় না, তুমি যেহেতু নিজে দাওয়াত দাও না, তোমার একটা দাওয়াত দিব।
1: আমি মাঝে মাঝে তোমাকে দাওয়াত দিই, এটা ভুল করিও না।
0: তুমি দাওয়াত দিলে আমরা একটু চিন্তা করে যাবো কি যাবো না, কারণ তুমি আবার হুগনামুড়ি খাওয়াই দিবা, এর লেগে যাই
1: না
0: আরকি।
1: না না, আমি হুগনা খাইলেও, শোনো আমি হুগনা খাইলেও মেহমানকে কিন্তু আমি যথেষ্ট ভালো ভিজাইয়া খাওয়াই।
0: এখন থেকে যদি দাওয়াত দাও, দাওয়াতে যখন আমরা যাই বা কেউ দাওয়াত দিলে মেহমান আসে, তুমি অন্য যে খাবারই বানাও না কেন, সালাদ কিন্তু থাকতে হয়।
1: তা তো অবশ্যই, শুধু আমার বাড়ি না, যে কোনো জায়গায় দাওয়াত দিলে সালাদ, যে খাবার ভাত খাওয়াক আর বিরিয়ানি খাওয়াক খিচুড়ি খাওয়াক, সব খাবারই সালাদ দিতেই হয়।
0: এই সালাদের মধ্যে একটা আইটেম দিলে সেটা দেখতে যেমন সুন্দর লাগে, সেটা আবার পুষ্টিকর, খাইতে মজা লাগে, সেটা হচ্ছে ক্যাপসিকাম।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে, আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজা

0: সম্ভাবনা রয়েছে, কারণ এর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বেশি, ফলে অভিজাত হোটেল ও বড় বড় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ক্যাপসিকাম কিন্তু সব মৌসুমে চাষ করা যায়, এমনকি টবেও চাষ করা যায়। এটি পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে, তাই বাংলাদেশে ক্যাপসিকাম চাষের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
1: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষকদের ক্যাপসিকাম চাষাবাদে খরচ কেমন হতে পারে?
0: ক্যাপসিকাম চাষীদের প্রতি বিঘায় খরচ হয় প্রায় 55,000 টাকার মতো, আর প্রতি বিঘায় ক্যাপসিকামের ফলন প্রায় 3,500 কেজি পর্যন্ত হতে পারে। সবুজ ক্যাপসিকাম প্রতি কেজির বাজার মূল্য 150 টাকা, লাল ও হলুদ রঙের ক্যাপসিকামের মূল্য কেজি প্রতি 350 টাকা, আর প্রতি বিঘায় ফলন বিক্রি হয় প্রায় 1,50,000 টাকায়। ক্যাপসিকাম চাষে তাই আমরা দেখতে পাচ্ছি কৃষকের লাভ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি।
1: এবার জানতে চাইবো আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা ক্যাপসিকাম চাষে কেমন সাড়া দিচ্ছেন?
0: কৃষকরা ক্যাপসিকাম চাষে বেশ ভালো সাড়া দিচ্ছেন, কারণ এটি বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটি থাকায় কৃষকরা ব্যাপকভাবে এর চাষাবাদ করছেন, বিশেষ করে বড় বড় শহরগুলোতে, আশেপাশের হোটেল ও সুপার মার্কেটগুলোতে এর চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় ক্যাপসিকামের যোগান কম থাকায় দামও কিন্তু বেশ ভালো থাকে। চাষাবাদের খরচও যেহেতু কম পড়ে, তাই কৃষকরা ক্যাপসিকাম চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এছাড়াও কিছু সফল কৃষক এই চাষ থেকে অধিক মুনাফা লাভ করছেন, যা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু ক্যাপসিকাম চাষে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও ক্যাপসিকামের পুষ্টিগুণ আর স্বাদের জন্য জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
1: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব ক্যাপসিকাম চাষাবাদের কৌশল সম্পর্কে।
0: ক্যাপসিকাম সারা বছরই চাষ করা যায়। ক্যাপসিকাম চাষের জন্য ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। সব মৌসুমে চাষ করা গেলেও ক্যাপসিকাম চাষের বীজ বোনার জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাস। প্রতি শতকের জন্য 1 গ্রাম বীজ দরকার হয় ক্যাপসিকাম চাষে। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হবে। এজন্য বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা বীজ তলায় 10 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। বীজ বোনার 7 থেকে 10 দিন পর যখন আমরা দেখব 3 থেকে 4টি পাতা হয়েছে, তখন আমরা মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করে নিব। এরপর আমরা মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিব। এরপর 2.5 ফুটের মতো চওড়া এরকম বেড তৈরি করে নিব। প্রতিটি চওড়া বেডের দুইটা চওড়া বেডের মাঝখানে একটি করে নালা রাখবো। প্রতি শতক জমির জন্য সাধারণত 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি TSP, 1 কেজি MOP, 20 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। এর মধ্যে অর্ধেক গোবর সার আমরা জমি তৈরির সময় দিব, বাকি অর্ধেক গোবর সার সম্পূর্ণ TSP, দস্তা, 1/3 MOP এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করব। বাকি 2/3 ইউরিয়া এবং MOP পরবর্তীতে 2 ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের তাপমাত্রা অনেক কমে যায়, ফলে সেই সময় যদি আমরা পলিথিনের ছাউনি দিয়ে রাখতে পারি তখন ভেতরে তাপমাত্রাটা বেশি হবে, যা ক্যাপসিকাম চাষে উৎপাদনটা আরো বাড়াবে। যেহেতু ক্যাপসিকাম খরা বা জলবদ্ধতা কোনোটি সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, গাছ ফলের ভারে হেলে না পড়ে, জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ক্যাপসিকামে যদি আমরা দেখতে পাই কীট পতঙ্গ বা পোকামাকড়ের উপস্থিতি, সেক্ষেত্রে আমরা টক্সিন মুক্ত দ্রবণ ব্যবহার করব। এর জন্য 1 লিটার পানিতে 1 চামচ সাবান গুঁড়া এবং 1 চামচ নিম তেল ভালোভাবে মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, আর সেই মিশ্রণটা আমরা প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করব। ক্যাপসিকাম সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে 1 বার করে ফল তোলা ভালো। ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যাপসিকাম চাষ করি সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাবো।
1: আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
0: ধন্যবাদ আপনাকেও।

0: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
1: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
0: এই পেয়ারা কেনার কথা মুমিনরে আমি কইছিলাম।
2: আপনি কইছেন?
0: ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়ান উচিত, বিশেষ করে শিশুদের।
1: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
2: পেয়ারাতে এমন কি আছে বেবাকে খাইলে উপকার পাইব?
0: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
1: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলা পানগো কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
0: পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
2: কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ?
0: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
2: তাইলে তো পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
0: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
1: মাস্টার ভাই অহন দেখা পোলা পানগো বেশি বেশি পেয়ারা খাওয়ামু।
0: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
1: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
0: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় 60টি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
1: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
0: এতক্ষণ একটা ভালো কথা কইছো, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত। কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
2: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারা না লাগাও।
1: অবশ্যই লাগামু, খামু নিজের গাছের পেয়ারা, পুষ্টি পামু সারা বেলা।
0: ও ঠিক তাই, ঠিক কথা কইছো।
3: আমরাও একেবারে ঠিকঠাক মতো শুনছি,
4: মন দিয়ে শুনছি।
5: কত যে পুষ্টি পেয়ারায় আসলে, খাই তো আমরা সবাই।
4: এদের পুষ্টি আমি খুব পাই, আমি পেয়ারা যা পছন্দ করি, আমি গাছও লাগাইছি।
5: আমরা তো শোনো খাই, কিন্তু সব পুষ্টি যে আছে পেয়ারাতে এটা তো জানি না কি পুষ্টি আছে।
3: আসলে এর আগে যে ক্যাপসিকামের কথা কইল, এরও পুষ্টিগুণ শুনছো? এরও চমৎকার পুষ্টিগুণ সালাতে খাইলে পরে বুঝছো, টেস্টও লাগে ক্যাপসিকাম পেয়ারা সরিষা দিয়ে টিয়া মাখাইয়া কেমন স্বাদ হয় যে আজকে
4: একটু ভালো লাগবে না আমি জানি, সালাদ সালাদ
3: ঠিক আছে। তার মানে পারুল বাবু খাইছে আগে,
6: ঠিক আছে, সে যখন টেস্ট করতে চায় করুক।
4: আচ্ছা
6: শিখে জেনে বুঝে করবা, কোন সমস্যা হলে প্রয়োজন মনে করলে কৃষি হবে সেবন করবা।
5: আমি যাবো মিলাবা না, শাকের জায়গায় শাক সবজি আর সালাদের জায়গায় সালাদ, ফলের জায়গায় ফল,
6: ধন্যবাদ দেই যিনি আমাদের এই অনুষ্ঠানের এতগুলি জিনিস আমাদেরকে শেখানোর জন্য সহযোগিতা করেছেন। তিনি হচ্ছেন প্রযোজক রনিয়া সুলতানা। তাহলে চলো আমরা সবার বাড়ি যাই,
5: চলো যাই।

0: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলাপানে লেগে পেয়ারা আনলা?
1: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না।
0: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।

পরপর দুখানি পল্লী গীতি দুঃখিত নজরুল গীতি সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান। বাংলাদেশ বেতার ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: বাংলাদেশ বেতার।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবারও বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67% এবং সন্ধ্যে 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:50।
2: এখন শুনবেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
3: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river posts till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west-northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Bogura, Dhaka, Tangail, Mamesing, Faridpur, Madaripur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and many places of Rangpur, Rajshahi, Dhaka and Mamising divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to very heavy shower is also expected at places of Rajshahi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Sylhet, 36.5 degrees Celsius, and the minimum was at Nikli, 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 31.8 degrees Celsius and minimum 26.7 degrees. Humidity recorded in air at 9 a.m. was 67% and at 6 p.m. 73%. Sunrise over Dhaka tomorrow at 5:16 a.m. and sunset at 6:50 p.m. Now here is a special weather bulletin. The well-marked low over Northwest Bay and adjoining North Orissa, West Bengal coast intensified into monsoon depression and now lies over the same area at 12 noon today, about 510 km west-southwest of Chattogram, 520 km west of Cox's Bazar, 285 west-southwest of Mongla and 340 km west-southwest of Paira. It is likely to move west-northwestwards and cross North Orissa coast during next 24 hours. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 kilometers of the depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. I repeat, maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to take shelter immediately and remain in shelter till further notice. And that's all we have for weather for this time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:00 বেতার ম্যাগাজিন উত্তরণ, শ্রোতাদের অনুদরে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন 0:10। এবারে জানিয়ে দিচ্ছি FM অনুষ্ঠান, FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, 3D বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম।

প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় প্রায় 80টি ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য সামগ্রীর স্টল স্থান পেয়েছে। এ সময় মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর জনপ্রিয়তা ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে ক্যাশলেস

0: কারাগারের ভেতরে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। তিনি বলেন, আগামী 15-20 দিনে পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাটে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইউএনও বলেন, শিমুলিয়া খেয়াঘাট ও আশেপাশের এলাকা নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ভাঙন প্রবণ এলাকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড প্রায় 30 লাখ টাকা ব্যয়ে 85 কিলোমিটার এলাকা জুড়ে জরুরি ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার আজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত, পরিচ্ছন্ন নগর গঠন এবং নাগরিক সেবার মান উন্নয়ন এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের বৃক্ষরোপণের অংশ হিসেবে আজ নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ সময় রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর পাড়ে ও একটি মাদ্রাসার আশেপাশে বৃক্ষরোপণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 5000 বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্র নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:16 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:50। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।

0: ভাবিয়ে এসো। বুবু তুমি কেমন আছো?
1: ভালো আছি,
2: জি আছি আলহামদুলিল্লাহ।
0: তোমাদের বৃক্ষরোপণ কেমন চলছে তাই বলো?
2: এই মাস্টার ভাই শুনেন, আমি আপনার একটা কথা কই, এই যে বকলি তার বাড়ির পিছনে একটা গাছ লাগাইছে, ওই দিন আমি কইছি যে একটা বেড়া দিও, বেড়া তো দিলই না, ওর ছাগলে কিন্তু খাইছে, হ্যাঁ কিন্তু জানেও না, আমি আজকে আসার পরে কিন্তু দেখাইছি এটা।
1: আমি
3: গাছ লাগাই সাথে সাথে গ্যাপ দিয়া দিই,
0: এইটা দেখি ভাবি কি কয়,
3: আমি গাছ লাগাই সেটা আবার সাথে সাথে বেড়াও দিয়া দিছি, আবার দড়ি দিয়া টানাও দিছি।
2: হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ইয়াগুলি খুব সুন্দর,
3: অনেক সুন্দর হয়েছে, দেখছো লক লক
0: জানো তো ঝরা ভাই। আমাদের তিনটে হাত, আসলে চলে যাই চলো। লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, এ বিষয় নিয়ে আজকের আসরের প্রথমে বলছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে, সঙ্গে রয়েছে আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন, এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
5: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে ধান সহ সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের, একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
4: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
5: প্রথমে বলেছি যে পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা, সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসল কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চালকুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
4: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
5: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যেই পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে সেই পরাগ রেণু আমরা অক্ষত অবস্থায় রাখবো এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগ রেণুগুলো স্থানান্তর করব। প্রধানত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে, আমরা যদি যদি পরাগ ধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরও একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
4: সবশেষে আপনার কাছে জানতে চাইব কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
5: কুমড়ো জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 ঘন্টার মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পন্ন করব, সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
4: কোনো সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
5: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
4: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।

0: শুনলেতো
1: আদার,
0: তো এই গানটি শুনলাম আমরা। এই গানটি গিয়েছেন মোহাম্মদ রফিক হাসান, গানটি লিখেছেন মোহাম্মদ ইনামুল ইসলাম, সুর দিয়েছেন রফি মোহাম্মদ খান। আমাদের এটা থেকে অনেক শিক্ষার কিছু হলো, গানটা ভালো লাগলো।
2: ওই যে আদা হইলো হগল রোগের দাদা,
3: বেশি দাদা, ওই যে মানুষের ঠান্ডা কাশি হচ্ছে না, আদা খেলে খুব ভালো উপকার, হজমেরও উপকার।
0: যাই হোক, আমাদের যে বিষয়টা এখন জানার দরকার তা হচ্ছে, এই সপ্তাহে আমাদের কৃষির ক্ষেত্রে কাজ কি কি কি কাজ আমাদের এখন করণীয়, এটা খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা এ সপ্তাহের কৃষি শুনি। এটি উপস্থাপন করবেন ইসমাত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি। আমরা শুনি, কেমন?
2: আচ্ছা শুনি।
4: সুপ্রিয় শ্রোতা, এখন বর্ষাকাল, বৃষ্টির রিমঝিম শব্দ, আষাঢ়ের শুভেচ্ছা। আসুন জেনে নেই এই সময়ে কৃষিতে করণীয় কাজ কি। প্রথমে আমরা জানব আমন ধান সম্পর্কে। এখন রোপা আমন ধানের বীজতলা তৈরি যারা করেননি, তাড়াতাড়ি বীজতলা তৈরি করুন। বীজতলা তৈরির জন্য উঁচু জমি নির্বাচন করতে পারেন, যেখানে সূর্যের আলো পড়ে। বীজের জন্য নির্বাচিত জমি ভালোভাবে চাষ দিয়ে কাদা কাদা করতে হবে এবং জমির আয়তন অনুযায়ী লম্বা 4 ফুট চওড়া করে বীজতলার বেড় তৈরি করতে হবে। বেডের চারপাশে 1.5 ফুট চওড়া নালা রাখতে হবে। ভালো চারা পাওয়ার জন্য 2 কেজি গোবর, 10 গ্রাম ইউরিয়া ও 10 গ্রাম জিপসাম সার দিতে হবে। রোপা আমনের জন্য উন্নত কয়েকটি জাত হচ্ছে জলমগ্ন এলাকার জন্য বিধান 51, বিধান 52, বিধান 79, খরা প্রবণ এলাকার জন্য বিধান 56, বিধান 71, স্বল্পমেয়াদী হিসাবে বিধান 57, বিধান 71, বিধান 75, বিধান 87, বিধান 95, বিধান 103, বিনা ধান 17 এবং বিনা ধান 22। এছাড়া জিঙ্ক সমৃদ্ধ ধানের জন্য বিধান 62, বিধান 72। এছাড়া অধিক ফলনের জন্য ব্রি হাইব্রিড ধান 4, ব্রি হাইব্রিড ধান 6 আবাদ করতে পারেন। আর খরা প্রবণ এলাকায় রোপা আমন ধান ক্ষেতে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আউশ ধানের ক্ষেত্রে আউশ ধান এখন শতকরা 80% পাকলে তাড়াতাড়ি কেটে মারাই ঝাড়াই করার ব্যবস্থা নিতে হবে। পাটের জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে। পাট গাছ বেশি ঘন হলে সুস্থ ও সবল চারা রেখে পাতলা করে দিতে হবে। আর যদি বৃষ্টির পানি বেশি জমে যায় তাহলে সেটা বের করার ব্যবস্থা করতে হবে। পাটে বিছা ও ঘোড়া পোকার আক্রমণ দেখা দিতে পারে, তাই পাখি বসার ব্যবস্থা করে দিলে এ পোকা খেয়ে ফেলবে এবং আক্রমণ যদি বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। আর পাটে ফুল আসলে কাটার সময় হয়। বীজ রাখার জন্য এখনই 15-22 সেন্টিমিটার পাটের আগা কেটে দিতে হবে। শাকসবজি, সবজির অধিক ফলনের জন্য হাত পরাগায়ন করতে হবে। মনে রাখবেন, শাকসবজি চাষে অনেক বেশি লাভ, তাই শাকসবজি চাষের দিকে বেশি ঝুঁকি নিতে পারেন। সব সময় অগ্রিম চাষ করুন, সঠিকভাবে যত্ন নিন। অধিক ফলনের জন্য দেশি বিদেশি আধুনিক জাতের ব্যবহার করুন। এ সময়ে উৎপাদিত সবজির মধ্যে যেমন আছে ডাঁটা, গিমাকলমি, পুঁই শাক, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা, ঢেঁড়স, কাকরোল, গ্রীষ্মকালীন টমেটো, বেগুন। পূর্বে বপনকৃত সবজির গোড়ার আগাছা পরিষ্কার করে দিতে হবে এখন। আর লতাজাতীয় সবজি মাচায় তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যান্য ফসল যদি চাষ না করে থাকেন তাহলে দেরি না করে তাড়াতাড়ি আদা হলুদ চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন মুগ ডালে চাষ করা যেতে পারে এখন। সবুজ সার ফসল যেমন ধইঞ্চা, শনপাট ও ডাল জাতীয় ফসলের বীজ বুনে দিতে পারেন। আর পূর্বে চাষকৃত সবুজ সার ফসলের বয়স 35-45 দিন হলে চাষ ও মই দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গাছপালা, এ সময় গাছে চারা রোপণের জন্য খুবই উপযুক্ত সময়। বসতবাড়ির আশেপাশে খোলা জায়গায়, চাষাবাদের অনুপযোগী পতিত জমিতে, রাস্তাঘাটের পাশে, পুকুর পাড়ে, নদীর তীরে গাছের চারা বা কলম রোপণের উদ্যোগ নিতে হবে এখন। এ সময় বনজ গাছের চারা ছাড়াও ফল যেমন কাঁঠাল, আম ইত্যাদি ও ঔষধি গাছে চারা রোপণ করতে পারেন। ফলে চারা রোপণের আগে গর্ত তৈরি করতে হবে। সাধারণ হিসাব অনুযায়ী 1 ফুট চওড়া ও 1 ফুট গভীর গর্ত করে গর্তের মাটির সাথে 100 গ্রাম TSP ও MOP সার মিশিয়ে দিতে হবে এবং দিন 10-এর পরে চারা বা কলম লাগাতে হবে। বৃক্ষরোপণের ক্ষেত্রে উন্নত জাতের রোগমুক্ত সুস্থ সবল চারা বা কলম রোপণ করতে হবে। চারা শুধু রোপণ করলেই হবে না, এগুলো টিকে রাখার ব্যবস্থা করতে হবে। চারা রোপণের পর শক্ত খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে। এছাড়া বেড়া বা খাঁচা দিয়ে চারা রক্ষা করা, গোড়ায় মাটি দেয়া, আগাছা পরিষ্কার করা বা শেষ নিষ্কাশ নিশ্চিত করতে হবে। নার্সারি মালিক যারা, তারা মাতৃগাছ ব্যবস্থাপনার বিষয়টি খুবই জরুরিভাবে দেখবেন। সার প্রয়োগ, আগাছা পরিষ্কার, দুর্বল রোগাক্রান্ত ডালপালা কাটা বা ছেঁটে দেওয়ার কাজ এখন সুস্থভাবে করতে হবে। ধন্যবাদ।
0: শুনলে তো আমাদের কি কি এই সপ্তাহের কৃষিতে আমাদের কি কি কাজ
2: গাছ লাগাইলে হইব না, ডালপালা ছাঁটাই করতে হইব, যত্ন করতে হইব,
1: তারপর দুইবার গাছের ডালপালা কাইটা পরিষ্কার করতে হবে, বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার,
2: নিয়ম কানুন জানতো।
0: আরেকটা হচ্ছে কি, সেটা বলি যে আমাদের গুলা মাছ আমাদের খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের খাইতে ভালো লাগলে তো শুধু হবে না, আমাদের বাচ্চারা আমাদের নাতি নাতনিরা তাদের কাছে গুড়া মাছটাকে আমাদের তুলে ধরতে হবে। চলো এই এই গুড়া মাছ নিয়ে একটা আমরা একটা নাটিকা ছোট্ট করে নাটি শুনে শুনে নি।
2: আচ্ছা শুনি।
5: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা, দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
6: আইতাছি আইতাছি, কি মাছ আনছেন?
5: হরেক রকম মাছ আনছি।
6: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে, মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
7: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
5: আরে দেখ একদম তাজা, পুঁটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
7: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
6: আপনি আইজু গুড়া মাছ আনছেন, এত গুড়া মাছ কাটবো কেডা?
8: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
5: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
8: বাড়িতে এত কথা কিসের?
6: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
8: ভাবি আপনার শরীর এখন কেমন, ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
6: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
8: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন মাছ আনেন নাই?
5: আনছি তো, তাজা পুঁটি মলা ঢেলা কাসকি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
6: ভাইজান মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ, গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
5: ডাক্তার সাহেব আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়, বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
7: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
8: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
6: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
8: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
6: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
8: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
6: ও,
7: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
5: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
8: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
5: ও,
7: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
8: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি, আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
5: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
6: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম,

0: জানলাম।
1: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
0: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
1: খালু জান, আমিও রাগ করুম না।
2: পুটি, মলা, ঢেলা, কাসকি, এইগুলো হইল গুড়া মাছ। এটা সহজেই পাওয়া যায়।
3: হ্যাঁ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
2: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
2: হ্যাঁ,
5: গুড়া মাছ বেশি বেশি খাবো। মাস্টার ভাই, তোমার বয়ান শুনো।
6: আর হুন মাস্টার ভাই, এই যে গুড়া,
7: আমার তো
5: শুনে নি একটু, ভাবি কি বলে।
6: হুন মাস্টার ভাই, অনেক সময় বেশি বেশি গুড়া একদম ছোট ছোট পড়ে যায়, তখন ওইটি বাসায় কইরা পাটামি দিয়ে পিষে বড়া বানায় খায়। ওইটা নাকি মেলা পুষ্টিগুণ। ওই যে কাঁটাটা সহকারে বাটা হয়, ওই যে বাচ্চারা খায়।
5: এখন বলো ছড়া ভাই,
7: আমার তো দুঃখের কথা আছে এখানে। আমি যেদিনই বাজার থেকে গুড়া মাছ কিনে আনি, বাড়িওয়ালা লাগে আমার ঠেসা ঠেসি একটা লাগবেই, কোন ভাবেই সে গুড়া মাছ কাটতে চায় না। নাটকটা তো ওই তারে সুন্দর করে শোনানো দরকার। এই যে ভাবি যে কইলো যে বাইকটা ওই বুদ্ধিটাও তারে
6: দেওয়া,
7: সেদিনেই একটা মানে ফাটাফাটি কাণ্ড হয়।
5: এইটা আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের বাংলার ঘরে ঘরে কিন্তু এই গুড়া মাছ খাওয়া হচ্ছে, সবাই জানে কিভাবে খাইতে হয়। আচ্ছা তো যাই হোক, এখন তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। একটা কথা বলি যে কৃষিকাজকে যদি আরো সহজ করতে হয়, আরো লাভজনক পরিবেশ বান্ধব করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী কৃষি টিপস এর কথা বলে আমরা আজকে শেষ করব। যেমন হচ্ছে, এক হচ্ছে মাটি তৈরি এবং তার উর্বরতার বৃদ্ধি। হ্যাঁ, মাটি পরীক্ষা করতে হবে, যে কোনো চাষাবাদের আগে মাটির স্বাস্থ্য পরীক্ষা বা সয়েল টেস্ট করাতে হবে। এতে মাটিতে কোনো উপাদানের ঘাটতি আছে কি না তা জানা যাবে, এবং প্রয়োজনের অতিরিক্ত সার তাহলে আর অপচয় হবে না।
6: ঠিক আছে, তারপরে আমরা যে সবজি লাগাইতে চাইবো বা যে আবাদ করতে চাইবো সেটা ভালো করে হবে জৈব সার, না হলে তো
5: জৈব সারের,
6: জৈব সারের বিকল্প না।
5: জৈব সারের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, সবুজ সার এটা সম্পর্কে জানতে হবে।
6: ওই যে দঞ্চা সবুজ সার, ওইগুলি দিতে হইবো, ওই পাতাগুলি।
5: আর দুই নম্বর হচ্ছে বীজ নির্বাচনটাই খুব জরুরি। ভালো বীজে
6: ভালো ফসল,
7: ভালো ফসল।
5: বীজ নির্বাচন এবং সে কিভাবে বপন করতে হবে সেটা জানতে হবে, বীজ শোধন করতে হবে। আর একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি অথবা জেনেও না জানি, সেরকম হচ্ছে সঠিক দূরত্ব, অর্থাৎ ঘন করে বীজ না বুনে সারিবদ্ধ ভাবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বীজ রোপণ করতে
6: হবে,
5: পানি ব্যবস্থাপনাটাও করতে হবে। তো যাই হোক, আজকে আসর থেকে বিদায় নেবার সময় হয়ে গেল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি।
7: আচ্ছা ঠিক আছে।

0: সন্ধ্যে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, কামাল চৌধুরী, লায়লা পারভিন কেয়া এবং আমি কনুজ শিকদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং এস এম আল জুবায়ের। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি কনুজ শিকদার।
0: দুর্বারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান যেও না সাথী, চলেছ একেলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে শুনবেন দূরদেশ ছায়াছবির গান।

এবারে স্বরলিপি ছাছবিতে রুনালা লাগিয়েছেন গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব সোহাগ ছায়াছবির গান, গেয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম।

শরিক ভাই বোনেরা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এবারে শুনবেন দুই জীবন ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

এত সুখ সইব কেমন করে, বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্য আমার। এই গানটি নেওয়া হয়েছে শুভ ধবানী চিত্র থেকে, গেয়েছেন নীলুফার ইয়াসমিন।

0: দোলা ছায়াছবির এই গানটির মধ্য দিয়েই শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি কনুজ শিকদার।
0: শেষ হয়ে এলো দুর্বার অনুষ্ঠানের সময়। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত 2টায় ব্রাজিল নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় মেক্সিকো সিটিতে ইংল্যান্ড স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় মরক্কো 3-0 গোলে কানাডাকে এবং ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের হেভিওয়েট দলগুলো। রাউন্ড অফ 16 এর প্রথম ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে শক্তিশালী নরওয়ের। হাই ভোল্টেজ ম্যাচে সাম্বার ছন্দ বনাম নরওয়েজিয়ান শক্তির এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অন্য এক হাই ভোল্টেজ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো ঘরের মাঠে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ডের। আসরে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা উড়ন্ত মেক্সিকোর জমাট রক্ষণ ভাগের সামনে আজ বড় পরীক্ষা দিতে হবে হ্যারি কেইনের ইংল্যান্ডকে। দুই ম্যাচ থেকেই বিজয়ী দল চলে যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। এদিকে কিলিয়ান এমবাপের একক নৈপুণ্য প্যারাগুয়ের রক্ষণ ব্যূহ ভেঙে 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ 16 এর চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে পরাজিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে প্যারাগুয়ের সুশৃঙ্খল ও জমাট রক্ষণ ভাগের সামনে ফরাসি আক্রমণ ভাগ পুরোপুরি নিষ্প্রভ ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের 67 মিনিটে ফ্রান্সের বদলি খেলোয়াড় ডেসিরে দুয়েকে ডি বক্সের ভেতর ফাউল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। দীর্ঘ VAR রিভিউ শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে 69 মিনিটে ঠান্ডা মাথায় নিখুঁত স্পট কিকে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি তারকার সপ্তম গোল। এছাড়াও রাউন্ড অফ 16 এর অপর ম্যাচে কানাডাকে 3-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ একরাম স্মৃতি ফুটবল একাডেমি ফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মানিকগঞ্জ একরাম স্মৃতি ফুটবল একাডেমি 2-1 গোলে গাজীপুর টঙ্গী ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ইংল্যান্ডের নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারিতে বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 9 জুলাই দুই দলের মধ্যে দ্বিতীয় এবং 11 জুলাই তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজের পর বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আগামী 15 জুলাই বুলাউতে বাংলাদেশ সময় বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। নর্থ সাউন্ডে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের 1 উইকেটে 58 রান নিয়ে আজ তৃতীয় দিনের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ এর আগে শ্রীলঙ্কা 9 উইকেটে 549 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে লাহির ওদারা সর্বোচ্চ 188 রান করেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামী মঙ্গলবার নটিংহ্যামে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 10:30 খেলা শুরু হবে। গতরাতে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতকে 4 উইকেটে পরাজিত করে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুই দলের মধ্যকার 5 ম্যাচ সিরিজে প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি-20 সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500 ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান শুনছেন এবং প্রতিদিনের জীবনে মেনে চলছেন সচেতনতার যাবতীয় নিয়ম। পুষ্টিকর খাদ্য গ্রহণ, রোগ প্রতিরোধ ও প্রতিকারের নিয়ম জেনে সেগুলো মেনে চলা এবং পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তোলা, আর সকলে মিলে সবসময় ভালো থাকার ব্যাপারটি পাশের মানুষের সাথেও ভাগ করে নেবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। কারণ এভাবেই আমরা সবাই ভালো থাকতে পারবো।

0: আমন্ত্রণ ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল এবং সেগুলোর উত্তর সবকিছু নিয়ে হাজির হয়ে যাই আমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে, এবং আজও সেই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো। আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত আজকের পর্বে।
0: হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি। আজ একটি দীর্ঘ চিঠি পেয়েছি শিকদার ইসা কালী আপনার কাছ থেকে, লিখেছেন আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। শুভেচ্ছা বিনিময়ের পর লিখেছেন, 28 মে এই তারিখে ছিল পবিত্র ঈদুল আছা। এই উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বিশেষ অনুষ্ঠান প্রচার করেছিল। আমি আনন্দের সাথে তন্ময় হয়ে সেগুলো শুনেছি, খুবই ভালো লেগেছে। ঈদের গান আর তারকাদের নিয়ে আড্ডা খুব ভালো লেগেছে। এমন সৃষ্টিশীল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য পুষ্টি সেল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। এমন অনুষ্ঠান সবসময় শুনতে চাই।
1: শিকদার ইসাক আলী, আপনার 31 মে লেখা চিঠি আমাদের হাতে অনেক দেরিতে পৌঁছেছে, তবে আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি জানিয়েছেন যে গত 28 মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত ঈদের অনুষ্ঠান মালা আপনার ভালো লেগেছে। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো, এবং আমাদের প্রত্যাশা আগামীতে বিশেষ দিন এবং উৎসবের দিনে আমরা আরও ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারব। চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে ইমেল থেকে পড়ছি। প্রথম ইমেলটি আমরা পেয়েছি মোহাম্মদ আব্দুর রহমান আপনার কাছ থেকে, লিখেছেন পাংশা রাজবাড়ি থেকে। বেতার থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমার শ্রোতা জীবনের জ্ঞান আহরণের এক ঘর। উক্ত সেল থেকে প্রচারিত অনুষ্ঠান সুখের ঠিকানা আমার মেধার বাতিকে জ্বালিয়ে দেয়। এই সেলে জীবন সাজানোর অনুষ্ঠানগুলো, যেমন এসে করি ছোট পরিবার, স্বাস্থ্যই সুখের মূল, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, আমাকে এক অনিন্দ আনন্দে ঢেকে রাখে। শ্রোতাদের চিঠি এবং মেইলের আসর ডাকবাক্স শুনে আমি আনন্দিত হই, কারণ ডাকবাক্স আসরে আপনারা আমাদের শ্রোতা পরিবারের আত্মার বন্ধনে এক নিখুঁত শক্তিতে মেথে রাখেন, যেখানে সকল তৃপ্তি পূর্ণতা পায়।
1: অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান আপনাকে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বেশ কিছু অনুষ্ঠান আপনার ভালো লাগার কথা জানিয়েছেন, বিশেষ করে ডাকবাক্সের কথাও আপনি আলাদাভাবে লিখেছেন। আপনার ইমেল পড়ে আমাদের ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
0: মোহাম্মদ আজমাইন হোসেন মঙ্গলবাড়ি জয়পুরহাট জেলা থেকে আমাদেরকে ইমেল করেছেন। আপনি খুব সুন্দর করে একটি ছন্দ লিখে পাঠিয়েছেন, সেখানে আছে অনেক কথা, কিছু অংশ পড়ছি। রেডিওর ওই মিষ্টি সুরে বাজলো খুশির তান, সুখী সংসার অনুষ্ঠানটি জুড়ায় সবার প্রাণ। স্বাস্থ্য কথার আলো জেলে সচেতনতার সুরে সুন্দর এক সমাজ গড়ার স্বপ্ন দেখান ঘুরে।
1: শ্রোতা বন্ধু আজমাইন হোসেন, আপনার ছন্দে লেখা মতামতটি আমাদের ভালো লাগলো। শ্রোতাদের সুখ স্বাচ্ছন্দ্য কামনাই আমাদের প্রত্যাশা। আপনি আপনার লেখাতেও তাই উল্লেখ করেছেন, বেশ কিছু অনুষ্ঠানের কথাও লিখেছেন কবিতাটির অন্যান্য অংশে, তবে অনেক বড় বলে আমরা পড়তে পারছি না, সেজন্য দুঃখিত। ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
0: মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন দুলালী আক্তার সুন্দরী। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে নাটক, গান, জিঙ্গেল, ম্যাগাজিন, আলোচনা, কথিকা, প্রামাণ্য অনুষ্ঠান, ফোন ইন ইত্যাদি আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। মানিকচাঁদের কিসা, পারুলের সংসার, জরিনা সুখ দুঃখ, জীবনের বায়োস্কোপ, জীবনের গল্প ইত্যাদি ধারাবাহিক নাটক ব্যাপক শ্রোতা জনপ্রিয়তা অর্জন করে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মূলত জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, পুষ্টি উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে তথ্য ও শিক্ষা প্রচারের কাজ করে। বর্তমান ধারাবাহিক নাটক নাই, ফোন ইন অনুষ্ঠানে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, ডাকবাক্স, স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের অনুষ্ঠান, আপনি কেমন আছেন, অনুরোধের আসর, কথা গানের সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, এসব অনুষ্ঠান শ্রোতাদের নিকট ব্যাপক জনপ্রিয়।
1: শ্রোতা বন্ধু লালী আক্তার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ইতিপূর্বের অনুষ্ঠান বর্তমান অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন। আপনার ইমেলটি পড়ে মনে হচ্ছে যে আপনি অনেক পুরনো শ্রোতা, নিয়মিত শোনেন এবং এখনো শুনছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
0: দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদী হাসান মামুন। লিখেছেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমছে ফসলি জমির পরিমাণ, তাই উৎপাদনমুখী ও ফসলি জমি ধরে রাখতে এবং সংসারে সুখের আশায় এখনই সময় নিজ নিজ জায়গা থেকে জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরা। আর এই বিষয়টি সবসময় অর্থাৎ প্রতিদিন প্রচার করে যাচ্ছে প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, যেখানে হাজারো সমস্যার সমাধান মেলে সহজেই। তাই তো প্রতিদিন এই সেলের অনুষ্ঠান শুনতে একদমই মিস করা যাবে না। আসুন বেশি বেশি বেতার শুনি, বিশেষ করে এই সেলের অনুষ্ঠান শুনে নিজে সচেতন হবার পাশাপাশি আশেপাশের সব মানুষকে সচেতন করি, তবেই আমাদের দেশ হয়ে উঠবে সুখী ও সমৃদ্ধশালী স্বপ্নের বাংলাদেশ।
1: মেহেদী হাসান মামুন, আপনার প্রত্যাশার সাথে আমরাও একমত, এবং সে লক্ষ্যেই জনগণ সম্পর্কে সচেতন করার জন্য জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করা হয়, যাতে শ্রোতারা সচেতন হন, পরিকল্পিত পরিবার গঠনে উদ্যোগী হন এবং ছোট পরিবার গঠনে কি সুবিধা, কি করতে হবে, কি করতে হবে না সবই অনুষ্ঠানে বলা হয়ে থাকে। আশা করি শ্রোতারা সেগুলো মেনে চললে, অনুসরণ করলে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারব।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এমন একটি প্রদীপ শিখা যার আলোতে শুধু আমরাই আলোকিত হই না, আমাদের চারপাশটাকেও আলোকিত করতে পারি। আলোকিত হয়ে যায় আমাদের হৃদয়, আমাদের মনে এনে দেয় জীবনের পরিপূর্ণতা, পরিশুদ্ধতা, গড়ে দেয় শান্তি সুখের নীড়। এই সেল থেকে পাওয়া প্রতিটি কথা বা পরামর্শগুলো আমরা যদি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগাই, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আমরাও প্রত্যাশা করি যে শ্রোতারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে যেসব তথ্য পরামর্শ পাবেন সেগুলো তারা নিজেদের জীবনে কাজে লাগাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত অনেক ভালো লাগলো।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেইলের ঠিকানাটি betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি, ইমন আহমেদ দুলাল, আপনি লিখেছেন সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। বাংলাদেশ বেতারের সবচেয়ে জনপ্রিয় ও শ্রোতানন্দিত অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল। এখানে একটি সুস্থ পরিবার গঠন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেল বেতারের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের দুর্গম এলাকা সহ সারা দেশে স্বাস্থ্য সেবা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে। আমি এই সেলের মাধ্যমে উপকৃত হয়ে সমাজের বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে নিরাপদ, সুখী, সমৃদ্ধ পরিবার গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এছাড়াও আপনি এই সেলের প্রধান ভূমিকা হিসেবে উল্লেখ করেছেন জনসচেতনতা সৃষ্টি, সঠিক স্বাস্থ্য পরামর্শ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য, এই বিষয়ে তথ্য প্রচার এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
1: ধন্যবাদ ইমন আহমেদ দুলাল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পাওয়া তথ্য পরামর্শ নিজে জীবনে কাজে লাগানোর পাশাপাশি অন্যদেরকেও এ বিষয়ে সহযোগিতা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথেই থাকবেন, নিয়মিত লিখবেন।
0: বন্ধুরা, এবারে জানিয়ে দিই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। লিখেছেন নিশিতা জাহান তৃষা, হাতিয়া নোয়াখালী থেকে।
1: নোয়াখালীর শ্রোতা বন্ধু নিশিতা জাহান তৃষা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দর একটি ইমেল পাঠিয়েছেন, আপনার ইমেলটি ভালো লেগেছে এবং এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা ইমেইলের উল্লেখযোগ্য অংশ পড়ছি।
0: রবিবার রাত 8:10 আমাদের পুরো পরিবারের কাছে একটি উৎসবের মুহূর্ত। আমার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বসে আপনাদের ডাকবাক্স শোনার আনন্দই আলাদা। আপনারা যে পরম মমতায় শ্রোতাদের চিঠির উত্তর দেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন তা আমাদের মুগ্ধ করে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল অনুষ্ঠানের কথা বিশেষভাবে বলতে চাই। এটি আমাদের কাছে কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি শিক্ষাকেন্দ্র। বিশেষ করে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের পুষ্টি চাহিদা এবং বয়সন্ধিকালীন সচেতনতা নিয়ে আপনাদের আলোচনা আমাদেরকে অনেক জটিলতা থেকে মুক্তি দিয়েছে।
2: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। আজানের পর আমরা আবারও ফিরে আসব আমাদের আয়োজনে। বাংলাদেশ বেতার, বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গড়িয়ান। আল কোরআন। এখন প্রচারিত হবে পবিত্র ঈশার নামাজ রমজান।
3: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পাশাপাশি নবজাতকের সঠিক যত্ন, মায়ের বুকের দুধের গুরুত্ব সম্পর্কে আপনাদের দিক নির্দেশনা প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে আপনারা যে সাহসী ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনাদের এই চমৎকার প্ল্যাটফর্মে আমার এই ভাবনাগুলো স্থান পেলে আমি এবং আমার পুরো পরিবার অত্যন্ত আনন্দিত হব। আপনাদের এই শিক্ষণীয় ও গঠনমূলক আয়োজনগুলো যেন এভাবেই যুগ যুগ ধরে আমাদের পথ চলতে প্রেরণা যোগায়। আপনাদের প্রতিটি আয়োজন আরও সার্থক ও জনপ্রিয় হোক এই
4: নিশিতা জাহান চিঠির উত্তর পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন। আমরাও অনেক আনন্দের সাথে আপনার চিঠির উত্তর দিচ্ছি। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে ডাকবাক্স অনুষ্ঠানের প্রতি আপনার যে ভালোবাসা তা আমরা সত্যি আনন্দের সাথে গ্রহণ করলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই ইমেইলে আরো দু একটি বিষয় লিখেছেন, আপনাকে আরো একবার অভিনন্দন এবং শুভকামনা রইল আপনার জন্য।
3: আবারও ইমেইল থেকে পড়ছি, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে ইমেল করেছেন মনোয়ারুল ইসলাম। প্রসবকালীন ও প্রসব পরবর্তী বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই সাধারণ একটি বিষয়, তবে এসব জটিলতা সম্পর্কে আগে থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। এক্ষেত্রে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞ

0: যে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় তা আমার কাছে অত্যন্ত উপকারী এবং ভালো লাগে।
1: মনোয়ারুল ইসলাম, নিরাপদ প্রসবের বিষয়ে শ্রোতাদের সচেতন করা এবং যে কোনো ঝুঁকি এড়াতে আগে থেকেই যেন শ্রোতারা তথ্য পরামর্শ পেতে পারেন, সে কারণে এ বিষয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। শ্রোতারা এতে উপকৃত হলে আমাদেরও অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।
0: বোচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোসাম্মদ কে আক্তার। বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ সেল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, যা শুধু মানব সেবা দিয়ে নয় বরং সবার মাঝে বিপদের বন্ধু ঘরের ডাক্তার হয়ে সেবা দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমাদের জীবনে এক ইতিবাচক অধ্যায়ের প্রতিফলন ঘটছে। এই সেলের অনুষ্ঠান শুনে আমি একজন সচেতন নাগরিক হিসেবে অজানাকে জানতে পারছি কিভাবে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে, কতবার চেক আপ করাতে হবে, বাল্যবিবাহের কুফল সম্পর্কেও জানতে পারছি। আমাদের পরিবার সবাই নিয়মিত বাংলাদেশ বেতারে অনুষ্ঠান শুনছে এবং সচেতন হচ্ছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানেই হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। ধন্যবাদ জানাই এই সেলের সবাইকে।
1: কে আক্তার, আপনাকে ধন্যবাদ যে আপনি পরিবার সহ সবাইকে নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং সচেতন হওয়ার চেষ্টা করছেন, অনেক অনেক ধন্যবাদ।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যাদের ইমেল পেয়েছি আমরা, চানমনি মাদারগঞ্জ জামালপুর থেকে, ফরহাদ হোসেন টুটুল আদম দিঘি বগুড়া থেকে, মোসাম্মদ মনিরা খাতুন ময়মনসিংহ সদর থেকে, মোহাম্মদ আমিনুল ইসলাম আদম দিঘি বগুড়া থেকে, আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া হাসপাতাল রোড খুলনা থেকে ইমেল করেছেন, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ইমেল করেছেন, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ এবং মোহাম্মদ মেহেদি হাসান মোচাগঞ্জ দিনাজপুর থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হবে। আমরা প্রতি সপ্তাহে রবিবার সুখী সংসার অনুষ্ঠানে নিয়মিত হাজির হই আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে, যেসব চিঠিতে আপনারা লিখে থাকেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত। সামনের দিনগুলোতেও একইভাবে প্রত্যাশা করি আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনবেন, আমাদের কাছে লিখবেন, আমরাও যথাসময়ে চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হব আপনাদের সামনে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন প্রতিদিনের জীবনে। আমাদের প্রত্যাশা আপনাদের ভালো থাকা। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নিরাপত্তা কৌশলে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন রাষ্ট্রপতি। নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান। সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি। তথ্য সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে 7 শিশুর মৃত্যু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ের অনুষ্ঠানকালে কোন পক্ষই হামলা চালাবে না, জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্বে আজ রাত 2:00 ব্রাজিল নরওয়ের এবং আগামীকাল সকাল 6:00 ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন

0: লাগবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধানের থেকে বিচ্ছিন্ন বোধ না করায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে PGR এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যদিও ঢাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে জনসভা ও সরকারি কর্মসূচির মতো জনাকীর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান করা সর্বদা চ্যালেঞ্জিং এবং জটিল, তারপরও নিরাপত্তা ব্যবস্থা এমনভাবেই পরিকল্পনা করা উচিত যেন তা সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়।
2: নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই।
1: প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন হামলা এবং তথ্য যুদ্ধ সহ ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে অবশ্যই আধুনিক প্রযুক্তি সহ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু PGR নয়, সকল নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করতে হবে।
2: PGR এর মতো বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।
1: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
3: সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এই নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী কার্বন শোষণ বাড়াতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ, শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সুরক্ষা এবং বৃক্ষরোপণ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রস্তুত করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তারেক রহমান বাংলাদেশকে আরও বেশি কার্বন ক্রেডিট অর্জনে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিবিড় করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন। তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়যোদ্ধার করার উপর জোর দেন। সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এতে বলা হয়, এসব প্রচার সামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, নির্ভরযোগ্য ডাটাবেজ সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সরকারি পরিসংখ্যানের উপর জনগণের আস্থা বৃদ্ধিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সক্ষমতা, পেশাদারিত্ব এবং তথ্য প্রকাশের স্বাধীনতা আরও জোরদার করতে হবে। মত বিনিময় সভা শেষে মন্ত্রী আগারগাঁওয়ে BBS প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রো ডাটা বিশ্লেষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময় উপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা বলেন। মন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
4: জীবনযাপন, আচার আচরণ, চিন্তা ভাবনা, গতি, আর এখন যখন আমরা এটার উপরে নির্ভরশীল হয়ে একটা দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করেছি, তখন আমাদের নিজেদের মধ্যে পরিবর্তনটা কিন্তু আমরা বুঝি। ফলে এরকম একটা আশীর্বাদকে সুরক্ষা দেয়া এবং এর মধ্যে নিহিত সমস্ত ঝুঁকির সম্ভাবনাকে এবং চ্যালেঞ্জটাকে চিহ্নিত করা এবং সেটাকে একটা আইনের কাঠামোর মধ্যে আনা এবং আনতে গিয়ে যে প্রচলিত আইনের কিভাবে সময় উপযোগী করা যায় অথবা যদি আইনের অভাব থেকে থাকে সেটাকে কিভাবে পূরণ করা যায়, এই হলো আমাদের কাজ।
1: সভায় অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প ভবন বিসিক প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বিসিক বর্ষামেলা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি দেশে উৎপাদিত ক্ষুদ্র কুটিরশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে কুটিরশিল্পে উৎপাদিত পণ্য আরও আকর্ষণীয় করে তোলার আহ্বান জানান। মেলায় প্রায় 80টি ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল স্থান পেয়েছে। এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বর্ষা মৌসুম শুরু হতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও জলাবদ্ধতার আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পানি নিষ্কাশন ও নগর পরিচ্ছন্ন রাখতে বিশেষ চিরুনি অভিযান ও ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নগরবাসীরও সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বর্ষার আগমনী বার্তার সঙ্গেই ঢাকার বাতাসে এখন ডেঙ্গুর আতঙ্ক। এডিস মশার বংশবিস্তার রোধে এবার আগেভাগেই মাঠে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলেই শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশন প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছে। ড্রোন দিয়ে বহুতল ভবনের ছাদে জমে থাকা পানি ও এডিসের লার্ভা শনাক্ত করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে গঠন করেছে বিশেষ তদারকি কমিটি। ঢাকা উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, যেখানে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হচ্ছে জরিমানা ও মামলা।
6: যেই বাড়িগুলোতে একবার লার্ভা পাওয়া যায়, নেক্সট ভিজিটে গেলে সেই বাড়িগুলো তো আবার সেই লার্ভা পাওয়া যায়। তার সাথে এটার সাথে আমরা একটু রিলেট করতে পেরেছি যে নেগলিজেন্সের একটা ব্যাপার আছে। তো এটার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা দেখেছি যে প্রায় 60% বাড়িগুলোতেই লার্ভাটা পাওয়া যাচ্ছে।
5: ডেঙ্গুর পাশাপাশি বর্ষায় ঢাকার আরেকটি বড় অভিশাপ জলাবদ্ধতা। এবার কৃত্রিম বন্যা পরিস্থিতি এড়াতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য আগেভাগেই ড্রেন, কালভার্ট এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে দুই নগর কর্তৃপক্ষ। ডিএসসিসি ও ডিএনসিসি তাদের নিজস্ব অর্থায়নে প্রধান প্রধান ড্রেন ও বক্স কালভার্ট থেকে টনকেটন পলি ও বর্জ্য অপসারণ করছে। অতিবৃষ্টির সময় যেসব এলাকায় পানি জমে সেসব হটস্পটে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন হেভি ডিউটি পাম্প। এছাড়াও কোথাও পানি জমলে তা দ্রুত সরানোর জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। তবে সিটি কর্পোরেশনের এসব উদ্যোগের সফলতা নগরবাসীর সচেতনতা ও সহযোগিতার উপর নির্ভর করছে বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।
7: যদি জনগণ সচেতন না হয় তাহলে কিন্তু ডেঙ্গুটাকে প্রতিরোধ করা খুবই কষ্টের ব্যাপার, কারণ বাড়ি ঘরের বিভিন্ন জায়গায় পানি যেখানে জমে থাকে সেখানে তো সিটি কর্পোরেশন যে ওষুধ দিতে পারবে না। নতুন বাড়িঘর যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলোতে পানি যদি জমে থাকে
5: নগরীকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আনা হয়েছে আধুনিকতা। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতামূলক মাইকিং করার পাশাপাশি চলছে ফুটপাত ও সড়ক সংস্কারের কাজ। রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আগামীকাল দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। দিবসটি এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। তিনি আজ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বাংলাদেশ সচিবালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করা হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বর্তমানে তদন্ত করা হচ্ছে। বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 86 বছর। আবুল কাশিম ফজলুল হক 1940 সালে 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন তিনি। অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক বাংলা ভাষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 1031 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 738 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 271 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 মাস বন্ধ থাকার পর আজ ঢাকা সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বিমান যোগাযোগ আবার চালু হল। কক্সবাজারের মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি এবং জাইকার অর্থায়নে 232 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার, যেখানে এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব সুযোগ সুবিধা। এই প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন মৎস্য খাতে জড়িত জেলের ট্রলার মালিক, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। বিস্তারিত শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
9: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে নির্মাণ করা হচ্ছে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার। ইতিমধ্যে নির্মিত হয়েছে টেকসই বাঁধ, স্টিলের জেটি, পল্টুন ও গ্যাংওয়ে। এছাড়া মাছের গুণগত মান ঠিক রাখতে এখানে সরবরাহ করা হবে মাছের কন্টেইনার, ওজন পরিমাপক যন্ত্র, উচ্চচাপ ওয়াশার সহ আধুনিক মাছ হ্যান্ডেলিং করার বিভিন্ন সরঞ্জাম। ল্যান্ডিং স্টেশনের এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট কাটিয়ে এ প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন এখানকার মৎস্য খাতে জড়িত জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
10: এটা হলে আপনারা আমাদের ব্যবসায়ীর জন্য আর বাইরে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য অনেক লাভবান হবে। যেমন বাইরে থেকে অনেক অনেক ট্রলার এখন ঢুকতে পারতেছে না, দেখুন জাকা সংকটের কারণে এটা যদি রেডি রেডি হয়ে যায় বাইরে ট্রলার ঢুকবে, অনেক ট্রলার ঢুকবে, একসাথে অনেক মাছ প্রস্তুতি করা যাবে,
11: মাছের আড়ত যখন বড় হইব আর মাছ বেশি সুবিধা হইব।
9: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসনাত হুমান কবির জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় 2 লক্ষ মানুষ উপকৃত হবেন। এখন ট্রেডিশনাল পদ্ধতিতে মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু প্রজেক্ট শেষ হলে আধুনিক পদ্ধতিতে মাছ পরিবহন, প্রিজার্ভেশন করা যাবে।
12: আমাদের টার্গেটেড যে টাইম আছে ডিসেম্বর 2027, তার 2-3 মাস আগে আমরা আশা করছি যে এই কাজটি শেষ হয়ে যাবে এবং এই প্রজেক্টটি যদি বাস্তবায়ন হয় প্রায় 2 লাখ লোক উপকৃত হবে।
9: এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খালি আমিনির প্রথম নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে এই জানাজা অনুষ্ঠিত হয়। খামেনির পুত্র উত্তরাধিকারী মজতুবা খামিনী জানাজায় আসেননি। তবে আয়াতুল্লাহ আলী খামিনীর অন্য তিন ছেলে মাসুদ, মুস্তফা ও মেইসাম জানাজায় শরিক হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জানাজায় 70টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে ইরান সন্তুষ্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে কোনো পক্ষই অন্য পক্ষকে হামলা করবে না এবং অনুষ্ঠান শেষে ইরানের সঙ্গে আলোচনা চলবে। ইয়েমেনের বন্দরনগরী হুদেইদাহতে হুতিদের হামলায় অন্তত 14 জন ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে। সরকারপন্থী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকালে ভয়াবহ লড়াইয়ে আরও 23 জন আহত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত 2টায় ব্রাজিল নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6টায় মেক্সিকো সিটিতে ইংল্যান্ড স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় মরক্কো ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের হেভিওয়েট দলগুলো। রাউন্ড অফ 16 এর প্রথম ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে শক্তিশালী নরওয়ের। হাই ভোল্টেজ ম্যাচে সাম্বার ছন্দ বনাম নরওয়েজিয়ান শক্তির এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অন্য এক হাই ভোল্টেজ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো ঘরের মাঠে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ডের। আসরে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা উড়ন্ত মেক্সিকোর জমাট রক্ষণ ভাগের সামনে আজ বড় পরীক্ষা দিতে হবে হ্যারি কেইনের ইংল্যান্ডকে। দুই ম্যাচ থেকেই বিজয়ী দল চলে যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। এদিকে কিলিয়ান এমবাপের একক নৈপুণ্য প্যারাগুয়ের রক্ষণ ব্যূহ ভেঙে 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ 16 এর চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে পরাজিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে প্যারাগুয়ের সুশৃঙ্খল ও জমাট রক্ষণ ভাগের সামনে ফরাসি আক্রমণ ভাগ পুরোপুরি নিষ্প্রভ ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের 67 মিনিটে ফ্রান্সের বদলি খেলোয়াড় ডেসিরে দুয়েকে ডি বক্সের ভেতর ফাউল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। দীর্ঘ ভিএআর রিভিউ শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে 69 মিনিটে ঠান্ডা মাথায় নিখুঁত স্পট কিকে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি তারকার সপ্তম গোল। এছাড়াও রাউন্ড অফ 16 এর অপর ম্যাচে কানাডাকে 3-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নিরাপত্তা কৌশলে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন রাষ্ট্রপতি। নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান। তথ্য সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে আজ রাত দুটোয় ব্রাজিল নরওয়ের এবং আগামীকাল সকাল ছয়টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। দ্বিতীয় বছরে পদার্পণ করেছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রী উত্তরণের অন্যতম মাইলফলক রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। বহু ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরশাসনের অবসানের পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুরক্ষিত করার আকাশ সমান প্রত্যাশা নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়ে দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতরা চান নতুন সরকার তাদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করবে। একই সঙ্গে এই সরকার হত্যাকারীদের বিচারও এই দেশের মাটিতেই করবে। সরকার প্রধান জুলাই শহীদদের স্বজনদের ব্যথা বোঝেন, তাদের প্রত্যাশা ও উপলব্ধি করেন। তাই গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই জাতীয় সম্মেলনে আগত শত জুলাই যোদ্ধা পরিবারের সদস্য সরকার প্রধানের সামনে নিজেদের যন্ত্রণা মনের ভাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, শহীদদের পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান স্বীকৃতি ও জীবনমান নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করছে। জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এদেশের মাটিতেই তাদের হত্যাকারীদের বিচার করা হবে। প্রধানমন্ত্রী বিচারের নামে যেন কারোর প্রতি অবিচার না হয় সে ব্যাপারে সতর্ক করে বলেন, আইনের সব নিয়ম বজায় রেখে সময় নিয়ে হলেও অন্যায়কারী যে হত্যাকারী সঠিক বিচার নিশ্চিত করবে তার সরকার। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দেশের মানুষের ভাগ্য উন্নয়ন। তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এটি দেশের শান্তিকামী ও গণতন্ত্রকামী সব মানুষের সম্মিলিত অর্জন। প্রধানমন্ত্রী প্রতিশোধ বা প্রতিহিংসা রাজনীতি পরিহার করে সব মত ও পথের মানুষকে একসঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উপর জোর দিয়েছেন, কারণ তিনি মনে করেন, জাতীয় ঐক্যই হল দেশের বড় শক্তি আর বিভাজন হল দুর্বলতা। একই সঙ্গে তিনি অতীতে ঘটে যাওয়া অন্যায় ও নির্যাতনের প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকারও বার্তা দিয়েছেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শোনাব দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটিতে সুরারোপ করেছেন আনোয়ার পারভেজ।

আরও একটি দেশের গান শুনবেন। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নান্দু কিশোর, গানটি লিখেছেন জাহিদুল হক এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: বৃষ্টি এসেছে, প্রকৃতি হেসেছে, ফুটেছে কদম ফুল, বর্ষাতে আজ ভিজবে সবাই, তাই তো হুলস্থুল।
3: বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। ক্যালেন্ডারের পাতায় আষাঢ় এসেছে বেশ কয়েকদিন আগেই।
2: পথের ধারে কিংবা বনের গহীনে কদম গাছে থোকা থোকা কদম আর নদীর তীরে কেয়া ফুলের দল জানান দিচ্ছে বর্ষা এসেছে প্রকৃতিতে।
3: জলবায়ু পরিবর্তনের ফলে আষাঢ়ে হয়তো আর সেরকম বৃষ্টি ঢল নামে না, কিন্তু কদম কেয়া বেলি গন্ধরাজ ঠিকই তাদের সৌরভ আর সুষমা নিয়ে ফুটে উঠেছে।
2: এবারের বর্ষা বৃষ্টির চেয়ে বেশি খর রোদ নিয়েই হাজির হয়েছে, তবুও বর্ষা মুড়ি ভাজা আর ফসলি আম খাওয়ার ঋতু।
3: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আজ 5 জুলাই 2026 রবিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক একজন নিষ্ঠাবান শিক্ষক, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান এবং অসাধারণ সাহিত্যকর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 1940 সালের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 1959 সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা এবং 1961 সালে আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1965 সালে তিনি স্নাতক সম্মান এবং 1966 সালে স্নাতকোত্তর পাশ করেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দীর্ঘ 4 দশক শিক্ষকতা করেন।
2: পত্রপত্রিকায় তিনি সমাজ ও রাজনীতি বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। 2024 সালের 27 অক্টোবর তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পান। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ লেখক শিবির পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার পান। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তির সংগ্রাম, কালের যাত্রাধ্বনি, 19 শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য, রাজনীতি ও দর্শন, আশা আকাঙ্ক্ষার সমর্থনে সাহিত্য চিন্তা, বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা, অবক্ষয় ও উত্তরণ, রাজনীতি ও সংস্কৃতি, সম্ভাবনার নবদিগন্ত, সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবন উৎকণ্ঠা, মানুষের স্বরূপ, রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ প্রমুখ। এছাড়াও তিনি বেশ কিছু অনুবাদ ও সম্পাদিত গ্রন্থ রচনা করেছেন। বাংলাদেশ বেতারের উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা।
3: প্রিয় বন্ধুরা, আষাঢ়ের সন্ধ্যাতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
2: বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপনা করছেন সায়রা হাবিব।
4: বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, এখানে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, শারীরিক সামর্থ্য এবং মানসিক দৃঢ়তার ওপর। তবুও বিশ্বকাপের ইতিহাসে অনেক খেলোয়াড়দের মধ্যে এমন অদ্ভুত কিছু কুসংস্কার দেখা যায় যা প্রায় সময়ই আমাদেরকে অবাক করে। পেলে থেকে শুরু করে রোনালদো, ক্যাসিয়াস, এমনকি ফুটবলে দলীয় কুসংস্কারের গল্পও শোনা যায়। ফুটবলের কিছু অদ্ভুত কুসংস্কার নিয়ে সাজানো হয়েছে আজকের বিশ্ববিচিত্রার আয়োজন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে একবার তার জার্সি এক ভক্তকে উপহার দিয়ে দেন। দুর্ভাগ্যক্রমে এর পরপরই পেলে ফর্মহীনতায় ভুগতে থাকেন। পেলে তখন এক বন্ধুকে দায়িত্ব দেন যেখান থেকে পারা যায় সেই ভক্তকে খুঁজে বের করে জার্সি ফিরিয়ে আনতে হবে। সপ্তাহখানেকের চেষ্টার পর বন্ধুটি পেলেকে সেই জার্সিটি ফিরিয়ে দিতে সক্ষম হন। পেলেও ফিরে পান হারানো ছন্দ। পেলে ধরেই নিয়েছিলেন সেই জার্সির সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল তার গোল করার সৌভাগ্য। স্পেনের বিশ্বকাপ জয়ী ও রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বলা হয় কালের অন্যতম কুসংস্কারাচ্ছন্ন ফুটবলার। মাঠে নামার আগে এবং মাঠে নেমে অদ্ভুত সব কাণ্ডকারখানা করতেন ক্যাসিয়াস, এবং সেগুলো মনে প্রাণে মেনেও চলতেন ঠিকঠাক। কুসংস্কারগুলো কেমন? ক্যাসিয়াস নিজের জার্সির হাতা কেটে ফেলতেন, কখনো বা ইচ্ছে করে মোজা পরতেন উল্টো করে। আর সবচেয়ে বেশি যা করতেন তা হলো গোল লাইন পর্যন্ত বাঁ পা দিয়ে চিহ্ন দিয়ে রাখতেন। এগুলো তার বেশ কাজেও দিত। তার দাবি প্রায় নাকি ফল পেতেন হাতে নাতে। রিয়াল মাদ্রিদ সুপারস্টার, চারবারের ব্যালন ডিওর জয়ী ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন খেলোয়াড় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তার নাম মুখে এলেই তার পারফরমেন্স নিয়ে অনেক কথা হতে পারে। কেন তিনি এত বেশি সফল? উত্তরে ভক্ত সমর্থকরা বলবে তার কঠোর পরিশ্রমের কথা। কিন্তু মজার ব্যাপার হলো, নিজের সফলতার পেছনে কেবল এই পরিশ্রমকে কৃতিত্ব দেন না CR7, এসবের পেছনে অনেকখানি হাত রয়েছে তার কুসংস্কারী বিশ্বাসী মনের। সত্যিই তাই, খেলার ব্যাপারে কিছু কুসংস্কার মেনে চলেন রোনালদো। বিমানে চড়ে যদি কোথাও খেলতে যান, বিমান থেকে নেমে সব সময় আগে ডান পা মাটিতে রাখেন, ঠিক যেভাবে ম্যাচে ফ্রিকিক দেওয়ার আগে তার ডান পা সামনে থাকে সেভাবে। শুধু তাই নয়, রোনালদো যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন তখন মাঠে নামার আগে টানেল থেকে সবার পরে বের হন। কিন্তু উল্টোটা করেন পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে, সেখানে সব সময় সবার আগে মাঠে নামেন তিনি। একই কাজ করতেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। তিনি অবশ্য যে কোনো ম্যাচেই মাঠে নামার আগে ডান পা দিয়ে নামতেন।
2: সাইরা হাবিবের কণ্ঠে শুনলেন বিশ্বের বিস্ময়কর সংবাদ সংকলন বিশ্ববিচিত্রা।
3: আই ওয়ান্ট টু বি অ্যালোন, আমি একা থাকতে চাই, 1932 সালে হলিউডে নির্মিত গ্র্যান্ড হোটেল সিনেমার এটি একটি বিখ্যাত সংলাপ।
2: সংলাপটি বলেছেন হলিউডের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় ও রহস্যময়ী সুইডিশ মার্কিন অভিনেত্রী গ্রেটা গার্বো।
3: রহস্যময়ী অভিনয় শিল্পী 1905 সালে 18 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম গ্রেটা লোভিসা গুস্তাফসন। পরিচালক মরিস স্টালের হাত ধরে 1925 সালে হলিউডে তার অভিষেক ঘটে।
2: তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আনা ক্রিস্ট, কুইন ক্রিস্টিনা, ক্যামিল, নিনোকচ চলচ্চিত্রে অভিনয়। মাত্র 36 বছর বয়সে তিনি স্বেচ্ছায় অভিনয় জীবন থেকে অবসর নেন।
3: তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন পান। 1954 সালে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 1990 সালে 15 এপ্রিল এই অভিনেত্রী ইহলোক ত্যাগ করেন।
2: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে সুইডিশ মার্কিন অভিনেত্রী গ্রেটা গার্বোর ব্যক্তি ও অভিনয় জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
5: গ্রেটা গার্বো হলিউডের রহস্যময় কিংবদন্তি। গ্রেটা গার্বো ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র অভিনেত্রী। তাঁর সৌন্দর্য, সংযত অভিনয়, রহস্যময় ব্যক্তিত্ব এবং আকস্মিক অবসর তাকে চলচ্চিত্র ইতিহাসে অমর করে রেখেছে। অনেক চলচ্চিত্র সমালোচক তাকে নীরব চলচ্চিত্র যুগ এবং হলিউডের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বিবেচনা করেন। গ্রেটা গার্বোর প্রকৃত নাম ছিল গ্রেটা লোভিসা গুস্তাফসন। তিনি ১৯০৫ সালের ১৮ সেপ্টেম্বর সুইডেনের স্টকহোম শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল শ্রমজীবী এবং প্রান্তিক আয়ের সংসার। কৈশোরে তিনি একটি বিভাগীয় বিপণীতে কাজ করতেন। সেখানকার বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ার মাধ্যমে তাঁর অভিনয় জীবনের সূচনা ঘটে। পরে তিনি স্টকহোমের রয়্যাল ড্রামাটিক থিয়েটার স্কুলে ভর্তি হন। সুইডিশ পরিচালক মরিচ স্টিলার তাঁর প্রতিভা আবিষ্কার করেন এবং তাকে ১৯২৪ সালের চলচ্চিত্র দ্য সাগা অফ গোস্টা বার্লিং এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। স্টিলারই তাঁকে গার্বো নামটি উপহার দিয়েছিলেন। ১৯২৫ সালে লুইস বি মেয়ার তাকে হলিউডে নিয়ে আসেন এবং মেট্রো গোল্ডউইন মেয়ার অর্থাৎ MGM এর সঙ্গে চুক্তিবদ্ধ করেন। তার প্রথম মার্কিন চলচ্চিত্র ছিল টরেন্ট। খুব অল্প সময়ের মধ্যেই তিনি আন্তর্জাতিক তারকায় পরিণত হন। হলিউডের নির্বাক চলচ্চিত্র যুগে গ্রেটা গার্বো তাঁর অসামান্য অভিব্যক্তি এবং গভীর আবেগের অভিনয়ের মাধ্যমে এক অনন্য কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। তাঁর অভিব্যক্তিপূর্ণ চোখ, সূক্ষ্ম মুখভঙ্গি এবং সংযত অভিনয় নীরব চলচ্চিত্রে তাঁকে অনন্য মর্যাদা এনে দেয়। তার নির্বাক যুগের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য সাগা অফ গোস্টা বার্লিং ১৯২৪, দ্বিতীয়ত টরেন্ট ১৯২৬ সালে এটি নির্মিত হয়, ৩ ফ্ল্যাশ অ্যান্ড দ্য ডেভিল ১৯২৬। জন গিলবার্টের বিপরীতে এই রোমান্টিক ছবিটি তাকে হলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়। ৪ দ্য মিস্টেরিয়াস লেডি ১৯২৮, এই চলচ্চিত্রে তিনি একজন রাশিয়ান গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন এবং সংলাপে সাহায্য ছাড়াই জটিল আবেগ প্রকাশের দক্ষতা প্রদর্শন করেন। ৫ দ্য কিস ১৯২৯, এটি ছিল তার নিজের নির্বাক চলচ্চিত্র যুগের পাশাপাশি MGM এর শেষ নির্বাক চলচ্চিত্র। ১৯৩০ সালে গার্বোর প্রথম সবাক চলচ্চিত্র অ্যানা ক্রিস্টি মুক্তি পায়। ছবিটির প্রচারণায় MGM বিখ্যাত স্লোগান ব্যবহার করেছিল, গার্বো টক্স। দর্শকরা তাঁর কণ্ঠস্বর শুনতে ভিড় জমায় এবং ছবিটি বিপুল সফলতা অর্জন করে।
6: Had a hard time finding this place too, you know. I've never been in New York before, and I'm just out of the hospital 2 weeks.
5: পরবর্তী সময়ে তিনি একের পর এক ক্লাসিক চলচ্চিত্রে অভিনয় করেন। এগুলোর মাঝে উল্লেখযোগ্য ম্যাটা হারি, গ্র্যান্ড হোটেল, কুইন ক্রিস্টিনা, অ্যানা কারেনিনা, ক্যামিল এবং নিনচকা। বিশেষত ক্যামিল ছবিতে তার অভিনয়কে অনেক সমালোচক তার ক্যারিয়ারের সেরা কাজ বলে মনে করেন।
6: Do you suppose we could ever be happy together, even if I were free to act as I choose?
7: But you are free. We're both free.
6: I've given a solemn promise never to return to you.
7: To whom?
6: To someone I had the right to ask.
5: গার্বোর অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বাভাবিকতা। যখন হলিউডে অনেক অভিনেতা অতি নাটকীয় অভিনয় করতেন, তখন তিনি অত্যন্ত সংযত এবং বাস্তবধর্মী অভিনয় করতেন। তাঁর চরিত্রগুলো প্রায়ই ছিল জটিল, আবেগপ্রবণ এবং আত্মসংকটে ভোগা নারী। এই কারণেই তাঁকে আধুনিক চলচ্চিত্র অভিনয়ের অন্যতম পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। গার্বোর ব্যক্তিগত জীবন সবসময় রহস্যে ঘেরা ছিল। তিনি খুব কম সাক্ষাৎকার দিতেন এবং সংবাদ মাধ্যম এড়িয়ে চলতেন। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তি, বিশেষত অভিনেতা জন গিলবার্টের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছিল, কিন্তু তিনি কখনো প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত কথা বলেননি। তার নামের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে আই ওয়ান্ট টু বি অ্যালোন উক্তিটি, যা তার নিভৃতচারী ভাবমূর্তিকে আরও জনপ্রিয় করে তোলে। ১৯৪১ সালে টু ফেসড ওম্যান মুক্তির পর মাত্র 36 বছর বয়সে তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান। অনেকেই মনে করেন ছবিটির বাণিজ্যিক ব্যর্থতা এর কারণ ছিল, তবে পরে গার্বো নিজেই জানান যে তিনি হলিউডের জীবন ও কাজ থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অন্যরকম জীবনযাপন করতে চেয়েছিলেন। 4 বার একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন গার্বো। 1954 সালে সম্মানসূচক একাডেমি অনারারি অ্যাওয়ার্ড লাভ করেন। 1999 সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাঁকে হলিউডের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নারী তারকাদের তালিকায় 5ম স্থানে আসীন করে। গার্বো 1990 সালের 15ই এপ্রিল নিউ ইয়র্কে 84 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরে তার অস্থি সুইডেনের স্টকহোমে সমাহিত করা হয়। গ্রেটা গার্বো কেবল একজন সফল অভিনেত্রী ছিলেন না, তিনি চলচ্চিত্র শিল্পে নারীর উপস্থাপনাকে নতুন মাত্রা এনে দিয়েছেন। তার অভিনয়শৈলী আজও চলচ্চিত্র শিক্ষায় আলোচিত হয়। তিনি এমন এক তারকা যিনি যতটা তার অভিনয়ের জন্য বিখ্যাত, ততটাই বিখ্যাত তার রহস্যময় ব্যক্তিত্বের জন্য। 1 শতাব্দীরও বেশি সময় পরে তার নাম এখনও বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।
0: বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তরুণ বয়সে রচনা করেন তার সবচেয়ে পঠিত এবং জনপ্রিয় উপন্যাস দেবদাস।
2: দেবদাস প্রকাশের 100 বছর অতিক্রান্ত হয়েছে আরো 9 বছর আগে। উপন্যাসটি প্রকাশিত হয় 1917 সালের 30শে জুন।
0: সমাজ কাঠামোর জটিলতা, আভিজাত্যের অহংকার, অবদমিত প্রেম এবং আত্মসম্মানের দ্বন্দ্ব দেবদাস উপন্যাসে চমৎকারভাবে ফুটে উঠেছে।
2: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সর্বাধিক পঠিত উপন্যাস দেবদাস সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক আহমেদ রেজা।
7: শ্রোতাবন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব বাংলা সাহিত্যের অঙ্গনের একটি অবিস্মরণীয় রচনা নিয়ে। যে রচনার কথা বলছি তা একটি উপন্যাস। এই অবিস্মরণীয় উপন্যাসের নাম দেবদাস, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রোতাবন্ধুরা, বাংলা সাহিত্যের অঙ্গনে অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে খ্যাতি ও স্বীকৃতি পেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম 1876 সালে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কৈশোর ও যৌবনকালের বেশিরভাগ সময় কাটে ভাগলপুরে তার মাতুতালয়ে। বিদ্যালয় পাঠের সময় তার দাবা খেলায়, গান গাওয়ায় এবং বংশীবাদনের খ্যাতি ছিল। মাতৃবিয়োগ ও দারিদ্র্যের কারণে শরৎচন্দ্র তার কলেজে অধ্যয়ন পর্ব সমাপ্ত করতে পারেননি। এরপর তিনি নানান রকম বিচিত্র কাজের সঙ্গে যুক্ত হন। যৌবনকালেই তিনি লেখালেখি শুরু করেন। 1903 সালে স্বাক্ষরবিহীনভাবে প্রেরিত তার মন্দির শিষ্য গল্পের জন্য কুন্তলীন পুরস্কার অর্জন করেন। 1907 সালে বড়দিদি শীর্ষক উপন্যাস ভারতী পত্রিকায় প্রকাশিত হলে তিনি রাতারাতি খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে তিনি অবিরত লেখালেখি করেন। 1936 সালে তার 61তম জন্মবার্ষিকীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অভিনন্দন জানান। এই মহান শিল্পী পরবর্তী সময়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে 62 বছর বয়সে কলকাতায় দেহত্যাগ করেন। তার প্রকাশিত উপন্যাসগুলোর নাম পরিণীতা, বিরাজবৌ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনাপাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস ইত্যাদি। শরৎচন্দ্র অসংখ্য অসাধারণ ছোট গল্পের রচয়িতা। এসব ছোট গল্প তার জনপ্রিয়তার অন্যতম কারণ। শরৎচন্দ্রের উপন্যাস ও ছোট গল্পে বাংলাদেশের গ্রামীণ সমাজের অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায়। সমাজে নানান শ্রেণীর অবস্থান এবং তাদের মাঝে দ্বন্দ্ব সংকটের উপস্থাপন রয়েছে তার নানান রচনায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে পরিচিত ও পাঠকপ্রিয় উপন্যাস হচ্ছে দেবদাস। এই উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়। গত 100 বছরে এই উপন্যাসটি বহুবার মুদ্রিত হয়েছে। এই উপন্যাসকে কেন্দ্র করে এ পর্যন্ত 11টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই উপন্যাসে লেখক বাংলাদেশের গ্রামীণ সমাজের চিত্র এবং নগর জীবনের নানান পঙ্কিলতা একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন। দেবদাস উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে দেবদাস। অন্য চরিত্রগুলো হচ্ছে পার্বতী আর চন্দ্রমুখী। এই উপন্যাসটি একটি প্রেমের উপন্যাস হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। সেই প্রেম ত্রিভুজ আকৃতির প্রেম হিসেবেও পরিচিত। একটি গভীর প্রেমের আখ্যানের মাঝে আমরা পাই শরৎচন্দ্রের সমসাময়িক কালের বাঙালি জীবনের নিবিড় পরিচয়। আর শরৎচন্দ্রের ভাষা সতত প্রবাহমান নদীর মতো, কাহিনীর সঙ্গে সে ভাষা প্রকরণও পাঠককে গভীরভাবে আকর্ষণ করবে।
3: আষাঢ় মাসে যখন ঢল নামে তখন খাল বিল নদী নালা পানিতে ভরে যায়। বাংলাদেশ আসলেই ভাটির দেশ।
2: কয়েক বছর আগেও এদেশের হাওড় অঞ্চলে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো পায়ে হেঁটে।
3: গৃহস্থ পরিবারের বধূরা তাই আশায় থাকত কবে বর্ষা হবে। আষাঢ় মাসে হাওড়ে পানি এলে বাপের বাড়ির লোক এসে নাওর নিয়ে যাবে।
2: এমনই পটভূমিতে মরমী কবি উকিল মুন্সি লিখেছেন পূবালি বাতাসে আষাঢ় মাস্যা ভাসা পানি রে এই গানটি।
3: চলুন শুনি গানটি।

0: এতক্ষণ আমরা বাড়ি সিদ্দিকীর কণ্ঠে এই গানটি শুনলাম। প্রিয় বন্ধুরা, উত্তরণের আয়োজন থেকে এবারে আজকের মতো বিদায়ের পালা। উত্তরণের আজকের পর্বের গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন
1: এবং আমি কিম শোয়েব, সম্পাদনায় ছিলেন প্রযোজনা সহযোগিতা মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম,
0: আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।

0: প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আজ আবারও হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: বন্ধুরা, আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। আজকের আয়োজনের শুরুতেই শোনাব অধিকার চায় ছায়াছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন।
1: আর শুনতে চেয়েছেন জিয়নপুর চড়িডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, সানোয়ার শামীম, সানা ও আজিজ খান, রাজপাড়া হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে মোহাম্মদ মোখলেসুর রহমান ছোটন ও তাকিয়া মেহজাবিন নুহা,
0: ভেন্ডারবাড়ি অলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম, ফারুক আলম, আকলিমা বেগম, গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, আর সাথে আছে সুমা, শরীফ, সামিয়া, সজীব, মাহির খরুয়া।
1: পশ্চিম খারনই কলমাকান্দা নেত্রকোনা থেকে মোহাম্মদ সুমন আহমেদ, আরও রয়েছেন এস এম সবেদ আলী, চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে
0: আছেন শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদ গাইফ এবং মোহাম্মদ শাহাদ শাফি।

0: এবারে শিল্পী ছাছবির গান শিল্পী রুনা লাইলা ও সৈয়দ আব্দুল হাদি।
1: শুনতে চেয়েছেন মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ পাফেল ও মেহেদি হাসান মামুন।

0: এবারে কে অপরাধী ছায়াছবির গান শিল্পী শুক্লা দে।
1: আর শুনতে চেয়ে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ শরীফউদ্দিন। আর ওদিকে কাশিয়ানী গোপালগঞ্জ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, আশিস বসাক ও আব্দুর রহমান। আপনাদের সবার পছন্দ কি ছিলে আমার বলো না তুমি, চলুন শুনি।

0: এবারে আসামি গ্রেপ্তার ছায়াছবি গান শিল্পী রুনা লায়লা ও খালিদ হাসান মিরু শুনতে চেয়েছেন আপনারা আজমগড় উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ
1: উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা মোসাম্মদ উর্মি খাতুন মিম মোসাম্মদ মুন্নি খাতুন আনগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ চান মিয়া হোসেন এবং মোহাম্মদ সোহেল রানা
0: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকরিমা বেগম
1: চিলাইগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা

0: এবারে বাংলার পৌঁছে আছে বিজ্ঞান শিল্পী মনির খান ও সোনিয়া।
1: শুনতে চেয়েছেন দক্ষিণ গোবিন্দপুর চাঁপাপুর আদমদিঘি বগুড়া থেকে ফরহাদ হোসেন টুটুল।

0: থাকুন।
1: এবার আঘাত পাল্টা আঘাত, ছবির গান, শিল্পী মনির খান ও কনক চাপা।
2: শুনতে চেয়েছেন রামপুর নলডাঙ্গা নলভাঙা বারো বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছে মোহাম্মদ লাবিব হুসাইন, মোহাম্মদ আফিফ হুসাইন, মোসাম্মদ জামিনী খাতুন।
1: আপনাদের সবার পছন্দ মনে তোমাকে ভালোবেসেছে, চলুন শুনুন।

0: শুনছেন অনুরোধ রাশির নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে গানটি শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।
0: শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ।
1: ঘোড়াদাইর সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও আফিয়া খানম জুলি।
0: উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব, দিশা।
1: তুলন্ড ধামুশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া।
0: আপনাদের সবার পছন্দ আমার প্রাণের প্রিয় ছবির গান,
1: শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।
0: কি জাদু করেছো বলো না, চলুন শুনি।

0: ন্যায়যুদ্ধ ছাঁচের গান। শিল্পী এম এ খালিক ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন দেল্লা পংবাইজোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে আরজিনা আমিনুর রহমান, মুশফিকা নরিন ফাতেমা, তিশা মেহেদি কামাল, ইসমাইল আব্দুল আলিম, আশিস বোস, শুভল বিশ্বাস, সোহেল রানা, মোহাইমিনুর রহমান এবং নীরব আহমেদ।
0: আপনাদের পছন্দ তুমি আমারই আমারই থাকবে এই বুকেই সারা জীবন।

0: বিষয় সরাইল, পাংশা রাজবাড়ি, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী কোপালগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রহমান, সাথে আছে লুৎফর জর্দার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝুন্টু, রাকিবুল ইসলাম, আব্দুল সালাম।
1: আপনারা শুনতে চেয়েছেন গুন্ডা পুলিশ ছায়াছবির গান, একসাথে গিয়েছেন আগুন ও ঝুমু খান।

0: বসুন্ধরা ছায়া ছবির গান, শিল্পী শেফালী ঘোষ, আর পছন্দ আপনাদের।
1: পূর্ব ইস্তাইর শান্তিবাগ রোড ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।

0: কল্যাণপুর রূপচাঁদা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ রুবেল।
1: শুনতে চেয়েছেন তুমি সুন্দর, এছে আছি গান শিল্পী খালিদ হাসান মিলু ও শাকিলা জাফর।

0: হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, সাথে আছে প্রিয়ম চক্রবর্তী, বিকাশচন্দ্র ঝা, বিধি চক্রবর্তী, পূজারানী ঝা, দীপক কুমার শর্মা।
1: শুনতে চাচ্ছেন কারিশ্মা ছায়াছবির গান আগুন ও কনক চাপার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। সময় স্বল্পতার জন্য আজ যাদের অনুরোধের গান শোনানো হল না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাব। আপনাদের লেখা চিঠিগুলো আমাদের অনুপ্রাণিত করে, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত।
1: অনেক অনুরোধকারী শ্রোতা বন্ধুরা নিজের নাম লিখছেন না, অনেকে গানের অনুরোধের শেষে ঠিকানা লিখতে ভুলে যাচ্ছেন। তার অবশ্যই নাম ঠিকানা সঠিকভাবে লিখবেন এমনটি কিন্তু আশা করছি। যাবার আগে জানিয়ে দিতে চাই, অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চেয়ে চিঠি লিখবেন যে ঠিকানায়। অনুরোধের আসর নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnivedan2018@outlook.com।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধের গান শোনাতে এতক্ষণ সাথে ছিলাম। নিবেদন গ্রন্থনা ছিলেন ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধানের থেকে বিচ্ছিন্ন বোধ না করায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকার সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন হামলা এবং তথ্যযুদ্ধ সহ ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে অবশ্যই আধুনিক প্রযুক্তিসহ প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী কার্বন শোষণ বাড়াতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ, শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সুরক্ষা এবং বৃক্ষরোপণ প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময় উপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা বলেন। মন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় মরক্কো ও ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যে 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 550 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 370 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথেয় অনুষ্ঠানে আত্মসমালোচনা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত 10:05। এছাড়া এফ এম 90 MHz রাত 12:15 নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবে নাটক অনেক তারার মাঝে এফ এম এর অনুষ্ঠান। এফ এম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফ এম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফ এম 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নৌযানসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যা 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:16, অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ, ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাকে সালাম করবে, তখন তোমরা আরো উত্তম ভাবে তাকে জবাব দাও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই। বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। একে অন্যকে সালাম করা ইসলামের শিক্ষা। কেউ সালাম জানালে অনুরূপ অথবা আরো উত্তম ভাষায় তার জবাব দিতে হয়।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکہ সকাল ছটা আমাদের স্টুডিওর ঘড়িতে।
1: আজ সোমবার, 22শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, বিশে মুহররম, 1448 হিজরে ও 6 জুলাই 2026 খ্রিস্টাব্দ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারের সাথে, আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90, এফএম 106 এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: আজকের প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে আছে সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন।
0: প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও এস এম আল জুবায়ের,
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সুরা রাদ এর 27-30 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।